0: খে তাকুক নাচ্ছে অমতে সামন খালাইতে তৈসে বইন মাজরা বেড়ে দো নাইতরবাই মাজরা বের জাগলাক দাহন এবার খে কাইত নন বেলাই মায়া চাইতং মানো ব হামা লগই তং মানো ব খা লগই তং মানো নং সামুং নাংজাই গিয়া হাইদা নন সংসক গিয়া কারণা বাকি কাইত নন মায়া নাংজাখা অব নাই মায়া দিবা তামোখে নং খাসিয়া নং কক্ষনায়া অব বাইন কাইতর জলে জাগে সই খে ইয়াগুল সই ফুনুকানি সালো তৈব আগল মাননা বাকিসে নংবার লামা খালাই দংলা তামনি হিংকে কাইতর জানি যা সামন খালাইমাতেই ন যত বরক নি মানথাইন রায় বাক্সা বরক রক বা সামন কাহাম খালাই দঙ্গ হাইকে মোখাং চংরজাকনা নাই কতার খালাইজাকনা নাই গথাং তংফ্লাইনা নাই অমতই বরক রকনো কাইতর মোথাংফ্লাইনাই বাক্সা বা সাকনি কাহাম সিমি নাই বরক চামানো খিবিউই যায়া লামানো রম অমতই বরক রকনো কাইতর জলি জাগে ইয়াগুল শুনায় সামং হামিয়া খালাইনাই বরক যতনো ট্যাক্টর জাকনাই সাতক জাকনাই ফিয়াবা সামং কাহাম খালাইনাই রকনো কাইতর মোখাং চংরনাই কতর খালাইনাই খাকে চাংরনাই তামনি হেনবা কাইতর যতনো বাক্সাকে নগো বাইবেলনি অক কাহাম রকনো খনামানি ইয়াগুল ফাইদে হেকে তাবুক নাই নাইলেন তিনি তি হাই সালো থাংনাই লাই থাংজাক সাল রগো তামো তামো পাতিখা আপনার রোগে কিচ্ছা নাই নাইলেন
1: তিনি তি সালো লাই থাংনি বিশিরগো তামো তাম পাতি থাকা ফাইদে কিসা উফিল নাই রে এখন তিনি হাই সালন 1964 খ্রিস্ট বিশি ভারত হাকতর ইয়কমানি উল বন পুইলা ভারতনি মন্ত্রী বখরক পণ্ডিত জওহরলাল নেহরু তিনি হাই সালন দিল্লি কতাল বখানি বেমার মানজাগে

ইয়া মুই একেবা সত্রাক নি বাগৈ বেমার মানে বেখা সবমনি বেমার অবনংখা নিমোনিয়া বেমার আবো চেরাই বসা চাকরা কেবেল বরকন যে বড়রক বেমার কাসুনানি ফান করে বরকনো গবংখাই রংকু রংকু গো তে বরকনি বাগৈ অ বেমার বেলে কিরিমা সিঞ্চাঙ্গ থেইব মানো নিমোনিয়া কাসুনান বাগৈ তামখাই থাই অবনতি কিসে খালাইনে ফাইদে নিমোনিয়া ন কাসুই মানো মানজগে টঙি মানো আবন বাগৈ ফিয়াবা টিকা ইয়াখবা ভ্যাকসিন মানানাই নিমোনিয়া কাসুনান বাগৈ ভ্যাকসিন রক টঙ্গ আবংখা পিসিবি 13 তে পিপিএসবি 23 অ ভ্যাকসিন অব নিমোনিয়া কাসুনান বাগৈ বেলাইখাই নাংকুকমানি ভ্যাকসিন তে কেসে কক হিঙ্গাকাই নিমোনিয়া বাই মানজাকাই টঙানি হিঙ্গাকাই সাপসুত্রা মাতংনাই সাপসুত্রা ইয়াকসুদি টুকুদি রি সুজাগ রক সুমদি রি সিতার রক্তা সুমদি সিতরা জাগার গতা থাংদি অমাহিকে টঙি মানখাই হিঙ্গাই নিমোনিয়া বাই চালি টং মাননাই তে কেসা হিঙ্গাই হকু নংমানি দমা বিড়ি সিগারেট অমহাই নংমা বাই চালি মাতংনাই ও হকু নংমানি বাকে চিনি বখা

0: শুকনোয় বরক রং বাকি নেই কেসিয়া সাকলাইম আবংখা আধার এনরোলমেন্ট নতুই নাই অর টংনাই বরক রং বাকি আবংখা ব্লক অফিস তাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন নি বিশঙ্গ টংনাই বরক রক বরক আধার এনরোলমেন্ট সেন্টার থাঙ্গি বরক নি আধার আপডেট খালাইনানি নাংনাই তেই সাজাকা চেরাইবসা বিশি বানেসিমি বিশিসিনি নি বিশঙ্গ হংকাই বরক বায়োমেট্রিক্স আপডেট খালাইনানি বরক নি বাকি হিংকে তেব নাংকু গো হনে সাকলাইকা তে উমর বিশি চিবানেসিমি বিশি চিসনি বরক ব বায়োমেট্রিক্স বরক নিব কম্পালসারি বরক গ্রানানি নাংনাই আপডেট খাইনানি নাংনাই তাই আবনি বাকি বরক নি বাকি হিংকাই রং পয়সা খকসাব নাংলা তে বায়োমেট্রিক্স আপডেট খালাইমানি বাকি তে অকরার রব থাঙে যে বরক রক তাও বক খালাই জায়গা বরক থাঙে নাই বরক আধার এনরোলমেন্ট সেন্টার থাঙে নাই আপডেট খাই মানো হনে সাজাকা
1: জনজাতি হামগ্রাই নাইখং বখাক্তি খাই খা মে তালনি সাল নিচার 28 তারিখ মে 2026 প্রজ্ঞা ভবন জনজাতি গরিমা তেডনি বিশিং খবজাক কতাল ভারত বিরসা তিনি বকথাং অ পান্ডনে রগৈ জনজাতি সরংনাই সরংনাই জক সংবাই কাইসা আলাইদা ককলাম পান্ডা সংসারজাকনাই তে বলংনি মানথাই কেরং এ পারে অবনতি কাইসা মেব ব কারিজাকনাই হিনে সাজাখা অ পান্ডানো সংসাহরিনাই চেঙ্গিরিনাই হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো হিনে সাজাখা পান্ডাও জনজাতি হামক্রাই মন্ত্রী মচাং বিকাশ দেববর্মা মানজাকনাই হিনে সাজাখা
0: শিক্ষা নিকেতন এইচ এস স্কুল ইন্দ্রনগর আগরতলা বখাক্তি এডমিশন বাকি কাইসার সাকলাইম আবংখা ক্লাস ইলেভেন নি 2026-27 রংমারিন রগইনাই সায়েন্স তে আর্টস স্ট্রিম এডমিশন অং মুচংনাই রক বরক শালব্রুমনি স্কুল লথাঙিনাই বরক ফুংনি দামচি সাতামই সতী থামচি নিশিমি দিবনি দাম সাতামই সতী থামচি নি বিশঙ্গ থাঙিনাই বরক মালাই মানো ফিয়াবা গভর্নমেন্টনি যেদিন হলিডে টংমান দিন হংকাই রাজা গলাখানি সাকলাই জাকা তাই তঙ 2026 নি সাক সাক রক যে বরক রক বরক থই রুমানি আবনতই নাই বরক রক্তদাত নি সংবর্ধনা এবার লামসুকমানি থিরনাই রগনি আবনি বাঙে কৈমংবলাই সানহরকা তেই আবনরগৈ কৈমংবলাই রনানি পাইথাক সাল সাল থামচিসা অতালনি নিশা নিচিদক ইংরেজি বিশিনি বিশিঙ্গ বরক রৈমানো বরক বরংনি উমর তাই বরংনি থাইরক রৈনাই বরক রৈমানো বরক সাক সাক থাঙে রৈমানো হেকবা ইমেল নি বিশং তুইব রৈমানো আবনি বাকি ককদুক নি বা নাম্বার বরক খবরক 9436130414 তে ইমেল রেখা tsbtc10sct@gmail.com ওয়েবসাইট থাঙে নাই বরক রৈমানো হনে সাজাক
1: করবুক মহাকমনি ইন্দো বাংলাদেশ আরি আমচাইও 300 মিটার আমচাই জোড়াতে ভারতনি নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 163 কেরংন বজাখা আব ইন্দো বাংলাদেশ আরি বিওপি লাভকান্ত কামিনীসিমি বিওপি চাপলি ছড়া জোড়া 300 মিটার আমচাই জোড়াতে সানজানি 6টানিসিমি ফুংনি 6টা জোড়া কমুটি জেলানি জেলা শাসক ও থাংলাই সুথানি লুকরক ও কেরং বক্সিনখা খরক বরিনি গবাং লুকরক কুথমান গলাক পুলিশ সিআরপিএফ বিএসএফ রগ্নকারী কেবফান লাখা গনাং উয়াখা ইয়াগ মানি গনাং রক আয়ংটি লাইসুই মাংলাখিনি সাজাকখা ও কেরংন সবাইনি রগ্ন মাজরা বেজকনি হিনে সাজাকখা আবার লাইথাংনাই 14 তারিখ মে 2026 নিসিমি বসকাং জুলাই তালনি 13 তারিখ 2026 জোড়া অ কেরং বক্সি

0: অতালনে থামচি সানি বিশুঙ্গ রোনানি নাংনাই তাই তঙ্গ টিপিএসসি নি বখাক্তে কিসা বুক চা চুক্তা সুপং জাকনাই অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার আবো তঙ্গ কাইনৈরা নৈচি বরংনি বাকি রংমারি সাজাকা বিই হায়াকা বি টেক পাস অংনানি নাংনাই তে উমর খাই রাজাকা ব্রিজি নি বিশুঙ্গ খাজাক বসংরংনি বাকি হিঙ্গাই রায়জান রুকসইন উমর ও ফলক রাজাকনাই অনলাইন কয়মঙ্গলাই রানানি পাইথাক সাল জুন তালনি সালবানি বিশুঙ্গ
1: তেগেছে কক্থম তংখান থানে অব কক্থমুখা পদ্মা সখাত নি বাকি কইবলাই আফানের বাকি কবকম ভারত হাগত নিজত নিশলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগৈ কয়মংবলাই আফানা নিবাগৈ কবক জাখা খুরচা জাকথাই 1954 বিশনি সিমি ককরবাই দে রং থংমুং সাকনাই লুকু হামক্রাই সামুং তাংনাই সই সিমুং তে তাংরং পাইফাল তে সনামুং আকরগ পাইফ্রাই আউই সামুং তাঙে রকনো অ হাকতনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগি তঙ্গ অসকাত বিশিঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী

0: Trúc thấy tông có cái bưởi ra thì cái bưởi eva 404 rừng mari sanjaka madhyamik pass umor khaira jaka bishi chichan ni shimi ni jiba umor ni bishingo khajak bosong rong ni bagai hinkai raidan ruk shoino umor phologro jaga na hani bosha jaka online ni bishingte koi mongbulai rana ni paithak sal metal ni thamchi ni bishingo te am jongong na hani shajakha তাই তো এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার ত্রিপুরা নিবাখাক্ত বুক চাচক তাই তো কাই নৈরা নৈচি রংমারি সানজাখা বিই তাই বিটেক পাস নাই উমর খাই রাজাখা ব্রৈচি তাই খাজাক বসংরংনি বাকে হিংকে রায়দান রক সবইন উমর ফলক রাজাকাই কয়মংবলাই রানানে পাইথাক সাল জুনতানি শালবানি বিশৃঙ্গ আশোক জরা সেবক বরক লাংমানি কক্ষণ রাজাখা
1: আও ফরিতাবু খালাই নবর্তিবনি কক নবর তিবনি সিকাং বারেন ককটমান রোগী সাইমানকা ককাই তিনি ফুংনি দামচি বা তামই সতি থামচিনি সিমি খনা ফুংনি দাম বা তামই তিনি ফুংনি দাম বা তামই সতি থামচিনি সিমি খনা ফুংনি দাম বা তামই সতি থামচি ও 24 আওয়ার্স বসকাং দামনি সিবরিনি কক ন সাজাগাই তঙ্গ নখা মাগাই তঙ্গন ওয়াতে কিসানি সিমি গবাং ইয়াখা অজন্তই খলাই নবর ওয়াতে দই 40 কিলোমিটার নিশিমি 50 কিলোমিটার জোড়া দই ওয়াতেই ফাইপান মানো তুংমারি তঙ্গানো তুংসামারি 32 ডিগ্রি সেলসিয়াস তুংখাইমারি 23 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি তুংমারি সমানি অনুগজাখা তুংসামারি 26.2 ডিগ্রি সেলসিয়াস তুংখাইমারি 21.4 ডিগ্রি সেলসিয়াস নবরা সিবুক সামারি সিবুকখাইমারি 100% 76% নি গানাগিনিও তঙ্গানো থাই দাম নিশিবরে ওয়াতি ফাইকা ককাই তিনি ফুংনি দাম বা তামি সতি থামচি জোড়া 12.2 মিলিমিটার ওয়াতেই ওয়াখা যতনতে ওইসা সাউই রিজাক ফিরো হজাকলা রিজাক ফিরো ওয়াতেই গবাং নিশিমি কিসা কিসা নিশিমি গবাং

আশোক জরা কন্থ দি জমাতিয়ানি খরং রচামুখনা রাজাকা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফোনে হায়ং খরং পান্দা অরণ পাইখা যতন হাম্বায়।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা

0: প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছমাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ

সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30, গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারে মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের ওপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিন সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্সে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাগিস ও রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধু, আরও একটি নতুন সকালে স্বাগত ও বিজ্ঞাপনে আমি সাথে রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা।
0: শ্রোতা বন্ধু, আজ একটি পবিত্র দিন। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব ঈদ উল আজহা, যা বকরিদ বা কোরবানি ঈদ নামেও পরিচিত। এই উৎসবের মূল বার্তা হল ত্যাগ, উৎসর্গ এবং ঈশ্বরের প্রতি গভীর আনুগত্য। ঈদ উল আজহার ইতিহাস জড়িয়ে রয়েছে ইসলামের নবী হযরত ইব্রাহিমের এক মহান ত্যাগের কাহিনীর সাথে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ বা ঈশ্বর হযরত ইব্রাহিমকে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করার নির্দেশ দেন। ইব্রাহিম তাঁর গভীর ভক্তি ও আনুগত্যের প্রমাণ দিতে তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি বা উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। আর যখন তিনি তাঁর পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হন, তখন আল্লাহ তার এই চরম ত্যাগের মানসিকতায় সন্তুষ্ট হন এবং অলৌকিকভাবে পুত্রের পরিবর্তে একটি পশু কুরবানি করিয়ে দেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আজকের দিনে মুসলিম সম্প্রদায় পশু কুরবানি দিয়ে থাকেন। এই উৎসর্গের মাধ্যমেই নিজের ভেতরের লোভ, লালসা ও অহংকারকে বিসর্জন দেওয়ার প্রতীকী প্রকাশ ঘটে। বকরিদ বা ঈদ উল আজহা কেবল পশু জবাই করার উৎসব নয়, এর আসল তাৎপর্য হল নিজের ভেতরের অহংকার, স্বার্থপরতা এবং খারাপ প্রবৃত্তিকে কুরবানি বা বিসর্জন দেওয়া। এটি মানুষকে দানশীল হতে, দরিদ্রদের পাশে দাঁড়াতে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে শেখায়।

0: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতাবন্ধু, আজকের দিনটি ভারতের ইতিহাসে বিভিন্ন কারণে স্মরণীয় হয়ে রয়েছে। 1948 সালের আজকের দিনে দিল্লির লালকেল্লায় স্থাপিত একটি বিশেষ আদালতে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং আধুনিক ভারতের অন্যতম রূপকার পণ্ডিত জওহরলাল নেহরু 1964 সালের 27 মে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 2010 সালের 27 মে ওড়িশার চাঁদিপুর থেকে ধনুষ এবং পৃথ্বী 2 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছিল। আর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী 1962 সালের আজকের দিনে জন্মেছিলেন মুম্বাইয়ে।
3: শ্রোতাবন্ধুরা, আজকের দিনটি আরও বিভিন্ন কারণে বিশেষ, কারণ 1919 সালের আজকের দিনেই জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি দেন। 1995 সালের আজকেরই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণু বিজ্ঞানী শ্যামাদাস চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। আজকেরই দিনে 1975 সালে অভিনেতা নৃপতী চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছিল। এই ছিল আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী। শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ, বাড়ছে দূষণ ও উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-র মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা, কারণ সবুজ বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ।
2: শ্রোতাবন্ধু, লিখছি তোমায় পর্বে এবারে প্রথম যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, গোল! সারা ভারতের দর্শক টিভির সামনে উল্লাসে ফেটে পড়েছে। বিশ্বকাপ ফুটবল এ ভারত ফাইনালে আর্জেন্টিনাকে 1 গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। যদি এমন হতো 145 কোটি ভারতবাসী আমরা। আমরা কি পারি না বিশ্বকাপ জিততে? অলিম্পিকে সোনা রূপা যথেষ্ট জিতে ভারত এক উল্লেখযোগ্য স্থান নিয়েছে। যদি এমন হতো, যুদ্ধ নয় শান্তি, বিশ্বের সমস্ত দেশ এই শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, আর যুদ্ধ নয় শান্তি, যদি এমন হতো, আতঙ্কবাদ হিংসা চিরতরে যদি বিদায় নিত, যদি এমন হতো জল বায়ু মাটি দূষণ আমরা এগিয়ে এসে বন্ধ করতাম, যদি এমন হতো, এই বসুন্ধরাকে সুন্দর করতে আসুন না আমরা এগিয়ে আসি। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিক পার, বাঁকুড়া।

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্বের দ্বিতীয় চিঠিখানি পর্ব। আর এই চিঠিখানি লিখে পাঠিয়েছেন হাওড়ার ধারসা কাজীপাড়া থেকে শক্তিশঙ্কর সামন্ত। তিনি চিঠিতে লিখেছেন প্রথম বিষয় পিতানুবোধি নিয়ে। তিনি লিখছেন, এটা ঠিকই, অনেক পরিবারই অভিভাবকরা আমৃত্যু যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করেন, কিন্তু সব পরিবার সফলতার দড়ি স্পর্শ করতে পারে না। এক্ষেত্রে দায় কার, পরিবারের না সন্তানের? উত্তর খুঁজে পাওয়া সহজ নয়। এর নানাবিধ কারণ রয়েছে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। এই ধরনের বিতর্কের আবহে অনেকেই সন্তানদের বিপথগামিতার জন্য সমাজ তথা রাষ্ট্রের ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করান। অর্থাৎ বলতে চান, পরিবারের অভিভাবকের দায়ী সবসময় মুখ্য। আবার অনেকে সমাজ রাষ্ট্রকেই অনিবার্যভাবে দায়ী করেন। মূল প্রসঙ্গে আসি। পিতানুবোধি অর্থাৎ হে ঈশ্বর, তুমি আমাদের পিতা, আমাদের বোধ দাও, জ্ঞান দাও। আমাদের রবি কবি উক্ত মন্ত্রটিকে শান্তিনিকেতন আশ্রমের প্রার্থনায় ব্যবহার করতেন। ঈশ্বরের কাছে তার নিবেদন এই যে, পিতার মতো তুমিও আমাদের সুমতি দাও, জ্ঞান শিক্ষা দাও, যাতে আমরা সত্যের পথ বুঝতে পারি। সে সত্য আসলে কি? সেই সত্যের যথাযথ উপলব্ধি আমরা করতে পারি কি? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথেরই একটি সঙ্গীতে আসি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। প্রশ্ন হল, আমরা নিজেরা নিজেদের আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমরা প্রকৃত অর্থে মাথা নত করি নিজের বা অন্যের কাছে? কখনো বলি, আমার অহংকার আমারই চোখের জলে ডুবিয়ে আমাকে মলিনতা মুক্ত করো? তা যদি করতাম, তবে আমরা পিতা অভিভাবকের কাছ থেকে পাওয়া প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতাম নিশ্চয়ই। পরিশেষে বলি, কবিগুরু আসলে মহাসাগরের মতো, তার গভীরতা ব্যাপ্তি অসীম। তাকে উপলব্ধি করতে হলে আমাদের নাতি দীর্ঘ একটা মাত্র জীবনে কার্যত অসম্ভব। আর সে কারণে জীবনভর রবি কবির একটা মন্ত্রই আমাদের জাগিয়ে রাখে, উজ্জীবিত করার পাশাপাশি আমাদেরকে নন্দিত ছন্দিত করে তোলে। নতুন প্রজন্মের কাছে আমাদের একটাই বার্তা হোক, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, এই মন্ত্র বেদ বাক্য হয়ে উঠুক সকলের কাছে। এইটুকুই আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ, আমাদের একান্ত ভালোবাসা। শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া।

0: অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয়টি তাহলে আপনাদের জানিয়ে দিচ্ছি। জীবন মানেই চলার পথ, কখনো পাহাড় ডিঙিয়ে, কখনো নদী পেরিয়ে, কখনো আবার নিজের মনের অজানা অন্ধকারকে জয় করে এগিয়ে চলা। কেউ সমুদ্র অভিযানে যান, কেউ মহাকাশে, কেউ আবার প্রতিদিনের জীবনের সংগ্রামী হয়ে ওঠেন এক একজন সত্যিকারের অভিযাত্রী। জীবনের সেই অনুপনীয় সত্যকে স্বীকৃতি দিতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী। জীবনের পথে চলতে চলতে আপনিও কি কোনো বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে জয় করেছেন? অথবা এমন কাউকে দেখেছেন যিনি আপনাকে অনুপ্রাণিত করেন একজন প্রকৃত অভিযাত্রী হিসেবে? তাহলে লিখে পাঠান আপনার অনুভব, অভিজ্ঞতা, গল্প কিংবা মতামত। শব্দ সংখ্যা হতে পারে প্রায় 200 থেকে 250 শব্দের মধ্যে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। জীবনের অভিযানের গল্প শোনাতে কলম ধরুন আজই। আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী।
1: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি গত ফেব্রুয়ারি মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ। ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 30 মে 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 31 মে 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
0: শ্রোতাবন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি তথ্যে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ রাজ্যের সর্বোচ্চ রক্তদাতাদের সম্বর্ধনা দেবে এবং 15 জুন 2025 থেকে 31 মে 2026 মধ্যে যারা 2 বা তার বেশিবার স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা আবেদন করতে পারবেন। সাদা কাগজে নাম, ঠিকানা, বয়স ও রক্তদানের সংখ্যা লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আবেদন সরাসরি জমা দেবেন সদস্য সচিবের কার্যালয়ে, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, গোর্খাবস্তি, আগরতলা, অথবা ইমেল tsbtc10agt@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9436130

414-9436-130-414। আবেদনের শেষ তারিখ 5ই জুন 2026 রাত 11:59 পর্যন্ত। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছে আগামী 5ই সেপ্টেম্বর 2026 তারিখে মধ্যে জমা করতে বলা হয়েছে।

0: বন্ধুরা, এবার চলুন একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। কি বলছে আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য? প্রবল গরমে সর্দি গরমি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া অ্যালার্জিও হতে পারে পরিবেশের দূষণের কারণে। ধুলো, পরাগ রেণু, ঠান্ডা লাগা, অ্যালার্জি এমন যে কোনো পরিস্থিতিতেই হাঁচির মতো উপসর্গ বড়ই অস্বস্তিকর। সারাদিনে এক দুবার হাঁচি হলে সেদিকে নজর না দিলেও চলে, কিন্তু যদি অবিরাম হাঁচি চলতেই থাকে তাহলেই সমস্যা। ঘুম হোক বা অফিসে বসে কাজ করা, রাস্তা দিয়ে হাঁটা হোক বা সিনেমা দেখা, সব কিছুতেই ব্যাঘাত ঘটতে পারে এই হাঁচির চোটে। এদিকে অ্যালার্জির ওষুধ সকলের জন্য উপযুক্ত নয়, অথবা নাগালে নাও থাকতে পারে। সেক্ষেত্রে কিভাবে এই হাঁচিকে থামাবেন আর কিভাবে এই সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি কমাবেন? হাঁচি আসলে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা। নাকের ভেতরে কোনো উত্তেজক বস্তু ঢুকলেই শরীর সেটিকে বার করে দেওয়ার চেষ্টা করে। তাই প্রথমেই বোঝা জরুরি সমস্যার কারণ কি, ঠান্ডা লেগে নাকি অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবে কি কারণে হাঁচি হচ্ছে জেনে গেলে সেই মতো পদক্ষেপ করা যেতে পারে। তবে একটানা চলতে থাকা হাঁচি থামানোর কিছু পন্থা রয়েছে, যেমন গরম ভাঁপ নিতে পারেন, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, বা বারবার হাঁচি হলে গরম জলের ভাঁপ অনেক সময় আরাম দিতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে জিঙ্ক, তাই রাইনো ভাইরাসের বংশবৃদ্ধি আটকে দিয়ে প্রতিরোধ তৈরি করে খনিজ। তাই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিয়মিত জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করলে সর্দি কাশি, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, হাঁচি ইত্যাদি সমস্যা কমে যাবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করতে পারে ভিটামিন সি, তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আপনারা অবশ্যই খেতে পারেন। এছাড়াও পরিমিত বিশ্রাম, গরম সেঁক, আদা এবং মধু খেতে পারেন। আর অনেক সময় শরীরে জলের ঘাটতি হলেও নাক ও গলার ভেতরের অংশ শুকিয়ে যেতে পারে, তাই একটু পরপর জল খাওয়া জরুরি। এই ছিল আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা 2026 এর জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা হতে হবে 18 থেকে 27, 30 এবং 32 বছর। তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 5 বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় রয়েছে। মহিলা, এসসি ও এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি নেই। অন্যান্য প্রার্থীদের

0: জন্য ফি 100 টাকা। অনলাইন আবেদনের শেষ তারিখ 22 জুন 2026 রাত 11টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট www.ssc.nic.in গিয়ে আবেদন করতে পারবেন।
1: বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পদের নাম অ্যাপ্রেন্টিস, মোট শূন্যপদ 5000টি। ত্রিপুরার জন্য মোট শূন্যপদ 3টি, সাধারণ জন্য 3টি এবং বাকি ক্যাটাগরির জন্য কোনো শূন্যপদ নেই। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ, আর বয়স সীমা হতে হবে 18 থেকে 28 বছর। তবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের বয়সসীমায় ছাড় রয়েছে। সাধারণ ইডাব্লিউএস এবং ওবিসি পুরুষদের জন্য আবেদন ফি 800 টাকা, সেই সঙ্গে ট্যাক্স ও গেটওয়ে চার্জ রয়েছে। সাধারণ ইডাব্লিউএস এবং ওবিসি মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি 600 টাকা। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং প্রাক্তন কর্মীদের জন্য আবেদন ফি 200 টাকা। পরীক্ষা কেন্দ্র আগরতলা এবং আবেদনের শেষ তারিখ আগামী 8ই জুন 2026। অনলাইনে ফর্ম ফিল আপ এবং অনলাইন পেমেন্ট করতে পারবেন আপনারা। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

0: শ্রোতা বন্ধু, সময় বলছে, এবারে অভিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিতে হবে। তবে যাবার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব আজকের আকাশ কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কিছু কিছু অঞ্চলে, আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 76%। আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের পশ্চিম জেলা সিপাহীজলা, খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা জেলার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রসহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে। তো এই ছিল আবহাওয়ার খবর। আর আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল
1: আমি সুয়েতা।
0: সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

সুপ্রভাত যুববন্ধুরা, আজ সকালেও নিশ্চয়ই অনেকের দিনটা শুরু হয়েছে ফোন স্ক্রিন দিয়ে। কারোবা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে, অথবা কারো ফেসবুক নোটিফিকেশন চেক করতে করতে, আবার কেউ হয়তো রাত জেগে গেম খেলতে খেলতে এখনও ঘুমায়নি। আচ্ছা, সত্যি বলো তো, আমাদের জেনারেশনের কাছে এখন ব্যাটারি পার্সেন্টেজ অনেক সময় মুড সুইংসের কারণ হয়ে পড়ে। কিন্তু ফানি ব্যাপারটা কি জানো, আমরা সবাই অনলাইনে কানেক্টেড, তবু অনেক সময় ভেতর থেকে আমরা ডিসকানেক্টেড ফিল করি। আমরা চারপাশের মানুষজনের থেকে ডিসকানেক্টেড হয়ে পড়ছি। আজকের যুববাণীর বিষয়টা তাই একেবারেই আমাদের এভরিডে লাইফের স্টোরি। এটা কোনো লেকচার নয়, কোনো ফেরি টেলও নয়, আমাদের পিওর লাইফ। আজ কথা হচ্ছে লাইকস, রিলস আর রিয়েল লাইফ নিয়ে, যেখানে আছে রিলসের এক্সাইটমেন্ট, গেমিংয়ের এডিকশন, রয়েছে অনলাইন ফ্রেন্ডশিপ, আবার আছে সাইবার ক্রাইম, ফেক ভ্যালিডেশন, লোনলিনেস আর রিয়েল হ্যাপিনেসের খোঁজও। আমি আর জে রিমা তোমাদের সঙ্গে আছি আজকের যুববাণী অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে একটি বিশেষ শ্রুতি নাটক, আলো ছায়া। নামটার মধ্যেই যেন একটা হিডেন মিনিং রয়েছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াও ঠিক তেমনই। একদিকে যেমন রয়েছে আলো, ক্রিয়েটিভিটি, কানেকশন, ড্রিমস, তেমনি তার অন্যদিকেও হচ্ছে ছায়া, যেখানে রয়েছে প্রেশার, এডিকশন, ফেক আইডেন্টিটি আর সাইবার ডেঞ্জার। এই বিশেষ শ্রুতি নাটকে চরিত্রায়নে রয়েছে আর জে অনিকপতি, তনুশ্রী, সপ্তদীপ, শতাব্দী ও দেবর্বিত। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের বিশেষ শ্রুতি নাটক আলো ছায়া।

0: weapon.
1: কান ঝালা পালা হয়ে গেল। দেখো শ্রেয়া, এই এক ঘরে আমরা চারটা মানুষ বসে আছি, অথচ ওই দুজনের দিকে তাকিয়ে দেখো, মাঝে মাইলের পর মাইল দূরত্ব, কথা বলার কোনো তাগিদই নেই, শুধু স্ক্রিনের আলোতে দুটো মুখ ডুবিয়ে বসে আছে। উফ,
2: আরে এটাই তো এখনকার চেনা ছবি সৌমেন। ইন্টারনেট আমাদের দূরের মানুষকে কাছে এনেছে ঠিকই, কিন্তু কাছের মানুষকে যে অনেক দূরে ঠেলে দিয়েছে।
3: ইয়েস ইয়েস, আই তো লেভেলটা পার করে ফেলেছি। আই তানিয়া, তুই কত

0: আছিস? হ্যাঁ
1: ধুর অঙ্কুর, ডিস্টার্ব করিস না তো। ইনস্টাগ্রামে একটা রিলস পোস্ট করেছি, 10 মিনিটে মাত্র 2 লাইক পড়েছে আমার, আমার মুডটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ
2: তানিয়া, 10 মিনিটে 2 লাইক না পড়লে মুড খারাপ হয়, অথচ চারপাশের বাস্তব পৃথিবীটা যে বদলে যাচ্ছে সেদিকে কি তোমাদের খেয়াল আছে? তোর চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার কথা ছিল না, ওটা লাস্ট ডেট কবে রে?
0: আরে হ্যাঁ

0: খেয়াল আছে? এই অঙ্কুর, এই অঙ্কুর, তোর চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করার কথা আর ছিল না? ওটা লাস্ট ডেট কবে রে?
1: আরে হ্যাঁ হয়ে যাবে, ওটা ওটা ওটা হয়ে যাবে, তুমি অত অত চিন্তা করো না। এই রিভাইভটা দে, রিভাইভটা দে। আরে এখন অনলাইন দুনিয়ায় ক্যারিয়ার করার অনেক সুযোগ আছে। আরে ভাই রিভাইভটা দে, আর দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া। এই যে তানিয়া দেখো ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছে, ওটাই তোর ফিউচার।
2: ফিউচার ভালো অঙ্কুর, কিন্তু বর্তমানটাকে যে অবহেলা করে নয়। চলো এবার গেমটা বন্ধ করো, ফোন রাখো, সবাই মিলে একটু গল্প করি আসো।

0: ওরে বাবারে, এই ভয়ানক খবর! এই তানিয়া, এই তানিয়া, জলদি দেখ, জলদি দেখ, এই ফেসবুকে এসেছে এই আমাদের পাশের গ্রামে নাকি একটা বাচ্চা চোরের দল ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় মানুষ একটা ছেলেকে সন্দেহ করে আটকে রেখেছে। বাপরে বাপ,
1: সত্যি?
2: হ্যাঁ,
1: দাঁড়াও দাঁড়াও, আমি আমি এক্ষুনি এই পোস্টটা আমার সব হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? কেননা এটা সবাইকে অ্যালার্ট করা দরকার।
3: এই একদম না, স্টপ ইট অঙ্কুর। তানিয়া, একদম ওই পোস্ট শেয়ার করবে না। তোমরা কি খবরটার সোর্স চেক করেছো? কোনো মেইন স্ট্রিম মিডিয়া বা পুলিশ কি এই খবরটাকে কনফার্ম করেছে?
0: দাদা, এই এই দেখো না, এই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তো শেয়ার করছে। এই যে 4.3 কে শেয়ার, এই সবাই কি আর পাগল নাকি? হ্যাঁ
4: হ্যাঁ অঙ্কুর, না জেনে শেয়ার করাটা কিন্তু এক ধরনের পাগলামি। আর গত মাসেও তো এরকম একটা ফেক নিউজের জন্য একটা নিরীহ পরিযায়ী মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। গুজব ছড়ানো কিন্তু একটা অপরাধ।
1: কিন্তু দিদি, যদি খবরটা সত্যি হয়, আমরা যদি আর এটা শেয়ার না করি, আর যদি এতে কোনো দুর্ঘটনা ঘটে যায়?
3: শোনো তানিয়া, সত্যতা যাচাই করার নির্দিষ্ট একটা নিয়ম আছে। পুলিশের সাইবার সেল সব সময় বলছে, কোনো সন্দেহজনক খবর দেখলে আগে লোকাল থানায় জানাবে। নিজে যা যে হয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাবে না। মনে রাখবে, আমাদের একটা ভুল ক্লিক একটা জীবন কেড়ে নিতে পারে।

0: কি হয়েছে তানিয়া, এত কাঁদছো কেন? বাড়িতে কোনো সমস্যা? এসো এসো, ভেতরে এসো। এই নাও এই নাও, আগে জলটা খাও।
1: শেষ হয়ে গেছে দিদি, ইনস্টাগ্রামে আমার ফলোয়ার বাড়ানোর জন্য একটা একটা এজেন্সি আমায় আমার সাথে যোগাযোগ করেছিল।
0: তারপর
1: ওরা ওরা বলেছিল যে কিছু পার্সোনাল ছবি আর ডিটেলস দিলে ওরা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। আর আমি আমি বোকার মতো বিশ্বাস করে সব দিয়ে দিয়েছিল।
2: এই তানিয়া, এই তোর তোর নামে একটা ফেসবুকে প্রোফাইল তৈরি করা হয়েছে, ফেক ফেক প্রোফাইল। সেখানে সেখানে তোর ছবিগুলো খুব বাজেভাবে এডিট করে বসানো হয়েছে ভাই। এই এই, এটা কে করলো?
1: ওরাই করেছে অঙ্কুর, ওরাই করেছে অঙ্কুর। এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করছে জানিস, বলছে এক্ষুনি 50,000 টাকা না দিলে কিনা আমার সব কন্ট্যাক্ট লিস্টে ওই নোংরা ছবিগুলো পাঠিয়ে দেবে। অঙ্কুর, আমি বিষ খেয়ে মরে যাব দিদি, আমি সমাজে মুখ দেখাতে পারবো না।
3: একদম মরার কথা মুখে আনবে না তানিয়া, অপরাধ তুমি করনি, অপরাধ করেছে ওই সাইবার ক্রিমিনালরা। সমাজকে ভয় পেয়ে পিছিয়ে গেলে ওরা আরো 5টা মেয়ের জীবন ধ্বংস করবে। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়।
2: কিন্তু দাদা, বলছি আমরা কি পুলিশে যাবো? হ্যাঁ, কিন্তু পুলিশে গেলে যদি জানাজানি হয়ে যায়, এই এই কালকে সকালবেলা কাগজে যদি খবরটা বেরোয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে ভাই।
3: অঙ্কুর, তোদের এই ভয়টার সুযোগ নিয়ে

0: কিন্তু অপরাধীরা এগিয়ে যাচ্ছে। শোনো তানিয়া, ভারত সরকারের একটা নির্দিষ্ট পোর্টাল আছে, www.cybercrime.gov.in। এখানে গিয়ে পরিচয় গোপন রেখেও অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া আমি এক্ষুনি জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর 1930-তে কল করেছি।
1: আর তানিয়া, তোমার ছবিগুলোকে এডিট করা হয়েছে, যাকে বলে ডিপ ফেক, আর এটা টেকনোলজির অপব্যবহার। আধুনিক মানুষ হিসেবে আমাদের বুঝতে হবে যে প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনি তার অন্ধকার দিকটাও আছে। তাই নিজেকে দোষী ভাবাটা বন্ধ করো।
2: কিন্তু আমার বন্ধুরা যদি এটা দেখে আমাকে নিয়ে ট্রোল করে, উপহাস করে।
1: শোনো, যারা বিপদের দিনে পাশে না দাঁড়িয়ে উপহাস করে তারা বন্ধু নয় তানিয়া। আমাদের সমাজেও একটা বড় গলদ আছে, সাইবার অপরাধের শিকার হলে মানুষ মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, অপরাধীকে খোঁজে না। আর এই মানসিকতাটা আমাদেরকেই বদলাতে হবে।

0: হ্যাঁ দাদা, এদেখ এদেখ এদেখ, আজ সকালে খবরে বেরিয়ে যায় ওই সাইবার পুলিশ ওই গ্যাংটকে ট্র্যাক করছে, কলকাতা থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই দানিয়া দানিয়া, তোর ফেক অ্যাকাউন্টটাই পুরো ডিলিট হয়ে গেছে ভাই।
1: হ্যাঁ, ও তোমাদের অনেক ধন্যবাদ। সেদিন দিদি আর শর্মিন্দা পাশে না থাকলে আমি হয়তো বেঁচে থাকতাম না। আজ আমি বুঝতে পেরেছি জানো, ভয় পাওয়াটাই সবচেয়ে বড় ভুল।
2: বাহ, খুব ভালো খবর। কিন্তু অঙ্কুর, তোমার নিজের খবর কি? সেই গেমের ভূত মাথা থেকে নামলো?
0: না বাবা, আমি অনলাইনে গেম খেলা ছেড়ে দিয়েছি। আমি এখন সাইবার সিকিউরিটি নিয়ে একটা অনলাইন কোর্স করছি। আমি ঠিক করেছি সোশ্যাল মিডিয়াকে সময় নষ্ট করার জন্য ব্যবহার করব না, মানুষের উপকারে ব্যবহার করব।
1: বুঝলি তো এবার, এটাই হচ্ছে আসল পরিবর্তন। আমরা যদি আমাদের যুব সমাজকে সঠিক পথ দেখাতে পারি, তবে এই সমাজ সচেতন হবে। ইন্টারনেট কোনো অভিশাপ নয় যদি আমরা এর সঠিক ব্যবহার জানি।
3: শ্রোতা বন্ধু, আমাদের আজকের শ্রুতিনাটক এখানেই শেষ হতে পারত, কিন্তু অন্তর্জালের এই মায়াবী দুনিয়ার বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই আমাদের আজকের এই নাটক আলোছায়ার একটাই বক্তব্য, কোনো খবর হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আসার সাথে সাথেই ফরওয়ার্ড করবেন না, আগে যাচাই করুন, তারপর শেয়ার করুন। ঘরের ছেলে বা মেয়েরা যদি হঠাৎ চুপচাপ হয়ে যায়, তাদের বকাঝকা না করে বন্ধুর মতো পাশে দাঁড়ান। মানসিক অবসাদ কোনো লজ্জা নয়, এটা একটা রোগ। মন খুলে কথা বলাই এর প্রথম চিকিৎসা। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলি। সাইবার অপরাধ রুখতে সচেতন হন, আর যে কোনো প্রয়োজনে 1930 বা 1930 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

নাটকটা শুনে হয়তো অনেকেই ভাবছ, হ্যাঁ সত্যি, এগুলো তো সত্যি হচ্ছে আমাদের চারপাশে। আর সেটাই জানো তো সবচেয়ে স্কেরি পার্ট। আজকাল সাইবার ক্রাইম শুধু সিনেমার গল্প নয়, একটা আননোন লিংক, একটা

প্রোফাইল, একটা র্যান্ডম ওটিপি শেয়ার, আর মুহূর্তের মধ্যে মানুষ সমস্যায় পড়ে যাচ্ছে। আবার গেমিংও কোনো প্রবলেম নয়, কিন্তু যখন রিয়েল লাইফের মানুষগুলোর সাথে কথা কমে যায়, ঘুম কমে যায়, আমাদের মেজাজ বদলে যেতে শুরু করে, তখনই বুঝতে হবে সেখানে আমাদের পজ নেওয়া দরকার। সব কিছুরই একটা ব্যালেন্স থাকা দরকার, কারণ স্ক্রিনের আলো খুব ব্রাইট হতে পারে, কিন্তু তার জন্য রিয়েল লাইফের আলোটা যেন নিভে না যায়। জানো তো বন্ধুরা, আমাদের জেনারেশন খুব ফাস্ট। আমরা ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগেই নতুন ট্রেন্ড জেনে নিই, কিন্তু মাঝে মাঝে এত ফাস্ট চলতে গিয়ে নিজের ফিলিংসগুলোকেই পেছনে ফেলে দিই। আজকাল একটা পোস্ট আপলোড করার পর বারবার নোটিফিকেশন চেক করাটা যেন খুব কমন একটা বিষয়। কে রিয়েক্ট করলো, কত ভিউজ হলো, আচ্ছা ও আমায় রিপ্লাই দিল না কেন? আর সবচেয়ে ফানি হলেও এটাই সত্যি যে একটা সিন মেসেজ অনেক সময় পুরো মুড স্পয়েল করে দিতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো চারজন বন্ধু ক্যাফেতে গেছে, কিন্তু সেখানে হাফ অফ দ্য টাইম সবাই ফটো তুলতেই বিজি। এই অ্যাঙ্গেলটা নে তো, এই একটু অ্যাস্থেটিক কর, ওয়েট ওয়েট স্টোরিটা দিয়ে নি। শেষে দেখা গেল মেমোরি ক্রিয়েট করার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটেই বেশি সময়টা চলে গেল। এখন কোয়েশ্চেন হলো, আমরা কি সত্যি সত্যি সেই মুমেন্টটাতে বাঁচতে পেরেছি, নাকি সারাটা সময় শুধু আপলোডই করে গেছি? এটা কিন্তু সত্যি ভাবার বিষয়। তার সঙ্গেই চলুন আজকের প্রথম গানটা আমরা শুনে নিচ্ছি।

জানো, এই গানটার একটা লাইন আজকের টপিকের সাথে খুব রিলেট করতে পারছি। আজকের সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডে সবাই পারফেক্ট দেখাতে চায়। পারফেক্ট স্কিন, পারফেক্ট লাইফ, পারফেক্ট রিলেশনশিপ, কিন্তু রিয়েলিটিতে নো বডি ইজ পারফেক্ট। আর এটা বুঝতে না পেরে অনেকেই সাইলেন্টলি প্রেশার ফিল করে, বিশেষ করে টিনেজার্স আর ইয়াং পিপলদের মধ্যে এখন একটা ইনভিজিবল কম্পিটিশন চলছে, কে বেশি প্রিটি, কে বেশি পপুলার হতে পারে, কার ফলোয়ার্স বেশি বাড়ল। কিন্তু একটা কথা মনে রেখো, ফলোয়ার্স আর ফ্রেন্ডস কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, কখনো কি তোমরা নোটিস করেছো, অনেক সময় আমরা বোর্ড হলেই ফোন হাতে নিয়ে নিই, কিন্তু ফোন ইউজ করতে করতে আরও এক্সাস্টেড আমরা ফিল করি? কারণ আমাদের ব্রেইন সবসময় ইনফরমেশন কনজিউম করছে, একটা রিল, তারপর আরেকটা, তারপর আরেকটা, আর এভাবে চলতে চলতেই কখন যে এক ঘন্টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। এটাকেই বলে ডুম স্ক্রোলিং। আর অনেস্টলি আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় এটা করেছি, করি সব

সময়। আচ্ছা, তোমরা শেষ কবে ফোন ছাড়া ছাদে বসে আকাশ দেখেছিলে, অথবা শেষ কবে কারো সাথে শুধু মন খুলে গল্প করেছিলে উইদাউট চেকিং নোটিফিকেশনস? ভাবো তো। আর যেটা খুব ইম্পর্টেন্ট কথা, অনলাইনে কিন্তু সবাই অনেস্ট হয় না, তাই পার্সোনাল ফটো বা ইনফরমেশন শেয়ার করার আগে 10 বার ভাবো, আননোন লিংক অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবে, আর কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন হলে কোনো বিশ্বাসী মানুষের সাথে কথা বলো। সাইলেন্স থাকাটা কোনো সলিউশন নয়, অ্যাওয়ারনেসই হচ্ছে আসল প্রোটেকশন। আজকের এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়াকে ভিলেন বলিনি, কারণ সোশ্যাল মিডিয়া অনেক ড্রিমই ফুলফিল করেছে। কেউ আর্ট দেখাচ্ছে, কেউ গান গাইছে, কেউ নিজের ছোট বিজনেসকে শুরু করেছে, কিন্তু স্ক্রিনের বাইরেও একটা জগৎ আছে যেখানে রিয়েল মানুষগুলো থাকে, রিয়েল ইমোশনস রয়েছে। আর অনেস্টলি, লেট নাইট চ্যাটার থেকেও কখনো কখনো মায়ের খেয়েছিস এই প্রশ্নটা বেশি কমফর্টিং হয়। বন্ধুরা, আজকের যুববাণীর সময় প্রায় শেষের পথে। আজ আমরা রিলস নিয়ে কথা বললাম, রিয়েল লাইফ নিয়েও ভাবলাম। আশা করি আজকের এই আড্ডাটা তোমাদের ভালো লেগেছে। আমরা এরকম আরও সচেতনতামূলক বিষয় নিয়ে তোমাদের কাছে আসব, তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে ততক্ষণ তোমরা সতর্ক থাকো, নিজের মানুষগুলোকে সময় দিও, নিজের মতো করে থেকো, আর মাঝে মাঝে ফোনটা সাইলেন্ট করে রেখো, নিজের মনটার কথাও একটু শোনো। আমি আরজে রিমা আজকের মতো বিদায় নিচ্ছি আকাশবাণী আগরতলার যুববাণী থেকে। শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ যুববাণী।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী মৃত স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি

সেজাতের কালো দেখেছি তা কালো হরিণ তো বাবা।

Thank you.

Sí.

Got the wall.

जदा नगबा जता गलथा

আসকজরা লীলামানী জরাব প্রবরানী দেবরমণি খরঙ্গ জলনি রুচাপনি রুচাপুন খনারা জাখা তাব খাবাদে থুংলুক তিনি থুংলুকনি মুখা কমলা সাগর অবন সুকিয়তাইসাবখা মচাং পূর্ণ জমাতিয়া হাকে খাবাদে থুংলুক কমলা সাগর

0: 但是你不差不对喽，今天你那边都看了不？啊，你看是哪一种头壳？差喽，俺家村里娃娃都是不看人家不？刚好你们家不那帮人看人家不？你那边看人家咋看？看
1: 你今天让你们采用俺们这边土地的娃子采哪？你家让你们这土地采的你？
2: 今天要种，要是超一下花的钱，你养不养？
1: 今天种的。
0: 差喽。你让人家出门来等我呢，俺们才能才回来的。
1: 对呀，你妈，俺们农民多，我们农民种，种的比他大。不过买菜也你买起来的，怎么白菜价的了你妈？怎么白菜价的？
0: 农民多，不种，你老俺们不差，你老快的。哎，俺们帮十八栋。
3: 对呀，你妈，俺家快的。
0: আমার আপনার আসবান্দারি নিখানি তিলাং খাং দি তে বলো ছাই দি যে বড় মেমেনি রহর দি হলই বিখরা খাংরা বুছাবুতি রমনা পলাইবানি রাজবান্দারি রাংরি মাছলি খুসলই বাক খাবাবে বাক খাদান খাই যাক নাই
3: আম খাং খাং
0: নলে খবা মা কলাইলা
3: আলো শুনি না দে রানি মা আরে মন গোদেন্দ্র চৌধুরী
0: গোদেন্দ্র চৌধুরী
3: আউ রানি মা আরে মন গোদেন চৌধুরী
0: তিনি আংনব যত নি থানি মনে মাম খা কিন্তু নি থানি বা তুমি আসু ম কল মসুই
3: রানি মা আর তোমার খানাই আরে সবাই মে দুঃখ নি কষ্ট মা
0: তাল আসিনি যত দসি হ তিনি রাজ সিংহাসন আসক মানে দি আপর রাজ্য তিনি রাজ্য বিখে রাজ সিংহাসন আসিনি কপালো দন্দনী রাশি লগ্ন নাই ক্ষতি ও রাজবংশ গজেন্দ্র চৌধুরী ছটা শাস দিতে সামান রসি নাই শাস দি গজেন্দ্র নিন মকল নিম তুই ভাইতেই রাশি নাই
3: রানী মা আমি নি থানি মন সামাইয়া আরে মকল নিম তুই নো সোয়ানি কি সাত তো হই রানী মা
0: গজেন্দ্র নে তো মানলা নে তো মানলা
3: আমি সর্বহারা আরে বলি বসাবে
0: খোদা আমি পাইরে বুঝিলা হা নাম বাসিন উদিন নিন বসাবো তো রুন তব কত মুখ মালার ফাইলে খোদা নে তো মাংলা নে তো মাংলা
3: রানী মা আমি নিহারিতে মন সবাইয়া

0: পরাণ রমণী সময় তাহলে তো মানে জরা তুই রফ কোন দাদা মাকে মহেন্দ্র দিচার দেখান সমানা লেগ্রাস নাই
1: হায়াপ

0: ভাই তুমি আমাদের রোগ মেহরবান মানে মনেছি তা কালাজি লগ মাইব করে তুই বকরে তাও বর্তমান পাইবা চাস না শুধু কিরম তা কালাজি আমিও নিয়ম শুনে নো মাইফান নাই গ্রানে ভাই তুমি না তুই কি তুমি
1: আপনার বদলে তুই কি সমা
0: তো বাবা মুগ্রানা।

আমার প্রসন্ন রেবাই মালাই ফেলছে।

0: ne dine pokere ni thamong lo pai ka ba jo jo bo joyen ka ba phai de ta bole kasan kasan ka thulai sia ni
1: king ya ko maharaj tar bhana mani ko dine na ko sunai a mangalan to maha dine pokere ka ta la sei pange ji ne ka mangal thar nai dine pokere ka ta la mani sa sa ma sa boli roi puja khlai ji hai ke dine pokere wa sei tum nai
0: ইসরে
1: তো খাবার তো মাওয়াশা পুঁয়াত মহারাজ ইমাম বা তোমাওয়াশা নুয়াত নং থুদি খনা নি খনা পাইরে ছামং নাই
0: আর ও কবলে কবই না

0: এদিনে নাম আলো ছোট হয়ে বা নাম আলো হাইকে রাখিনি কলা নাম আলো হাইকে নিপেন খাই হাত পা কাটা করে রাতন নবল নমন আত্মা খাই কলা সলাদ খুব গোপাল ছায়া রাধা দন্ন মানে কলি রাজ সিংহাসনে কিতা ভালো মতাঙ্গিয়া কিতা ভালো মতাঙ্গিয়া
1: মহারাজ নিন ক্ষত্রিয় চন্দ্র বংশনী করক্ষ মঙ্গনা রাধা কথর নিনি মুক্তই উকথার হামায়ও ক্লাইমাইয়া হাঠে আম বসুমতি সজ্জং জাগিয়া মহারাজ ইনি মুক্তি নহুদি হ্যাঘি ইনি সাম্রাজ্য ইনি ইতিহাস পায়রি জংস জানায়
0: গুরুদেব আমি মুক্তি হল গুরুদেব রানী কমলা দেবী মুখ মোবাই আং বাহাইকে বিখাতি কিছু নয় আং বা বাহাইকে বিখাতি কিছু নয়
1: রানী কমলা দেবী ভনী খাকলানি তুই বাই কুথার কমলা তুই সিনাবই বনি গুসারুনি বাঙি মুখ মুখ লাঙ্কা
0: গুরুদেব আং বা তোমার খাইছি নয়
1: মহারাজ রানী কমলা দেবী বনি খাকলানি তুই নর ওই ইনি দেশ নি প্রজারত্ন মুক্তি নিলামক লাঙ্কাঙ্কা
0: গুরুদেব
1: বিরাজ অন্দর মোহনভু কুতুম খাই লাঙ্কা মহারাজ রানী কমলা দেবী থিয়া বনি মুঙ্গ কমলিয়া
0: গুরুদেব
1: যোগ যোগ রমই বনি মুঙ্গ থান কম নাই রাজা ধন্য মানিক সাগনি খরান কত মুঙ্গ থিয়া সাগন কম নাই বনি এক পয় উলে কমলা সাগর হাজি হাজি তুই যতন রানী কমলা দেবী মুঙ্গ দেবী শুই লাইছানি
2: জয় মা রানী কমলা দেবী কে

আকাশ পেন আগরতলা আসুক জেলা প্রহর দেবর মানে খরঙ্গ কক বরকতাল চামং খুনারা যাক আকাশ মানে আগরতলা অপনি লগিন পাখি আসছি তিনি নিন্দি পুরজরণী কক বরক পান্ডা যত্ন নহাম ভাই।

চাষের কথা। আজকের প্রসঙ্গ মিশ্র সার। এক ধরনের রাসায়নিক সারের নাম হলো মিশ্র সার। ফসলের অর্থাৎ সবজির প্রয়োজন অনুযায়ী একাধিক মৌলিক বা যৌগিক সার মিশিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় মিশ্র সার। ইউরিয়া, সুপারফসফেট, মিউরেট অফ পটাশ আনুপাতিক হারে মিশিয়ে সবজির প্রয়োজন মেটানোর জন্য মিশ্র সার তৈরি করা যায়। সাধারণত মিশ্র সার তৈরির 4 থেকে 5 ঘন্টার মধ্যেই জমিতে প্রয়োগ করতে হয়। প্রয়োগ করতে দেরি করলেই সারে দলা পাকিয়ে যায় এবং প্রয়োগে অসুবিধা হয়। এমন কিছু মিশ্র সার রয়েছে যেমন নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। ফসফরাস ঘটিত সারগুলি হলো সিঙ্গেল সুপারফসফেট, ট্রিপল সুপারফসফেট। পটাশ ঘটিত সার হলো মিউরেট অফ পটাশ, পটাশিয়াম সালফেট। এবং কিছু যৌগিক সার রয়েছে সুফলা, ডাইঅ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ DAP ইত্যাদি। রাসায়নিক সারের মধ্যে মূলত ফসফরাস ও পটাশ আছে এমন সারগুলি ভেঙে গাছের গ্রহণযোগ্য খাদ্যোপাদানে রূপান্তরিত হতে সময় বেশি লাগে। আবার নাইট্রোজেন এমন সার যেমন ইউরিয়ার খুব তাড়াতাড়ি ভেঙে গাছের গ্রহণযোগ্য উপাদান নাইট্রো

নাইট্রোজেনে পরিণত হয়। তাই ইউরিয়া প্রয়োগের পর খুব অল্প সময়ের মধ্যে গাছের বৃদ্ধি শুরু হয়ে যায় এবং পাতা গাঢ় সবুজ রং ধারণ করে। সবজি চাষের সময় তাই কেবলমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ সার অর্থাৎ ইউরিয়া মূল সার হিসেবে শেষ চাষের সময় জমিতে প্রয়োগ না করে মোট চাহিদার কেবল 25% মূল সার হিসেবে জমিতে প্রয়োগ করা যেতে পারে। কারণ এই বেশি পরিমাণ প্রয়োগ করলেই ইউরিয়া ভেঙে বায়বীয় গ্যাস হিসেবে এবং মাটির নিচে চলে যায় অর্থাৎ নষ্ট হয়। অপর 75% 2-3 দফায় চাপানো সার হিসেবে সবজির জমিতে প্রয়োগ করলে অধিক কার্যকর হয়। আবার ফসফেট এবং পটাশ সমৃদ্ধ সারগুলি গাছের গ্রহণযোগ্য উপাদানে আসতে অনেক সময় লাগে, তাই এদের মূল সার হিসেবে জমিতে শেষ চাষের সময় এবং বীজ বোনা বা চারা বসানোর আগে প্রয়োগ করলে ভেঙে গ্রহণ অবস্থায় আসার জন্য প্রয়োজনীয় সময় পায়। নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার 2% মাত্রায় তরল অবস্থায় গাছের পাতায় স্প্রে করলে সুফল পাওয়া যেতে পারে। তরল অবস্থায় রাসায়নিক সার প্রয়োগ করলে সার প্রয়োগ অধিকতর কার্যকরী হয় এবং সার কম অপচয় হয়। বর্তমানে পটাশ সমৃদ্ধ সারও চাপানো সার হিসেবে প্রয়োগ করেও সুফল পাওয়া যাচ্ছে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল মিশ্র সার।

গানখানি শুনছিলেন জগজিৎ সিং এর কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারের শিল্পী লতা মঙ্গেশকর।

গানখানি শুনছিলেন কুমার শানুর কণ্ঠে, আপনারা শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না।

0: সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলাপাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকানিতে, ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিলসমূহ, সার্বভৌম ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: It'll open up a plethora of investment opportunities, but more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the two economies power on.

রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং

0: জনসন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননে হেজবোল্লার ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে 2 বারের অলিম্পিক পদকজয়ী ভারতের পি ভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16-এ তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলে স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 7:30। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী পরীক্ষিত বালা।

0: এতক্ষণ শুনছিলেন তারাপদ চক্রবর্তীর কণ্ঠে রাগ প্রধান গান আকাশবাণী আগরতলা। এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হবে।
1: নীট ইউজি 2026 ইমতহানাত কে পেপার লিক মামলে মে দো ওর মুলজিমো কো গিরফতার কিয়া হে। আমেরিকি সেনেটর লিন্ডসে গ্রাহাম নে আমেরিকা ইরান বাতচিত মে ইমকানি সালিস কি হেসিয়ত সে পাকিস্তান কে রোল পর সওয়াল উঠায়া হে। ওর আইপিএল ক্রিকেট মে আজ শাম চণ্ডীগড় মে এলিমিনেটর ম্যাচ মে সানরাইজার্স হায়দ্রাবাদ কা মুকাবলা রাজস্থান রয়্যালস সে হোগা। ইসকে সাথ হি খবরো কা ইয়ে বুলেটিন খতম হুয়া।
2: Good afternoon. This is Akashwani and I am Anuja Kumar with the Midday News. The headlines. Supreme Court upholds Election Commission's power to conduct SIR of electoral rolls, says it is in consonance with Representation of the People Act 1950. Prime Minister Narendra Modi urges citizens to take precautions amid rising temperatures. IMD predicts severe heat wave conditions over Haryana, Madhya Pradesh, Punjab, Rajasthan, Uttar Pradesh and Vidarbha. India-Canada reaffirms shared objective of expanding bilateral trade to $50 billion by 2030. CBI arrests two more accused in NEET UG 2026 examination paper leak case. U.S. Senator Lindsey Graham questions credibility of Pakistan's role as possible mediator in U.S.-Iran talks, cites Islamabad's long-standing opposition to Israel. And in IPL cricket, Sunrisers Hyderabad to face Rajasthan Royals in eliminator match in Chandigarh this evening. And now the news in detail. The Supreme Court today upheld the legality of the Special Intensive Revision SIR of the electoral rolls done by the Election Commission of India and observed that electoral SIR advances the constitutional imperative of free and fair elections. The court held that the Election Commission has the power

9:30 অনুষ্ঠান অষ্টলক্ষ্মী, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 আধুনিক গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:43 হয়ে 45 সেকেন্ড।

0: In badminton, Indian shuttler HS Pranoy stunned 5th-ranked Jonathan Christie of Indonesia with a 10-21, 21-12, 21-18 first-round victory in men's singles at the Singapore Open today. Later in the day, Lakshya Sen will take on China's Liu Kuangsu. In the mixed doubles, the pair of Dhruv Kapila and Tanisha Krasto defeated the Malaysian duo of Wong Tianxi and Lim Chiu Sen in the first round. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন কাচ্চে ধাগে ছায়াছবি থেকে, শিল্পী নুসরত ফতে আলী খান।

ড্যাডি ছায়াছবি থেকে গানটি শুনলেন তানভীর হোসেন এবং শাবাব সাবরির দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন বজরঙ্গী ভাইজান ছায়াছবি থেকে শিল্পী আদনান শামী।

দিল্লি সিক্স ছায়াছবি থেকে গানটি শুনলেন কৈলাস খির এবং জাভেদ আলীর দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন ফিজা ছায়াছবি থেকে এ আর রহমান এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

হিরো হিন্দুস্তানি ছায়াছবি থেকে গানটি শুনলেন ইকবাল, সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন চাকমা গান, শিল্পী পৃথ্বীরাজ চাকমা।

0: इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी आगरतला शिक्षार्थी अनुष्ठने आज अष्टम श्रेणी गणित থেকে बीजगणितिक राशिमाला एवं अभेद सम्पर्के पाठ दिয়েছেন चंद्रपुर उच्च विद्यालय शिक्षक नारायण भौमिक।
2: जी आज पढ़ानो হবে বীজগাণিতিক রাশিমালা এবং অভেদ। তাহলে আমরা বুঝতে পেরেছি রাশিমালা হচ্ছে যে অনেকগুলো রাশির একসাথে যদি আমরা যুক্ত করে নেই তাহলে তাকে আমরা বলবো রাশিমালা। এবং অভেদ আইডেন্টিটিস। তাহলে আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে যখন পড়েছিলাম তখন এই সম্পর্কে মোটামুটিভাবে আমরা জেনেছি।
3: হ্যাঁ স্যার।
2: হ্যাঁ, তাইলে এই যে আগের শ্রেণীতে আমরা যেগুলো আমরা জেনেছিলাম সেগুলো হচ্ছে এক্স প্লাস ফাইভ, থ্রি ওয়াই মাইনাস ফোর, ফাইভ ওয়াই স্কোয়ার প্রভৃতি। তোমরা এমন আরও অনেক রাশিমালা তৈরি করতে পারো। তোমরা জানো যে রাশিমালা চলরাশি এবং ধ্রুবক রাশি। চলরাশিটা হচ্ছে যে রাশিটার মান পরিবর্তিত হয়। যেমন মনে করো ফাইভ এক্স, আমরা এক্স এর ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করি ফাইভ ইন্টু ওয়ান কত হবে?
3: ফাইভ।
2: ফাইভ আর ফাইভ, এবার যদি বলি এক্স প্লাস ফাইভ, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স প্লাস ফাইভ এর ভ্যালু কি হবে?
3: সিক্স।
2: বাহ, খুব সুন্দর। তাইলে আমরা বুঝতে পেরেছি তো যে আমরা জানলাম যে চলরাশি অর্থাৎ যেটা মানটা চেঞ্জ হয়, আর ধ্রুবক রাশি যেমন পাঁচ, পাঁচের ভ্যালু কি চেঞ্জ হয়?
3: না স্যার।
2: হ্যাঁ, আমরা জানি থ্রি ওয়াই মাইনাস ফোর রাশিমালার চলরাশি ওয়াই যে কোনো মান গ্রহণ করতে পারে। ওয়ান, এই যে একটু আগে বললে যে আমরা যদি ওয়ান বসাই তাহলে তার ভ্যালুটা চেঞ্জ হয়, টু বসালে তার ভ্যালুটা চেঞ্জ হয়, এরকম অনেকগুলো আমরা ভ্যালু আমরা দিতে পারি, পুরোটার মানটা চেঞ্জ হয়ে যাবে। এখন অন্বেষা, আমরা জানি থ্রি ওয়াই মাইনাস ফোর, এই লাইনটা একটু পড়ো তো।
4: আমরা জানি থ্রি ওয়াই মাইনাস ফোর রাশিমালায় চলরাশি ওয়াই যে কোনো মান গ্রহণ করতে পারে। এই মান ওয়ান, ফাইভ, মাইনাস টু, জিরো, ফোর বাই থ্রি, টু বাই ফাইভ,
2: মাইনাস টু বাই ফাইভ, হ্যাঁ ঠিক আছে,
4: ইত্যাদি।
2: হ্যাঁ, যত খুশি আমরা নিতে পারি। একটি রাশিমালার মান রাশিমালায় অবস্থিত চলরাশির মানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, আমরা একটু আগে দেখেছিলাম। আচ্ছা, এবার আসব সংখ্যা রেখা এবং রাশিমালা সম্পর্কে। এই যে সংখ্যা রেখা, সংখ্যা রেখাটা হচ্ছে একটা রেখার উপর অনেকগুলো মান থাকবে। যেমন আমরা যদি ওয়ান নেই তাহলে এক ঘর যাবে, টু নেই দুই ঘর যাবে, ঠিক এরকমভাবে। এই যে একটি রাশিমালা এক্স প্লাস ফাইভ, এক্স যতটুকু পর্যন্ত যাবে তার ঠিক ডান দিকে পাঁচ ঘর যাবে, গেলে আমরা বলবো এক্স প্লাস ফাইভ। রাহুল, তুমি বলতে পারবে যে এক্স প্লাস ফাইভ অর্থাৎ এক্স এর ডান দিকে যদি আমরা পাঁচ নেই, এক্স মাইনাস ফাইভ হলে কি হবে?
3: বাম দিকে।
2: বাম দিকে, তা ধন্যবাদ। তাইলে তোমরা খুব ভালো করেই বাড়িতে পড়াশোনা করছো, তাইলে নিশ্চয়ই তোমাদের ভালো রেজাল্ট হবেই। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো রেজাল্ট হবে। আমরা যদি প্লাস নেই তাইলে ডান দিকে হবে, আর মাইনাস নিলে বাম দিকে। এটা হচ্ছে সংখ্যা রেখা। তাইলে আমরা যখন তারপরের পৃষ্ঠায় আমরা দেখো, এই যে নিজে করো, একটি চলরাশি নিয়ে গঠিত এমন পাঁচটি রাশিমালা। তাহলে আমরা একটু আগে কিন্তু পড়েছি যে একটি চলরাশি নিয়ে আমরা একটা চলরাশি উদাহরণ আমরা দিয়েছিলাম, এবং যদি আমরা পাঁচটা চলরাশি বলে, আচ্ছা তুমি রাহুলে একটা একটা চলরাশি উদাহরণ দাও তো।
3: এক্স প্লাসে,
2: এক্স প্লাসে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা।
3: হ্যাঁ স্যার।
2: হ্যাঁ, তারপরে অন্বেষা বলতে পারবে একটা? বলো বলো।
4: ফোর এক্স প্লাস ফাইভ।
2: ফোর এক্স প্লাস ফাইভ, দারুণ দারুণ, খুব ভালো। দুটি চলরাশি নিয়ে গঠিত এমন পাঁচটি, দুটি চলরাশি অর্থাৎ এখানে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি, এরকমভাবে আর কি। তাহলে এখানে কিন্তু এক্স এবং ওয়াই দুটোর মানই কিন্তু চেঞ্জ হয়। দুটোর মান চেঞ্জ হলে পুরো ভ্যালুটার মানও চেঞ্জ হয়ে যাবে। পদ, উৎপাদক এবং সহগ। এই যে পদ, পদ মানে কি? যেমন এখানে একটি রাশিমালার ফোর এক্স প্লাস ফাইভ বিবেচনা করা হলো, এখানে এই যে ফোর এক্স প্লাস ফাইভ এখানে কিন্তু দুটি পদ আছে। যেমন একটা কি ফোর এক্স
3: প্লাস ফাইভ,
2: ফোর, আরেকটা হচ্ছে প্লাস
3: ফাইভ,
2: ঠিক আছে। তাইলে আমরা এইভাবে আমরা জানতে পারবো যে পদ এবং উৎপাদক। উৎপাদক মানে কি জানো তো? মনে করো চার আছে, চার, এখানে চারকে আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান, তাইলে এখানে চারের উৎপাদক হচ্ছে ফোর এবং ওয়ান। আর আছে কিনা বলো তো?
4: টু,
2: রাইট রাইট, টু ইন্টু টু ইকুয়াল টু ফোর। তাইলে এখানে আমরা যদি বলি যে সেভেন এক্স ওয়াই, সেভেন এক্স ওয়াই বলতে সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু কত?
3: টু।
2: টু এক্স প্লাস থ্রি ওয়াই
3: সিক্স।
2: এই দেখো আমি আগে বলেছি, এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই, মনে করো তোমাদের বাড়িতে একটি কুকুর দুটি বিড়াল আছে, মোট কয়টি আছে?
4: একটি কুকুর দুটি বিড়াল।
2: হ্যাঁ, কখনো কিন্তু তিন হবে না।
3: না স্যার।
2: ঠিক আছে, কারণ কি

0: হাতি ঘোড়ায় কখনো যোগবিয়োগ হয় না, যেমন তোমরা মনে করো এক ভাই দুই বোন, মোট কতজন আছে তিনজন, এটাও কিন্তু হবে না। কিন্তু আমরা মোট কতজন, এক ভাই দুই বোন, যোগ কিন্তু হয় না, ঠিক আছে?
1: হ্যাঁ স্যার।
0: কারণ আমরা যদি তিন বলি তাহলে কয় ভাই কয় বোন বোঝা যায় না কিন্তু। ঠিক এভাবে আমাদের অঙ্কের ক্ষেত্রে একই জিনিস, যে এখানে 5x + 3y = 5x + 3y, কখনো কিন্তু এটার প্লাসটা করে কিন্তু আমরা মোট সংখ্যাটা লিখতে পারবো না। এক পদ রাশি, দ্বিপদ রাশি এবং বহুপদ রাশি, এক পদ রাশি যেটা একটা পদ নিয়ে গঠিত, দুই পদ হলে
1: দুইটা পদ,
0: এবং যদি অনেকগুলো হয় তাহলে অনেকটি হবে। যেমন মনে করো এক্স এন লিখলাম, তারপরে এক্স এন, এন বললো মানে ওয়ান, তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট ডট করে আমরা এক্স এন পর্যন্ত আমরা যেতে পারি। আচ্ছা এরপরে দেখো আছে, নিজে করো, এক পদ রাশি দ্বিপদ রাশি চিহ্নিত করো। এখানে প্রথমটা দেওয়া আছে -x + 5, রাহুল বলো তো এটা কয় পদ রাশি?
1: দ্বিপদ,
0: দ্বিপদ রাশি। x + y + z এটা কয় পদ?
2: ত্রিপদ
1: রাশি,
0: ত্রিপদ রাশি। বাহ, তাহলে তো তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছ। সদৃশ্য অসদৃশ্য পদ, এবার আসছি আমরা সদৃশ্য অসদৃশ্য পদে। সদৃশ্য অর্থাৎ দেখতে একই রকম, অসদৃশ্য মানে মিল নেই। যে সকল পদের প্রতীকগুলো একই কিন্তু সহগ ভিন্ন, এদেরকে আমরা সদৃশ্য পদ বলবো। যেমন এখানে -4a, 3a, 5a, এগুলো কিন্তু কি দেখতে একই রকম না? ফাইভ এ, হ্যাঁ, 6a, 7a, 8a, এগুলো হচ্ছে একই রকম। আর বিসদৃশ্য বা অসদৃশ্য, বিসদৃশ্য না আসলে এটা অসদৃশ্য হবে, সদৃশ্য অসদৃশ্য। এই যে সদৃশ্য তো আমরা বুঝলাম যে একই রকম, অসদৃশ্যটা কি হবে? মিল নেই। যেমন এখানে 3x, -4y, 4y, 6y, -6y, এগুলি হচ্ছে
1: অসদৃশ্য,
0: অসদৃশ্য, মিল নেই কিন্তু। যেমন আগেরটাতে এ ছিল, এটাতে কিন্তু
2: মিল নেই,
0: একবার এক্স আসছে একবার ওয়াই আসছে। তো এক্স এর ভ্যালু যখন ওয়ান হবে, ওয়াই এর ভ্যালু ওয়ান নাও হতে পারে।
1: হ্যাঁ স্যার।
0: নিচের রাশিগুলির দিকে লক্ষ্য করো, 7x, 14x, -13x, এই যে এইগুলো লক্ষ্য করে দেখো, এই রাশিগুলোর মধ্যে কিন্তু এই যে এক্স যতগুলো আছে সেগুলো কিন্তু কি সদৃশ্য না অসদৃশ্য? সদৃশ্য। আর অসদৃশ্য হলে এখানে ওয়াই এটা চলে আসতো, যদি আমি এখানে এক্স ও নিতাম ওয়াইও নিতাম তাইলে হচ্ছে
1: অসদৃশ্য।
0: আচ্ছা তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা ভালো করে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা যদি দেখি, কারণ অঙ্ক হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি তোমার ব্রেনটা কিন্তু খুলে যাবে। আমরা কিন্তু অঙ্ককে ভয় পাই, কেন ভয় পাই? যেমন তোমরা কি স্কুটার চালাতে পারো?
1: না স্যার।
0: স্কুটার চালাতে পারো, যদি স্কুটারটা শিখে ফেলো তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে। ঠিক তদ্রূপ তুমি যত বেশি অঙ্কটা প্র্যাকটিস করবে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। আগে কিন্তু এক সময় ছিল যে এখানে এই 100-এর মধ্যে তুমি হয়তো 80 পেতে, 85 পেতে, কিন্তু এখন কিন্তু এমন না, 100-এ 100 পেতে হবে, তাইলেই একমাত্র তুমি ভালো জায়গায় যেতে পারবে। খুব খুব কম্পিটিশন হয়ে গেছে তো এখন, কাজেই তো তোমরা যেভাবে প্র্যাকটিস করছো নিশ্চয়ই ভালো হবে, এটা আমার ধারণা। আচ্ছা আমরা আবার চলে আসছি বীজগণিতিক রাশিমালার যোগ বিয়োগ সম্পর্কে। তাহলে এই যে বীজগণিতিক রাশিমালার যোগ বিয়োগ, দেখো এখানে 7x² - 4x + 5 এর সাথে 9x - 10 যোগ করলে কি হবে? এই রাশিমালাটাগুলো তারা কি করেছে, ইচ্ছে করে আমরা পাশাপাশিও লিখতে পারি আবার উপর নিচ করেও কিন্তু আমরা লিখতে পারি। উপরে লেখা আছে 7x² - 4x + 5, ঠিক নিচে দেখো লেখা আছে +9x - 10। এখানে প্লাসটা কোথেকে এসছে বলতো? যেহেতু আমাকে যোগ করতে বলেছে। আচ্ছা তোমাকে যদি আমি বলি যে এখানে ফাইভের সামনে কি আছে কে বলতে পারবে? মাইনাস না প্লাস?
2: প্লাস।
0: কিছু যদি না থাকে তাহলে অলওয়েজ প্লাস থাকে। তাইলে আমরা এইভাবে কিন্তু এগুলি যোগ বিয়োগ আমরা করব। 7x² - 4x + 5 নিচে আছে +9x - 10। তাইলে এখানে দেখো, এখানে উপরের সংখ্যাটা কিন্তু +5, নিচেরটা আছে -10। বলতে পারবে 10-5 ইকুয়াল টু কত?
1: 10-5,
0: রাহুল বলো 10-5।
1: 10-5, 5, 5।
0: অন্যসা বলতে পারবে 5-10 ইকুয়াল টু কত?
2: -5,
0: রাইট রাইট, ধন্যবাদ। তাইলে এই যে দেখো, এই যে মাইনাসটা হচ্ছে দিতে হবে, প্লাস মানে আছে, তাইলেই তোমরা এগুলি পারবে।
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ আচ্ছা লক্ষ্য করো যোগটা কিভাবে করা হলো। প্রত্যেকটি রাশিমালা যাদের যোগ করতে হবে তাদের পৃথক পৃথক সারিতে লেখা হলো। এভাবে লেখার সময় সদৃশ্য পদগুলো একটি নিচে অন্যটি লিখে রাখবে তোমরা। অর্থাৎ এখানে দেখো 5-10 একটা সম্পর্ক আছে, এর জন্য উপর নিচ হয়েছে। আবার 4x - 9x একটা সম্পর্ক

0: আছে, এই জন্য এটা ওপর নিচে হয়েছে। 7x এর সাথে কিন্তু কেউ নেই, যেহেতু দ্বিতীয়টার মধ্যে আমরা x স্কোয়ার নেই।
1: হ্যাঁ স্যার,
0: হ্যাঁ, তাইলে আমরা এইভাবে আমরা যোগগুলি করব। এবার আমরা আসছি যে রাশিমালার সহগ। আচ্ছা, সহগ মানে কি? সঙ্গে যে আছে।
1: হ্যাঁ স্যার,
0: 4x স্কোয়ার, x স্কোয়ারের সহগ কত?
2: 9
1: না, 4।
0: 4x স্কোয়ার
2: 4।
0: হ্যাঁ 4, ঠিক আছে। তুমি মনটা মনে অন্যদিকে চলে গেছিলো, এই জন্য এরকম হয়েছে। ঠিক আছে, আমি জানি তোমরা পারবে। এবার বলো, অন্যাসেই তোমাকে এখন বলতে হবে, 7y স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে কে আছে? 7y স্কোয়ার
1: 7
0: 7 সঙ্গে যে আছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা বলবো, যেমন 4x স্কোয়ার y স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কত?
1: 4 4,
0: অর্থাৎ সঙ্গে যে ধ্রুবক সংখ্যাটা আছে আর কি, এটাই সঙ্গে আছে। তো অন্যাসের সাথে কে বসে আছে? রাহুল। তাহলে তোমার সঙ্গে কে?
1: রাহুল।
0: সহগ কে? রাহুল। এইভাবে আর কি, একদম সোজা অঙ্ক মানেই একদম সোজা। এখন আমরা যদি বলি যে এখানে এক্স, এক্সের সঙ্গে কে আছে?
1: 1 1।
0: বাহ, ধন্যবাদ। তাইলে আমরা মোটামুটি এগুলো সঙ্গে কে আছে, সহগ কি, আমরা এগুলি জানতে পেরেছি। এখন আমরা জানবো, এই যে তোমাদের দেখো পরের পৃষ্ঠায় দেখো আছে, তোমরা কি এরকম অন্য কিছুর কথা চিন্তা করতে পারো যেখানে দুটি বীজগণিতের রাশিমালার গুণ করতে হবে? যেমন দেখো, আমরা যদি বলি এক্স ইন্টু এক্স কি হবে?
2: 4x,
0: এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, 2 ইন্টু 2 কত?
1: 4 4।
0: কেন কেন 4 হয়েছে? আমরা যদি বলি যে 2 এর পাওয়ার কত, 2 ডান দিক উপরে 1 লিখবে, 2 ইন্টু 2, 2 ইন্টু 2, তাহলে 2 এর উপরে ডান দিক উপরে যদি তুমি 1 লেখো, ইন্টু 2, দেখো এই যে বেসগুলি কিন্তু সমান, তাইলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে, তাহলে 2 পাওয়ারটা কি হবে? 1 প্লাস 1, মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 2 স্কোয়ার ইকুয়াল টু
2: 4 4,
0: একদম সহজ। তাইলে আমরা এইভাবে কিন্তু এই রাশিমালার গুণগুলো কিন্তু আমরা করতে পারি। এখন আমরা চলে আসছি আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে, যে প্রতি জোড়া এক পদ রাশির গুণফল, প্রতি জোড়া এক পদ রাশির গুণফল, এক পদ রাশি, 5 ইন্টু 3p, 5 ইন্টু 3p, রাহুল বলো তো কি হবে?
1: 15 15p 15p।
0: আচ্ছা, আমি যদি বলি 5p ইন্টু 3p,
1: 5 15p স্কোয়ার।
0: বাহ, ই হলো অন্বেষা, একটু দেখো তুমিও পারবে, রাহুল যাবো আর যেহেতু পারছো, তোমার মন খারাপ কোনো মানে কোনো কিছু কারণ নেই, হয়ে যাবে। আচ্ছা, এবার অন্বেষাকে কিন্তু আমি আমার বলছি, 5 ইন্টু 3p কি হবে?
2: 15p 15p।
0: 5p ইন্টু 3p কি হবে?
2: 15p স্কোয়ার।
0: এই পি ইন্টু পি কত? পি স্কোয়ার।
1: হ্যাঁ স্যার,
0: ওই যে পাওয়ারগুলো যোগ হবে, পি এর পাওয়ার 1, আবার পি এর পাওয়ার 1, তাহলে বেসগুলো সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়, পি স্কোয়ার হবে। বাহ, ধন্যবাদ। আচ্ছা, এবার এইভাবেই কিন্তু আমরা বীজগণিতের, আমরা বীজগাণিতিক নিয়ম সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ক্ষেত্রফল সম্পর্কেও কিন্তু আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 ইন্টু a প্লাস b। কেন 2 ইন্টু a প্লাস b, কেন 4 ইন্টু হলো না? কারণ আমরা জানি আয়তক্ষেত্র মানে কি, তার দৈর্ঘ্য কয়টা আছে?
1: 2টা 2টা।
0: প্রস্থ কয়টা আছে?
1: 2টা 2টা।
0: তাহলে দেখো, এই 2টা প্রস্থ কি একই রকম দেখতে নাকি দুই রকম?
1: একরকম।
0: একই রকম কিন্তু প্রস্থ, যেমন একটা মোবাইল বা যেমন একটা বই, বইয়ের এক পাশে যদি এ হয়, ঠিক অপর পাশে কি হবে? সেম হবে না?
1: হ্যাঁ স্যার।
0: নাকি ডিফারেন্ট হবে?
1: না স্যার,
0: একই হবে। তাহলে দৈর্ঘ্য সেম, প্রস্থ সেম, তাহলে দৈর্ঘ্য দুইটা যদি আমরা যোগ করি, তাহলে এ প্লাস এ হবে, প্রস্থ দুইটা যদি যোগ করি, তাহলে বি প্লাস বি হবে, তাহলে কি হবে? 2a প্লাস 2b, 2 কমন যায় a প্লাস b, এটা হচ্ছে তার পরিসীমা, তার এটার নাম কি?
2: পরিসীমা।
0: আর যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়, ক্ষেত্রফল মানে কি? গুণ। এখানে কি কি আছে? দৈর্ঘ্য আছে আর
1: প্রস্থ।
0: দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, তার ক্ষেত্রফল কি হবে?
2: দৈর্ঘ্য
0: ইনটু প্রস্থ, a ইনটু b, একদম সহজ তো?
1: হ্যাঁ স্যার।
0: হ্যাঁ, আচ্ছা, একটি একপদ রাশিকে একটি বহুপদ রাশির দ্বারা আমরাও গুণ করতে পারি। যেমন আমরা যদি বলি 3x ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে 3x, তাহলে 3x আর 3x গুণ করলে কি হবে?
1: 9x স্কোয়ার
0: 3x ব্র্যাকেটের মধ্যে 3x 9x স্কোয়ার
1: 9x স্কোয়ার।
0: আবার 3x, ওই যে প্লাস 2 আছে, 2 এর সাথে 3x গুণ করলে কি হবে? 3x এর লগে 3x গুণ করলে কি হয়? 9x স্কোয়ার 3x এর সাথে 2 গুণ করলে কি হয়?
1: 6x
0: রাইট। তাইলে আমরা এভাবেও কিন্তু আমরা গুণ করতে পারি, একটা ধ্রুবক সংখ্যার সাথে আরেকটা কনস্ট্যান্ট অর্থাৎ যেটা ধ্রুবক আছে, 3x ইনটু 3x কি হবে?
1: 9 স্কোয়ার,
0: নাইন এক্স স্কোয়ার,

0: অন্বেষা একটু মন দিয়ে শুনো, এবার বলো, রাহুল যেটা বলেছে তুমি এটা বলো তো, 3x × 3x কি হবে?
1: 9x²
0: 9x². এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলো তো, এক্স স্কোয়ার হয়েছে, এক্স কিউব কেন হলো না?
1: কারণ স্যার
0: দুইটা এক্স আছে, যেহেতু বেসগুলি সমান আছে পাওয়ারগুলি যোগ হবে, তাহলে x × x² রাইট। আর 3x + 2, এই যে 3x, এটা কিন্তু ব্র্যাকেটের ভেতরে ছিল, তাহলে 3x আর 2x গুণ করলে কি হবে?
2: 6x।
0: অন্বেষা কি হবে?
1: 6x।
0: 6x একটু স্পিড দেবে, তাইলে তুমি পারবে। এবার আমরা চলে আসছি একটি একপদ রাশিকে একটি দ্বিপদ রাশির দ্বারা গুণ, এখনকে আমরা কিন্তু করেছি একপদ রাশির সঙ্গে দ্বিপদ রাশির গুণ।
2: হ্যাঁ স্যার।
0: একটি একপদ রাশিকে ত্রিপদ রাশির দ্বারাও কিন্তু আমরা গুণ করতে পারি। মনে করে একটা ব্র্যাকেটের মধ্যে আছে 3x + 2x, 3x + 2x কি হবে? হবে না কিন্তু, কারণ 3x + 2x হলে কিন্তু এটা একসাথে প্লাস হয়ে যেত। এখানে ব্র্যাকেটের মধ্যে থাকবে 3x + 2y + 5, জাস্ট এরকম। এখন 3x-এর সাথে যদি আমরা 3x মাল্টিপ্লাই করি কি হবে?
2: 9x²
0: 3x-এর সাথে যদি আমরা 3y গুণ করি?
2: 9xy
0: 3x-এর সাথে যদি আমরা 2 গুণ করি?
1: 6x
0: x রাইট, যেহেতু আমরা x দিয়ে গুণ করেছি, x-ই তো আছে, নো প্রবলেম। তাহলে দেখো আমরা কিন্তু এগুলো পারি, কিন্তু প্র্যাকটিস করতে লাগবে, তাইলেই কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু এক যোগ করবো, এখন আমরা এতক্ষণ গুণ করেছি তো, এখন আমরা যোগ করবো। 3x + 3x কত?
2: 3x + 3x 6x² 3x²
0: আমরা কি গুণ করেছি?
2: না,
0: কি করেছি? যোগ করেছি। ঠিক আছে, তোমাদের বাড়িতে একটা কুকুর আছে, আরেকটি কুকুর এনে যোগ করেছো, কি হবে?
2: দুইটা
0: কুকুর স্কোয়ার, কুকুর স্কোয়ার হবে
2: না স্যার।
0: হ্যাঁ, তো সেম তো, বয়ের কিছু বয়ের কোনো কারণ নেই। 3x + 3x কি হবে?
2: 3x
0: 3x + 3x
2: 6x
0: যদি এরকম কোনো কিছু হয়, x + x = কত?
2: x + 2x 2x
0: ১ টাকা + ১ টাকা কত?
1: ২ টাকা
0: ১টা কুকুর + ১টা কুকুর কত?
1: ২টি কুকুর
0: ১টি বাঁশ কত?
2: ২টি বাঁশ
0: তাইলে আমার এখানে এক্স, তাইলে 2y + 2y = কত?
2: 2y + 2y 3y 2y + 2y
0: মনটা মনে একটা চেঞ্জ হয়ে গেছে না, ভয়ের কিছু কারণ নেই, তুমি হয়তো ভয় পাবে না, অঙ্ক মানে সোজা। 2x + 2y কি হবে?
2: 4xy
0: এক্স কোথেকে আসলো? 2x 2y + 2y
2: 4y 4y
0: 2x + 3y 2x + 3y
2: 5xy
0: তাহলে তোমাদের বাড়িতে তোমার এক বোন দুই ভাই, মোট কতজন?
2: তিনজন
0: তোমাদের বাড়িতে একটি কুকুর আছে, দুটি বিড়াল আছে, মোট কয়টা আছে?
1: তিনটা
0: এখন তোমাকে কেউ জিজ্ঞেস করলো কয়টা আছে, তিনটা আছে, তারা কি বুঝবে কয়টা কুকুর কয়টা বিড়াল?
2: না স্যার।
0: তাহলে কি বলবে?
1: একটি বিড়াল
2: দুটি কুকুর।
0: মোট কয়টি?
2: একটি বিড়াল দুটি,
0: রাইট, কারণ হাতি ঘোড়ায় কখনো যুগবিয়োগ হয় না। ঠিক আছে, তাহলে এখানে এখানে 2y + 3y = কত?
2: 5y
0: আবার করেছো কিন্তু, তোমার বাড়িতে একটা কুকুর দুটি বিড়াল আছে, কি হবে?
2: একটি কুকুর দুটি বিড়াল।
0: হ্যাঁ, তাহলে তুমি এখানে যদি তুমি প্লাস বলো, তাহলে ওখানে কেন তুমি গুণ করে ফেলছো? 3x + 2y = কত?
2: 3x + 2y
0: তিনটি বিড়াল দুটি কুকুর, কয়টা আছে?
2: তিনটি বিড়াল দুটি।
0: তাহলে তুমি এখানে যদি কুকুর বিড়ালের কথা বলো, এখানে কেন তুমি এখানে গিয়ে যোগ করে ফেলছো? 3x + 2y = কত?
1: 3x + 2y
0: রাইট, 3x + 2y = 3x + 2y কখনো এগুলো যোগ হবে না। ঠিক আছে, এবার বলো x + y = কত?
1: x + y = x + y
0: রাইট, এই তো দেখি ঠিক বলেছো, ধন্যবাদ। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট পার্টে, যে একটি বহুপদ রাশির দ্বারা একটি বহুপদ রাশিকেও আমরা গুণ করতে পারি। তাহলে এই যে একটি রাশির দ্বারা যে একটা রাশিকে গুণ করা, আমরা এটা পারলাম, আবার একটি রাশিকে বহুপদ রাশির দ্বারা আমরা গুণ করতে পারি। এবার আমরা জানবো যে একটি দ্বিপদ রাশিকে একটি ত্রিপদ রাশির দ্বারা গুণ, তাইলে আমরা এই যে 2x + 3y ব্র্যাকেটের মধ্যে থাকবে, অর্থাৎ তুমি তখন কি করবে? 2x + 3y তো ব্র্যাকেটের মধ্যে মনে করা আছে 2x + 3y - 5, তাইলে তুমি এই 2x দিয়ে সবটাকে গুণ করবে। এই যে তুমি একটা করেছো না, 2x + 3y 2x + 2x = কত? 2x × 2x
2: 4x²
0: 2x × 3y 3×6 হ্যাঁ 6xy 2x - 2, আমরা যদি ওই 2 কে যদি আমরা গুণ করি, তাহলে 2y - 2y - 4y - 2y - 2 কে আমরা মাল্টিপ্লাই করছি, 2x 2y × 2 কত? 2y × 2
1: 4y
0: তাহলে যেহেতু এখানে

0: যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা সামনে বসবে।
1: হ্যাঁ স্যার,
0: ঠিক এইভাবে যেহেতু আমরা গুণ করছি তাহলে ওইটাও কিন্তু পার্ট বাই পার্ট তোমরা গুণ করবে। এবার আমরা চলে আসছি যে এই যে দ্বিপদ রাশিমালার গুণ করা যোগ করা এগুলো তো আমরা পারলাম তো নাকি?
1: হ্যাঁ স্যার।
0: এখন আমরা সরল যদি বলে সরল করো, সরলও কিন্তু একই জিনিস। যেমন এখানে তোমাদের বইতে দেখো লেখা আছে, কি লেখা আছে, সরল করো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ। এখানে এক্স স্কোয়ার দিয়ে কাকে গুণ করবে?
1: মাইনাস ফাইভ।
0: প্রথম ব্র্যাকেটে কি লেখা আছে? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভকে আমরা এক্স প্লাস ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করবো তো?
1: হ্যাঁ স্যার।
0: তাইলে আমরা এক্স স্কোয়ার দিয়ে এক্স প্লাস ফাইভকে মাল্টিপ্লাই করবো, তারপরে কি করবো মাইনাস ফাইভ দিয়ে আবার
2: এক্স প্লাস ফাইভকে
0: মাল্টিপ্লাই করলে এটা ব্র্যাকেটটা উঠে যাবে, তারপরে আমরা যোগ বিয়োগ করবো। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
2: টু এক্স স্কোয়ার
0: টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
1: এক্স স্কোয়ার
0: এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স টু মাইনাস টু
2: জিরো
1: জিরো
0: এক্স মাইনাস এক্স
2: জিরো
0: তাইলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
1: জিরো
0: জিরো ওমা আমি যদি ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু কত? জিরো
1: জিরো
0: এক্স মাইনাস এক্স
1: জিরো
0: ওয়াই মাইনাস ওয়াই
1: জিরো
0: এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
1: জিরো
0: বাস এক্স কিউব মাইনাস এক্স কিউব
1: জিরো
0: বাস একদম সোজা। আচ্ছা এবার আমরা অবেধ আইডেন্টিটি, এই অবেধটা হচ্ছে যে মাঝখানে ইকুয়াল টু থাকবে, মাঝখানে ইকুয়াল টু থাকবে তোমার এখানে মানে বাঁদিকে যেটা আছে এটাকে মাল্টিপ্লাই করে ডান দিকে একটা সংখ্যা থাকবে, তারপর সরল আকারে। যেমন মনে করো এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো তো এখন এক্সের ডান দিকে তুমি কি করবে ফাইভটা নিয়ে নেবে, তাহলে বাঁদিকের প্লাসটা যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যায়?
1: মাইনাস
0: মাইনাস হয়ে যায়, তাহলে এক্স এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ আমরা এইভাবে করবো। আচ্ছা এবার আমরা সবশেষে আমরা জানবো যে আজকে আমরা যা যা কিছু পড়লাম যে রাশিমালা, মনে রেখো রাশিমালা গঠিত হয় চলরাশি এবং ধ্রুবক রাশির দ্বারা। একটা উদাহরণ দিতে পারবে রাহুল?
1: চল
0: হ্যাঁ, রাশিমালা একটা রাশিমালা উদাহরণ দাও।
1: এক্স প্লাস ফাইভ
0: এক্স প্লাস ফাইভ রাইট। আচ্ছা অন্বেষা তুমি একটা একটা এক্সাম্পল দাও তো।
2: এক্স প্লাস এইট
0: এক্স প্লাস এইট এরকমভাবে অনেকগুলো হতে পারে। এখানে দুটি পদ দিয়ে করেছ, তিনটি পদ দিয়ে হতে পারে, চারটি পদ দিয়ে হতে পারে। তাইলে তোমরা জানলে তোমরা বাড়িতে অধ্যায়টি ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, আর তোমাদের দূরে যারা রেডিও সেটের কাছে বসে আছে তাদেরকেও আজকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম।
3: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর গণিত থেকে বীজ গণিতিক রাশিমালা ও অভেদ সম্পর্কে পাঠ দিলেন চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন। বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন প্রসঙ্গে বলবেন ডক্টর সম্রাট চৌধুরী। পরে লোকগীতি শুনবেন গৌর সুন্দর গায়নের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী। রাত 8:30 আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। রাত 9:00 নজরুল গীতি শুনবেন ফেরদৌস আরার কণ্ঠে। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 9:30 অনুষ্ঠান অষ্টলক্ষ্মী। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে।

হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং 21.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 85%। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা, ধলাই, খোয়াই, সিপাহীজলা এবং

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন। বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্নের প্রয়োজন, কারণ অতিরিক্ত বৃষ্টি থাকে, আর্দ্রতা থাকে, জলবদ্ধতার ব্যাপার রয়েছে, আর এগুলোতে গবাদি পশু এবং পোলট্রিতে বিভিন্ন রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তাই এ সময়ে বিশেষ যত্ন সেটার খুব বেশি প্রয়োজন। আর এই প্রসঙ্গে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার সম্রাট চৌধুরী। নমস্কার ডাক্তার চৌধুরী।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত। যে প্রশ্নটা প্রথমেই আপনাকে করতে চাই সেটা হচ্ছে, বর্ষাকালে প্রাণী পালনে প্রধান সমস্যাগুলো ঠিক কী কী?
1: বর্ষাকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন পশু পাখিদের মধ্যে বিভিন্ন বাসস্থানগত কিছু রোগ হয়। বিভিন্ন ধরনের রোগের ফলে সেগুলো আমাদের প্রোডাকশন লস হয়ে থাকে, এবং দেখা যায় যে আমাদের এই বর্ষাকালটার সময় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও বেশি হয়ে পড়ে,
0: বেশি হয়ে যায়।
1: তাই আমাদের মনে মূল উদ্দেশ্য থাকতে হবে যে বর্ষাকালের পূর্বেই আমরা যেন এমনভাবেই একটা মেজার্স নিয়ে থাকি যার ফলে আমরা এই যে প্রাণী প্রতিপালনে আমরা যেন সঠিকভাবে একটা আগের থেকেই প্রিপেয়ারনেস যেন আমাদের থাকে, যাতে বর্ষাকাল আসার পরেও যেন আমরা আমাদের প্রাণীকুলকে এবং বিশেষ করে পাখিদের ওদেরকে যেন সুস্থ সবল রাখতে পারি। তো আমরা জানি যে বিভিন্ন রকমভাবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো বাসস্থান। আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় বর্ষাকালে কি হয়, বিভিন্ন জায়গায় জল জমে যায়, বিভিন্ন জায়গায় ওয়াটার লগিংয়ের জন্য যে প্রাণী যে যে জায়গায় ঘরে থাকে ওরা, সেই ঘরের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব হলে বিভিন্ন ধরনের রোগের বা সমস্যাগুলো হতে পারে। যেরকম অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন এগুলো খুব কমন থাকে, মেঝেটা যদি শুকনো রাখা যায় তাহলে নানান রকমের সমস্যা কিন্তু প্রাণীগুলো সে যারা আমাদের পশু পাখি যারা রয়েছে তাদের কিন্তু হতে পারে। তাছাড়া বিভিন্ন জিনিস হলো আমাদের মাথায় রাখতে হবে, সেই ঘরটায় কিন্তু প্রপার ড্রেনেজ সিস্টেমটাকে আমাদের কিন্তু সুরক্ষিত রাখতে হবে। জল ঢুকতেই পারে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, সেটাকে যেন আমরা ভালোভাবে ড্রেনেজ করে সেটা যেন বের করে দিতে পারি, যাতে ঘরটা যেন স্যাঁতস্যাঁতে না থাকে। তৃতীয়ত আমাদের নিশ্চিত করতে হবে যেটা আলো বাতাস যেন ভালো করে সেই জায়গায় খেলে, কারণ যেই ঘরের মধ্যে দেখবেন ভালো করে আলো বাতাস খেলে সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা বেশি একটা দেখা যায় না। তাই আমি অনুরোধ করবো আমাদের যারা প্রাণী প্রতিপালকরা রয়েছেন তারা যেন এদিকে বর্ষাকালে এই বিশেষ এই দিকটায় যেন নজর দেন। অনেকেই কিন্তু বিভিন্ন ওষুধ টিকাকরণ সেদিকে বেশি নজরটা দেয়, কিন্তু আমি বলে থাকবো যে হাউজিং সিস্টেম এবং ম্যানেজমেন্ট সিস্টেম বর্ষাকালে প্রপারলি অ্যানিমেলটাকে কীভাবে রাখতে হয় একটা জায়গায়, সেটা যদি আপনি ঠিক রাখতে পারেন, ঘরটাকে যদি শুষ্কভাবে শুকনোভাবে এবং এই সেই বিশেষ করে স্যাঁতস্যাঁতে ভাব যদি না থাকে তাহলে কিন্তু অনেকটাই লোড কমে যায়। দ্বিতীয় হলো আমি আরেকটা জিনিস বলবো, ওটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলে থাকি বর্ষাকালে নানান রকমের সমস্যা, পশু পাখির খাবার নিয়ে আনতে সমস্যা হয়, আমরা কি করি অন্য অন্য সময় গোচারণ ভূমিতে গাভীগুলোকে ছেড়ে দিই বা অন্য ছাগল সেগুলোকে হাঁস মুরগি সেগুলোকে ছেড়ে দিয়ে থাকি। কিন্তু বর্ষাকালে দেখা যায় কি সেটা গোচারণ যেটা ভূমিতে আমরা ছেড়ে থাকি সেই সময়টা কিন্তু অনেকটাই কমে আসে, অনেক সময় দেখা যায় ছাড়াও যায় না। তাই মাথায় রাখতে হবে সেই সময় যে খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা যেন ভালো করে স্টোর করে রাখতে পারি। এবং দ্বিতীয়ত যেখান থেকে আমরা ইয়েগুলো আনবো, ঘাস নিয়ে আসবো, লতাপাতা যেগুলো নিয়ে আসবো আমরা খাদ্যগুলো, সেগুলোকে যেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা সেগুলোকে যেন খাওয়াই।
0: হ্যাঁ, এই জায়গায় একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বর্ষাকালে এক জায়গার জল আরেক জায়গায় যাচ্ছে, নোংরা জল সব একাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় কাদা হচ্ছে বা যখন

0: গাভী খেতে নামছে, তখন হাঁটু সমান কাদায় হয়তো বা গিয়ে পড়ছে, সেখান থেকে ঘাস খেতে খেতে ধীরে ধীরে এলো। এই যে নোংরা জল বা সব ধরনের জল গিয়ে এখন একাকার হয়ে যাচ্ছে, তার মধ্যে তো অনেক ধরনের রোগ জীবাণুও থাকে।
1: একদম, সেটা একদম মাথায় রাখতে হবে প্রত্যেকে। প্রাণী প্রতিপালক যারা রয়েছেন তাদের মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সময়টা কিন্তু বিশেষভাবে, সেটা কিন্তু যত্ন সহকারে পালন করতে হবে। আর ম্যাক্সিমাম সময় আমরা বলে থাকি যখন এরকম ওয়াটার লগিং হয়ে থাকে, ফ্লাডেড এরিয়া হয়ে থাকে বা নিচু যেই জায়গাগুলো থাকে সেগুলোতে, তখনকার সময় গ্রেজিংয়ের জন্য মানে গোচরণ ভূমিতে না ছাড়াটাই ভালো। ঘরে রাখা, সেফলি রাখা, এবং বিশেষ করে শুকনো জাতীয় খাদ্য সেগুলো বিশেষ করে সরবরাহ করে রাখা, এবং সাইলেজ, সেটা এখন ত্রিপুরাতে কিন্তু অনেকেই ব্যবহার করছে, সাইলেজটাকে ব্যবহার করা। আর একটা জিনিস হলো সবচেয়ে বড় জিনিস যে সবুজ ঘাস, সবুজ ঘাস আমরা যেন পর্যাপ্ত পরিমাণে, যেমন সাইলেজ বানানোর জন্য আমরা রাখি বর্ষাকালে, ঠিক তেমনি মাথায় রাখতে হবে যে এরিয়াগুলোতে আমরা বাসস্থানটা করব প্রাণীর, সেটাকে যেন উঁচু একটা জায়গাতে থাকে। এলিভেটেড এরিয়াসে যদি হয়, উঁচু জায়গাতে, তাহলে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের ফ্লাডেড যেসব মানে এরিয়াগুলো থাকে তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে নিচু জায়গাতে যদি মানে প্রাণীর জন্য বাসস্থান যদি থেকে থাকে তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা আপনাকে সমস্যায় পড়তেই হবে। যদি একটু হাইলি এলিভেটেড এরিয়াতে উঁচু জায়গাতে যদি আপনি করে থাকেন বাসস্থানটা, তাহলে কিন্তু সেই সব সমস্যার থেকে আমরা অনেকটাই প্রতিকার পেতে পারি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, যে অনেকেই ভেবে থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে কি, মানে সেটাকে জল দিয়ে ঘরটাকে পরিষ্কার ঝকঝকে রাখা, তাই নয়। মাথায় রাখতে হবে সেটার জন্য প্রপারলি মানে মাইক্রোবিয়াল লোডটা, মানে যেটা জীবাণু যেটা রয়েছে সেটা যেন না থাকে, সেটা মাথায় যেন থাকে প্রত্যেকের।
0: পরিষ্কার পরিচ্ছন্ন বলতে মানে এখানটায় যাতে রোগ জীবাণু না থাকে সেই দিকটা,
1: হ্যাঁ, একটা জীবাণুমুক্ত পরিবেশ,
0: জীবাণুমুক্ত পরিবেশ রাখতে হবে। তো অনেকেই গরু বা গাভী যাই বলুন ছেড়ে পালার একটা অভ্যেস রয়েছে, ওরা দুধ দুয়ে এটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, তো সে নিজের মতো খেয়ে দিয়ে ঘরে আসে, এই যে একটু আগে যেটা বললাম কাদা মাটি সব লাগিয়ে একাকার হয়ে ঘরে আসে, তখন কি এগুলোকে স্নান করিয়ে দেওয়া উচিত বা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত?
1: একদম, প্রথম কথা হলো যেটা আমাদের রয়ে গেছে দুটো জিনিস, একটা হলো আমাদের যেগুলো হাইলি ক্রসব্রেড অ্যানিমেল আছে, হাইলি আপগ্রেডেড অ্যানিমেলগুলো, সেগুলো কিন্তু সাধারণত সেরকম মানে গ্রেজিং ল্যান্ডে ছাড়া হয় না। কিন্তু যেসব মানে লেস মানে প্রোন্ড অ্যানিমেল, যে অ্যানিমেলগুলো সেরকম হাইলি প্রোডাক্টিভ না, সেগুলোকে সাধারণত ছাড়া হয়। ছাড়লেও সেগুলো গোচরণ ভূমি থেকে আসলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে ভালো করে ধুয়ে দিই, ওদের বাসস্থানে ঢোকানো উচিত। আর দ্বিতীয় কথা হলো সেটা ভালো করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটা আমি আরেকবারও বললাম, কারণ বায়োসিকিউরিটি মেজার্সটা খুব ইম্পর্টেন্ট। কাদা ঢুকছে, এটার সাথে মশা মাছি সেগুলো ঢোকার সম্ভাবনা রয়ে গেছে বর্ষাকালে, সেটা কিন্তু অত্যন্ত মানে রোগের প্রাদুর্ভাব মানে হওয়ার কিন্তু একটা খুব বেশি চান্সেস থাকে এটা থেকে,
0: স্বাস্থ্যের জন্য এটা নিরাপদ না।
1: একদম, নেক্সট আমি যেটা আলোচনা করতে চাইবো বিশেষ করে রোগ নিয়ে বর্ষাকালে, আমরা দেখে থাকি বর্ষাকালে কি হয়, যেটা বলছিলেন কাদা, যেটা থেকে মানে একটা নোংরা জায়গা সেখানে জল জমে থাকা, মশা মাছির বেশি ইয়ে হওয়া, হ্যাঁ, থেকে এফেক্টেড হওয়া, সেগুলো থেকে কিন্তু আমরা জানি যে এই মশা মাছি সেগুলো কিন্তু বিভিন্ন রোগের ভেক্টর, মানে সেগুলোকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছে। আমাদের ভেটেরিনারিতে কিন্তু দেখা যায় অ্যানিমাল হাজবেন্ডারিতে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন ধরনের মশা মাছি কিন্তু রোগটা ছড়িয়ে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়।
0: আচ্ছা,
1: তাই বিশেষ করে এই বর্ষাকালের পূর্বে আমরা যেটা বলে থাকি বিভিন্ন রকমের যে রোগগুলো থাকে, যেরকম FMD বাতা রোগ,
0: হ্যাঁ,
1: BQ বজবজে রোগ,
0: হ্যাঁ,
1: HS গলা ফোলা রোগ, তারপর আপনার ইয়ের ক্ষেত্রে গোটের ক্ষেত্রে PPR, তারপর হলো গোট পক্স, তারপর আপনার ইয়ের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে কক্সিডিওসিস, মানে একটা ভেজা যখন হয়ে যায় তখন কিন্তু একটা রক্ত পায়খানা একটা হয় রোগ, হ্যাঁ, সেটা কাফ মানে বাছুরের ক্ষেত্রেও দেখা যেতে পারে কক্সিডিওসিসটা। এই রোগগুলো কিন্তু খুব বেশি দেখা যায় এবং মাথায় রাখতে হবে এই রোগগুলোর থেকে আমরা যেন মুক্তি দিতে পারি। তো সেই জিনিসগুলো সম্বন্ধে যেরকম বিভিন্ন ব্যাকটেরিয়াল রোগগুলো, যেটা আমি বলছিলাম ব্যাকটেরিয়াল রোগের মধ্যে রয়েছে হলো, একটা হলো ইয়ের মধ্যে আপনার সবচেয়ে বড় জিনিস হলো HS and BQ। হ্যাঁ, HS and BQ আমরা কিন্তু আগের দিনে বলে থাকতো গলা ফোলা রোগ হচ্ছে, সেটা আমার ইয়েতে গরুটা গলাটা ফুলে গেছে, এখন খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, জ্বর এসছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, সেই সব রোগ। তারপর বজবজ রোগ, পা, একটা পা কালো হয়ে যাওয়া বা ইয়ের জায়গায় শোল্ডার রিজেনটা কালো হয়ে যাওয়া, আস্তে আস্তে প্রচণ্ড ব্যথা হয়,

0: হ্যাঁ জ্বর হয়ে থাকে, সেই সব রোগের ক্ষেত্রেও কিন্তু মানে এই যে বিকিউ রোগ, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা হ্যাঁ হতে থাকে, মানে সংক্রমিত হতে থাকে। তো সেই সব জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি টিকাকরণ করিয়ে, একটা বাছুর যদি 3 মাসের বয়স হয়, 90 দিনের ওপরে হলে তাদেরকে আমরা প্রথম ভ্যাকসিনটা করাবো।
1: আচ্ছা,
0: তারপর 1 মাস পরে আমরা আবার এটাকে বুস্টারিং করাবো, আবার
1: 3 মাসে 1 বার, 4 মাসে 1 বার,
0: হ্যাঁ 4 মাস বয়সে আরেকবার, এবং ঠিক তারপর প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আমরা ভ্যাকসিনটা করিয়ে যাবো। বিকিউ এবং এইচএস
1: 6 মাস অন্তর
0: অন্তর অন্তর এটা করাতে হবে, এটা মাথায় যেন থাকে। কারণ ওই যে বললাম প্রথম, আমি আরেকবার বলছি, যারা প্রাণী প্রতিপালক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে, বাছুরের বয়স যখন 3 মাস হবে, সেই বাছুরটাকে সেই বয়সের 90 দিনের ওপরে যে কোনো সময় ভ্যাকসিনটা প্রথম ডোজ, তারপর 1 মাস পরে আবার বুস্টারিং করা, প্রত্যেক 6 মাস অন্তর অন্তরে আবার ভ্যাকসিনগুলো করানো। ঠিক তেমনি বাতা রোগ, যেটা আমাদের স্টেটে আগে অনেক আগে দেখা যেত যে খুব বেশি বাতা রোগের প্রাদুর্ভাব ছিল, কিন্তু এখন ডিউ টু রেগুলার ভ্যাকসিনেশন এখন কিন্তু FMD বা বাতা রোগ কিন্তু খুব কম দেখা যায়। হ্যাঁ, গ্রামাঞ্চলে
1: নির্মূল হয়ে যাচ্ছে
0: ধীরে ধীরে, অলমোস্ট আমরা বলতে পারি। বিশেষ করে আমাদের NADCP, হ্যাঁ এখান থেকে একটা আমাদের কেন্দ্রীয় একটা প্রকল্প রয়েছে, সেটাতে অ্যানিমেল ডিজিজগুলোকে নির্মূলীকরণ করার জন্য এই FMD কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভ্যাকসিনেশন চলছে প্রত্যেকটা সময়ে, এখনও চলছে আমাদের একটা রাউন্ড। প্রত্যেক রাউন্ডে কিন্তু উদ্দেশ্য হলো 100% অ্যানিমেলকে ভ্যাকসিনেশন কাভারেজ করানো। কারণ বাতা রোগ হলে আমরা জেনে থাকি যে মানে কী কী হয়, অনেকেই জানে যে মুখে দিয়ে মুখে ঘা হয়ে যায়, পায়ে ঘা হয়, খুরাপিরা রোগ আমরা বলে থাকি বা বাতা রোগ বলে থাকি। আমরা বলি পা বেঁধে গেছে, মানে এটা হাঁটতে পারছে না, মুখ থেকে লালা বেরোচ্ছে, মুখের মধ্যে ইয়ে হয়ে গেছে, মানে ইনফেকশন হয়ে যায়। তো সেগুলো বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হলো আমাদের কিন্তু অ্যানিমেলটা কিন্তু প্রোডাকশন লস হচ্ছে, দুধের উৎপাদন। কিন্তু একটা রোগে একটা গাভীর যদি 10 লিটার দুধ দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু সেটা দেখা যাবে বাতা রোগ একবার হলে সেটা কিন্তু দুধের ক্ষমতা কিন্তু 5 লিটার নেমে আসতে পারে। তো সেটা কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রোডাকশন লস, সেদিকে মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও এটা চলছে, সেই বাতা রোগের যে টিকাকরণের যে আমাদের ইয়েটা সেটা 1 মাস ধরে চলে। হ্যাঁ, তো প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যেন এই বর্ষাকালের পূর্বে বাতা রোগের যেন ভ্যাকসিনটা সবাই নিয়ে নেয়। তাছাড়া আরেকটা জিনিস হলো ম্যাস্টাইটিস। এই যে একটু আগে আপনার আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন যে কাদা লেগে যায়, নোংরা লাগে, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে এক জায়গায় মশা মাছি আসছেন, তার ফলে কি হয়, আমাদের যে ওলানটা রয়েছে বাটটা, সেটার মধ্যে কাদা টাদা লেগে যদি প্রপার ইমপ্রপার ম্যানেজমেন্ট থাকে, ভালো করে যদি এটা ম্যানেজ না করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার মানে পালন প্রদাহ বাংলায় আমরা বলে থাকি, হ্যাঁ সেগুলো বাটগুলো ফুলে যায়, সে থেকে দুধ ঠিক করে বেরো না, দুধের সঙ্গে রক্ত বেরোয় বা পুঁজ বেরোয় বা জল বেরো হয়, অথবা যখন দেখবেন কিছুটা যখন দুধটা বের করবেন সেটা ফেটে যায়, দইয়ের মতো হয়ে যায়, ছানা ছানার মতো ফেটে এরকম হয়, সেই সব রোগগুলো কিন্তু বর্ষাকালে হওয়ার চান্সেস বেশি থাকে। ঠিক তেমনি ধরেন প্যারাসাইটিক লোড থাকে। প্যারাসাইট বলতে আমরা জানি যে গাভী তৃণভোজী, মানে এখানে গিয়ে বিভিন্ন জায়গায় গোচরণ ভূমিতে গিয়ে ঘাস খায়, তখন কি হয় সেই বিভিন্ন লো লাইং এরিয়াতে যেগুলো নিচু জায়গা জল জমে থাকে, সেই জায়গাতে ঘাস খেলে পর কি হয় যে কৃমির যে ডিমগুলো থাকে সেগুলো শরীরের মধ্যে ঢোকে, বড় হয় এবং গোবরের সঙ্গে আবার বেরিয়ে আসে, সেটা আবার পরে হলো আপনাদের ঘাসের মধ্যেই, আবার ঘাস যখন খেলো সেটা আবার শরীরে
1: আসছে।
0: তো এই জায়গায় বিশেষ করে যে নিচু জায়গাগুলো আছে সেখানে কিন্তু ফ্যাসিওলা বলে একটা বিশেষ করে একটা ইয়ে রয়েছে, কৃমি রয়েছে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। অনেক জায়গায় দেখা যায় যে গাভীর মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে,
1: ডায়রিয়া,
0: তারপর গলাটা ফুলে গলার নিচের জায়গাটা অনেকটা ব্রিস্কেটের জায়গাটা ঝুলে যায়, সেই সব জায়গায় রক্ত শূন্যতা হয়ে যায়, এবং আলটিমেটলি দেখা যায় যে দুধ যেটা দেয় দুধ দেওয়ার ক্ষমতা তার থেকে অনেক কম দুধ দিচ্ছে।
1: তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ডায়রিয়া হয়ে যায়, ডায়রিয়া তো মূলত খাবার জন্য হয়, হ্যাঁ মানে নোংরা খাবার খেলো বা সে তো বুঝতে পারে না কোন জলটা পরিষ্কার কোন জলটা খারাপ, হ্যাঁ সামনে যে জলটা পেলো সেটাই খেলো, তার থেকে হয়তো বা ডায়রিয়া হলো।
0: এটা দুটো মানে ডায়রিয়ার বিভিন্ন কারণ থাকে, একটা হলো ব্যাকটেরিয়াল কজ বা একটা হলো প্রোটোজোয়া, আর একটা আমি যেটা বলছিলাম সেটা হলো কৃমির জন্য। তো এটা বিশেষত কৃমির জন্য হয়।
1: হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে কি সতর্কতা নেওয়া প্রয়োজন?
0: হ্যাঁ, সেটা মাথায় রাখা দরকার যে আমরা যেসব পানীয় জল সরবরাহ করতে হবে সেটা যেন ভালো কোয়ালিটির হয়, সেটা যেন আমরা রাস্তায় পড়ে থাকা জল এরকম যেন না হয়। মানে ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যারা এখন মানে গাভী প্রতিপালন করেন ওনারা কিন্তু উষ্ণ গরম জল ভালো করে ফুটিয়েও খাওয়াচ্ছে ভালো করে, তাছাড়াও গুড কোয়ালিটি ওয়াটার মানে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, যেগুলো ক্লোরিনেটেড বা ইয়ে করে জলের মধ্যে দিলে পর ট্যাবলেটগুলো বিশুদ্ধ জল পাওয়া যায় সেগুলোর থেকে, সেগুলো খাওয়ানো উচিত। যেখানে সেখান থেকে জল খাওয়ালে কি হবে বিভিন্ন সময় ডায়রিয়ার কিন্তু প্রবলেম কিন্তু মানে আপনার ফার্মের মধ্যে থাকে,
1: যথাসম্ভব এই সময় একটু বেঁধে পালাই উচিত।

0: স্বচ্ছতা রয়েছে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, সেখানটায় প্রয়োজনে বেঁধে রাখুন, ঘাস একটু তুলে ধুয়ে তারপরে খাওয়ান, তাই তো?
1: ঠিক। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম দেখা যায় হলো স্কিন ইনফেস্টেশন, যেরকম টিক, মাইট, মানে আমরা বলে থাকি এটুলি, হ্যাঁ, ছোটো ছোটো পোকার মতো থাকে, ফ্লি, সেগুলো কিন্তু তখন যেহেতু সেটা একটা ভেজা ভেজা পরিবেশ থাকে, সেজন্য এই ডিউ টু মানে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকায় সেই সময়তে তাদের প্রাদুর্ভাবও বেশি থাকে। এবং আমি যেটা বলছিলাম আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাছুরের ক্ষেত্রে, বাছুর দেখা যায় কি যে ছোট বাচ্চা যেগুলো থাকে সেগুলো বিভিন্ন সময় রক্ত মানে আমাশার মতো পায়খানা হতে থাকে, সেই সময় কিন্তু অনেকেই বুঝতে পারে না কি হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা। কিন্তু মাথায় রাখতে হবে, আমি বিশেষ করে যারা প্রাণী প্রতিপালকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে এই যে সময়টা আসছে আগামী দুটো মাস, সেই সময় মাথায় রাখতে হবে পুরোপুরি যে আমার ছোট বাছুরগুলোকে এক নম্বর হলো কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সেটা হলো ছোট বাছুর যদি হয়ে থাকে, একদম ছোট বাছুর জন্ম হলো 7 থেকে 10 দিন মানে যখন বয়স হবে তাকে কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়ানো, নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় বা হাসপাতালে গেলে পর ওনাদের কাছে থাকেন, ওনারা দিয়ে দেন প্রেসক্রাইব করে,
0: সেটা বিনামূল্যে পেয়ে,
1: হ্যাঁ বিনামূল্যে সেটা পাবে ওরা। তারপর স্টেপ বাই স্টেপ আবার 3 সপ্তাহ পরে এবং প্রতি মাসে মাসে কৃমিনাশক ওষুধ খাওয়ানো, সেটা এক নাম্বার। দ্বিতীয় জিনিস হলো তারপরও দেখছেন যে হয়তোবা যে এটা বাছুরটা রয়েছে সেটা ডায়রিয়া কমছে না, সাথে কি হচ্ছে আপনার কিছুটা ব্লাড যাচ্ছে ডায়রিয়া মানে ইয়ের সঙ্গে, বাছুরটার রক্ত শূন্যতা হচ্ছে, সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ যে সেটা কিন্তু আপনার কক্সিডিওসিসের চান্সেস খুব বেশি থাকে। তখন আপনাকে একটা কাজ করতে হবে, সামান্য একটা গোবর ছোট কাছের শিশির মধ্যে নিয়ে গোবরটা কিভাবে নেবেন, যখন পড়বে পড়লে পর একটা কাঠি দিয়ে গোবরটাকে একটু আস্তে করে নালা দিয়ে ইউনিফর্ম করে নিতে হবে, সেটাকে করে আস্তে করে জিনিসটাকে একটা ছোট্ট কাচের শিশি ইঞ্জেকশনের ভায়াল যে থাকে সেগুলোর মধ্যে বা প্রপার একটা ভালো আমাদের হসপিটালে বা ডিসপেন্সারিতে পাওয়া যায় সেগুলো এটা কালেকশন মিডিয়া স্যাম্পল কালেকশন ইয়ে থাকে একটা ভায়াল, এটার মধ্যে আপনার কালেকশন করে নিয়ে দিলে সেটাকে আপনার মাইক্রোস্কোপিক ফিকাল স্যাম্পল এক্সামিনেশন করে ডাক্তারবাবু খুব সহজেই সেটা ওষুধ দিলে সেই সমস্যা থেকে কিন্তু আপনার সমাধান পেতে পারেন।
0: আচ্ছা, আপনি কৃমিনাশক কিংবা টিকার গুরুত্ব বা টিকা কীভাবে দিতে হবে সবগুলো নিয়েই মোটামুটি বললেন, সময় অনেকটা কমে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে খাবার নিয়ে যদি একটু কথা বলেন, কী ধরনের খাবার কীভাবে খাওয়াবেন?
1: হ্যাঁ, খাবারটাও বলবো। আর আরেকটা জিনিস আমি একটু বলছি, বিশেষ করে এখন খুব বেশি দেখা যায় কি লাম্পি স্কিন ডিজিজ,
0: আচ্ছা
1: ছোট ছোট করে দলা দলা মতো হয়ে এটা একটা স্কিন ইনফেকশন, সেটাও কিন্তু খুব বেশি এখন দেখা যাচ্ছে, সেটা টিকাকরণও আমাদের কাছে আছে দপ্তরের কাছে, সেটাও টিকাকরণ করানো হচ্ছে, কিন্তু যেহেতু এটা একটা নতুন ডিজিজটা লাম্পি স্কিন ডিজিজ সেটার দিকে নজর একটু রাখতে হবে।
0: একেবারে মানে আমাদের এই রাজ্যেও কি হচ্ছে?
1: হ্যাঁ, আমাদের রাজ্য হয়েছে, এরকম ইনসিডেন্স আছে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ছোটো ছোটো করে অল্প জায়গায়। সেরকম লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট গাভীর ক্ষেত্রে, বাছুর ছোটো বাছুর, সেটাও 3 মাস বয়সের পরে এটা করাতে হবে। আর একটা আমি যেটা বলছিলাম ইয়ের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে পিপিআর এবং গোট পক্সের ভ্যাকসিনটা এটা করাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হাসপাতাল থেকে বিনামূল্যে এগুলো সবগুলোই ক্যাম্প করে দেওয়া হয়, জাস্ট আমাদের প্রতিপালক ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে সিজনাল যে জিনিসটা সিজনালি যখন ক্যাম্প করানো হয় প্রত্যেকে যেন পার্টিসিপেট করে সেই ক্যাম্পের মধ্যে, ওরা যেন নিশ্চিত করে যে ওদেরটা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে।
0: প্রত্যেকটা সাবসেন্টারই হচ্ছে নাকি?
1: হ্যাঁ, প্রত্যেকটা সাবসেন্টারই ওরা পালা করে করে ওদের একটা ক্যালেন্ডার ওয়াইজ থাকে যে কোন ওয়ার্ডের মধ্যে কোন জায়গার মধ্যে করানো হয়, প্রত্যেকটা জায়গাতেই হয়ে থাকে, পার্টিসিপেশনটা মাস্ট, এর আগের দিন জানিয়ে দেওয়া হয় কোথায় ভ্যাকসিনটা হবে কি হবে, পঞ্চায়েতের সাহায্যে ওরা এগুলো ভ্যাকসিনগুলো করানো হয় ম্যাক্সিমাম। আর আপনি যেটা বলছিলেন যে ফিডিংটা নিয়ে, ফিডিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম যে খাদ্য এবং পানীয় জল এটা কিন্তু বেস্ট কোয়ালিটির এনশিওর করতে হবে, কারণ দেখা যায় কি যখন গ্রেজিং টাইমটা কমে যায় যখন গোচারণ ভূমিতে যখন না যেতে পারে তখন কিন্তু তার খাদ্যটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এটা শুকনো খাদ্যের উপরে,
0: শুকনো খাদ্যের উপর,
1: সেই ক্ষেত্রে একটা প্রপার ব্যালেন্স ডায়েট যদি না পায়, এটা প্রতিনিয়ত আমাদের কাছে যখন প্রাণী প্রতিপালকরা এসে থাকেন তার ওনারা বলে থাকেন, হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে দুধের উৎপাদনটা কমে গেল, কারণ তখন মাথায় রাখতে হবে আমার সবুজ খাদ্যটা যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে, নিউট্রিশনের সাথে জলও থাকে, তো সেই জায়গাটায় যখন আমার সেই প্রাণীটা যখন বাইরে গিয়ে যখন ইয়ে করতে পারছে না, গ্রেজিং করতে পারছে না, তার মাথায় রাখতে হবে তাকে কিন্তু প্রচুর পরিমাণে জল এবং শুষ্ক খাদ্য, বিশেষ করে ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট বলতে আমরা এটাই বোঝাই যেটাতে প্রপার প্রপোর্শনে প্রোটিন এনার্জি কন্টেন্টটা ভালো থাকে, সেটা

0: না, এটা বাজারজাত মানে কঠিন করে বলছি না, খুব সহজেই বলছি জিনিসটা, যাতে প্রতিপালক ভাই বোনেরা বুঝতে পারেন যে আমরা প্যাকেটের যে রেশন পাই ভালো ব্র্যান্ডেড সেই জিনিসগুলি খাওয়াতে হবে, কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কারণ আমাকে যদি সেই পরিমাণে খাওয়ানোটা না হয় তাহলে কি হবে, এনার্জি ডেফিসিয়েট হয়ে যায় এবং দুধ উৎপাদনটা কমে আসে। এবং সবচেয়ে বড় জিনিস খাবারের সঙ্গে আমি যেটা বলছিলাম, পানীয় জল, এটা এটা এটা অত্যন্ত জরুরি। যেটা বললাম, শুষ্ক খাদ্য খেলে তার সঙ্গে জলের পরিমাণটা যেটা আছে সেটা ওয়াটার রিকোয়ারমেন্টটা যেন প্রপার থাকে।
1: জলটাকে খালি জল দেবে নাকি এর সঙ্গে কিছু?
0: সাধারণত আমি উষ্ণ গরম জল দিয়ে বলে থাকি, তখন সামান্য ঠান্ডা থাকে, উষ্ণ গরম জল যদি দেওয়া থাকে দুটো ফায়দা। এটাতে একটা জিনিস হলো আপনার গরম জলটা দিলে বা উষ্ণ গরম জলটা দিলে জীবাণুমুক্ত হয়, দ্বিতীয়ত টেম্পারেচারটা সেই সময় মেনটেন হয়ে যায় বডি টেম্পারেচারের সাথে উষ্ণ গরম জল দিলে।
1: এখন তো অবশ্য প্রত্যেকেই জলের ব্যবস্থা রেখেই এ সমস্ত ফার্ম বানিয়ে থাকেন এবং বিশুদ্ধ জলই কিন্তু দিয়ে থাকে।
0: একদম, ফিডার ওয়াটারের মানে প্রত্যেকেই জলের জন্য আলাদা করে একটা ইয়ে থাকে, মানে আমাদের ফার্ম যখন আমরা তৈরি করি প্রত্যেকেই বলে থাকি যে কম্পার্টমেন্ট রেডি করে রাখতে, ওটার মধ্যে যেন জল দেওয়ার ব্যবস্থাপনা, খাওয়ার দেওয়ার ব্যবস্থাপনা থাকে এবং রেগুলারলি সেটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রপারলি যেন সেটাকে আমরা ডিসইনফেক্টেন্ট দিয়ে সেটা পরিষ্কার করে থাকি।
1: আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ, সব শেষে একেবারে সংক্ষেপে যদি কিছু তাদের জন্য বলে দেন, তারা ঠিক কীভাবে সতর্কতা অবলম্বন করবেন?
0: হ্যাঁ, বিশেষ সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, আমরা বলে থাকি এখন প্রত্যেক জায়গাতেই মক ড্রিল হয়, বিভিন্ন জায়গায় বলে থাকা হয়, যখন দেখবেন আমাদেরকে আগের থেকেই ফোরকাস্ট করা হয় যে হেভি রেইন হতে পারে,
1: হ্যাঁ
0: প্রবল বর্ষা হতে পারে আজকে ওই জায়গায়, সেই জায়গায় মাথায় রাখতে হবে আমাদের পশু পাখিকে দূরে না ছাড়া, ঘরে রাখা, যে জায়গায় রাখা সেই জায়গার মধ্যে মাথায় রাখতে হবে, যে যে জায়গাতে বন্যা কবলিত মানে এলাকা সেই জায়গাতে যেন তারা উঁচু জায়গাতে নিয়ে আগে থেকেই নিজের পশু পাখিদেরকে সরিয়ে রাখতে পারে। কারণ প্রাণীদেরকে হয়তো অনেক সময় যখন প্রবল বর্ষা আসে, বন্যা হয়ে যায়, তখন কিন্তু সরানো, শিফটিং করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রথম থেকে নিশ্চিত করতে হবে ঘরের থেকে না ছাড়া, উঁচু জায়গাতে রাখা এবং যেসব বন্যা কবলিত এলাকা সেই জায়গাতে মানে ওখান থেকে সরিয়ে উঁচু একটা জায়গায় ভালো বাসস্থানে রাখা। এবং আরেকটা হলো, আমরা বলে থাকি বিগত কিছু বছরে কিন্তু দেখা যাচ্ছে এখন যে ডিউ মানে থান্ডারিং মানে বজ্রপাত, এই বজ্রপাতের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিন্তু মৃত্যু হয়ে থাকে,
1: মৃত্যু হচ্ছে মাঠে,
0: হ্যাঁ মাঠে ছেড়ে রাখলে। তাই এখন যখন ফোরকাস্টেড হয় আগের থেকেই মাথায় এগুলো রাখতে হবে, এইসব অ্যাক্সিডেন্ট যেন না হয়। কারণ এমন ভালো যাদের মানে গাভি রয়েছে, হ্যাঁ তাদের এটা একটা ভালো একটা অ্যাসেট ওদের জন্য, সেটাকে যদি ছেড়ে রাখেন বিভিন্ন জায়গার মধ্যে হঠাৎ একটা এরকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে এখন প্রতিনিয়ত, সেগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি, একটা ইয়েতে রাখা, সেটাকে কভার্ড প্লেসে রাখা, খোলা মানে মাঠের নিচে না রাখা। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, আলাদা করে বাছুরের যত্ন নেওয়া, এই সময়টা বাছুরের যত্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি, আমরা বলে থাকি আজকের বাছুর কালকের একটা ভালো উৎকর্ষ গাভিতে সেটা রূপান্তরিত হবে, তো সেটাকে যদি আমরা বর্ষাকালে যদি কেয়ার না নিতে পারি তাহলে কিন্তু খুব ধরনের সমস্যা হতে পারে। কৃমিনাশক ওষুধ খাওয়ানো বিভিন্ন সময় দেখা যায়, তার মধ্যে যেন অপুষ্টিকর মানে অপুষ্টির কারণে যেন সেটা না ভুগে, সেটাকে প্রপার ডায়েটটা মেনটেন করে সেটাকে যদি আমরা ঠিক করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে।
1: এবং এই বর্ষাকালে আমাদের এতটা সমস্যার সমস্যা হবে না।
0: আর পরিশেষে একটাই জিনিস বলবো যে সবচেয়ে বেশি দেখা যায় কি, মশা মাছির প্রাদুর্ভাবটা এসব খুব বেশি বেড়ে যায়, তাই ব্রিডিং প্লেস অফ দ্য মসকুইটো অ্যান্ড আপনার ফ্লাই হলো জলা জায়গা, সেটাকে আপনি চেষ্টা করা উচিত জলা জায়গাটাকে বন্ধ করে রাখা, জলটা যেন না জমে, অথবা সেটাকে বালি দিয়ে মাটি দিয়ে সেটাকে ঢেকে দেওয়া, প্রপারলি সেটাকে ড্রেনেজ করে বের করে দেওয়া, আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রেখে আমার যে প্রাণী রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখা, সেটাই মূল উদ্দেশ্য।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, আজকের মতো শেষ করব এই আলোচনা, যে বিষয় ছিল বর্ষাকালে প্রাণী পালনে বিশেষ যত্ন। শ্রোতা বন্ধুরা, এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার সম্রাট চৌধুরী।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী গৌর সুন্দর গায়েন।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন গৌরসুন্দর গায়েন। এর সঙ্গে শেষ হল আমাদের আজকের ঘর গৃহস্থের আসর, আকাশবাণী আগরতলা।

খুলুমবাই খা তাবুক চেংজাগো ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স এন্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা সয় সীমা কক

띠니니 빤다 키 그바 하윤 꼬도로 그 방국 자라종로 보혹니 메말바이 키 그바 메말 만장만이 눅사고 지니 드르브라보 하이노 하스티니 그 방마 자라이 보혹니 메말바이 키 그바 메말 만장이 동바유 조라조라워 트이만이 럭보 눅사고 거럭사 거럭사 쓰라이로 필리 필탐모하이 메말 만장하이노 순두루마 자바유 피아바 동라른카이 모하이 메말니 Yakni kati ui manu. Kebang ma boro, tabuk bo obono katinani shiaku. Mohai bemar manjakai, builano uram-uram kibutui kinai. Oboni logi, bohok shanai. Kebamani ulo, lumnai. O bemar, tuini yong shani, bising tuino unggu. Obo, masing bai saslangni kezar rogono, kebangkuk ungmani nukzagu. Ki keba, bemar bokasha sholonai bemano. Srairong no joratui o bemani tika rikhai bemani yakni katui manu chini busago 17% tui tongu phiaba uram uram khiu kobau unkhai busagni tui nongkhori thangu obobai hamya daktino noromui thangu srairok khunkai ba belaino sakni tui ranchamani bagai thui phano manu oboni bagaino khi kobha bemar manjakhai kobang khai tui hayakeba uar sorbot খানিনানি নাংনাই ও আর এস সরবত জেসানি ফালনক রগফানো মানথকু বন পায়ী হামিয়ানো কবাং খাই খানিনানি নাংনাই অবন কারিব জেসা হসপিটাল লগব মাগনান ও আর এস মানথকুই দঙ্গু আবুক দিচানাই চরাইর খিবু দি খিকাই বন বুমানি আবুক তৈন চারিনানি খাইদি কক থাইসা মৈতু নারাগদি জরাও ও আর এস মানথকিয়া হিনকে মুঠুংজাক তৈন গ্লাস থাইসা ও চামচ কাইসা চিনি তৈ চামচ কাইসা সমগুলোকৈ উরাম উরাম ন খানিনানি নাংনাই বাক্সা খাই ওয়ানসুগো তৈ এবা সরবত গবাং খানিকাই বহক রক দেরাও হিনৈ অব তৈ ওয়ানসুমা রক চায়া তামো খাই বহক দেরামা এবা খি কবা দেরামা কাটি থাই পুইলা ন সাপসুতরা তং থাই জেসা চামুং চামনি সেখাং এবা চামনি উল ফানো ফাতার থাংমনি উল কাহাম খাই সাবান ভাই ইয়াক শুনানি নাংনাই চেরাই খাসিয়া রংনি খাই মুমা উংনা রং কাহাম খাই নাইকলনানি নাংনাই সামানি তে নংমানি মানি রং খলপুই তরিনানি নাংনাই যেতে খাইব থামপুই ইংখা তাই কুরমা অবতৈ রক হাবুই মান্যাতে খাইয়ই মৈকে থাই কুবুনি চামং বোথাই রগ্ন কাহাম খাই সুই সংদি এবা চাদি রুবু রাবাই ফালনক রংনি চামং রংন পাই তা চাদি তুই কাহাম নংদিতে চরাই রকনব তুই মুঠুই খাইনানি খাইদি গয়রেংনি তুই তুইসানি তুই কুয়ানি তুই হায়াকেবা পুখ্রিনি তুই রগ্ন জেসা কাইফান রুগুই মান নংনাই জেমা তৈ জাগাও সতীমানি এবা খিমারক চায়া তাবুক সৈ সীমান রুগুই কামি আমসায় খিতাই নক রক সামরিজাকি দঙ্গু বতৈ সেব রগ্ন তা করদি ইয়াচাকানি

খাইদি পাইথাগ মকগ্ন সানাই আশেখাই সাপসুতরা তংমানি ইয়াগুলব জরা জরাও খি কবা বেমার মানজাগি ফানো মানো আফ্রুকাই অজাই খামানি আর হিনজাওই গানা গিনিনি হসপিটাল ক্লাংনানি তাপক দিক

0: মা, অমলে কিসাই আগলাই খানো, তাই বসে দতির বাজাই ফাইসিনা নে নুপ্রম কপ্রম শিকো সাবো ফাই আসকাই সেত্রে সুগু তুই খগই তলাং বাই খানা বা
1: হাই সপাই দ্রব লাগে শিপিং তি
0: সপাই দ্রব নতা অবশ্যই ইক গাতি নাশনু নাইগ্রা দি তুই থপ সাফানো করি খা সিন্দাই রক বাই দা রক প্রায় তলাং বাই সিদ
1: তুই নি বাকে আমো তাম অং মানে কলা খা কই শিপিং তি তা কাশা গাতি ও বহাই নো আং পইলে আর স থাং মানে তাই খরসা ও খাই থাং না নাই মানে নো আর অব গরে হিনে বগরনি বিহির সাও হনকাই বা অর নাইগ্রা না হনে ফাইমাতা নগবতে কি সাফানো করি খা অম হাইকে হর বাসা বাসা ওই তি রক সেগে নিলাই মানো হন
0: বাসে এনি নিকক সঙ্গজাক তুই আই নগব হাই নতা কি সাফানো করি সুখান তুই এক নাই না বা গলা থাই বরে বরে ন বুকসা মাংতা
2: এ অমদা তাই অং সিসা কে বক করি খনা হনাই আসে কাই খাচি খাবরং খাই ফাইমালে অমরক সবলা সা এ বাসি সা তুই তংবাই খনাবলে
1: ই তংকো ই কোনাই ফাইদিন দিন বাগে খাদি যাক
0: তুই দুগাসে কলক নাঙ্গা বলে হনো তুই কেপলে মুখ সাসে খাইনসে তুই বা মাহনাই তং বলে
2: না সিংবা যাক বাক্সা কাঞ্জে থাংলাইছিনে
1: আবু তাক না সিংগো খকদি বাক্সা খানো থাংলাইয়া নতা
2: এ বুকোসা ওর তুই থপ চাপানো তং হি নরক বাহাইকে আনা আছে থকি ওই মামবাই খাসা যে সে খক হনে আছে কাই সেতের সুগুই খকলাই মানে নর হাই বুকোসলে নঙ্গলাবো তুই থপ চাপান করিবলাসা
0: নংলে বাহাইকে জিনি কক সামান্য বুঝিয়া হই হাইকে শুন শুন হকনানি হিনে হিমই থাঙ্কাবা নংবা বড় খুরকু সবল
1: বুইলে হরদি বলাই জব নি সিমি নম পাসা হই তুই নি বাকে খাসে খাবর মঙ্গই টংলায়ো জং বরে রকছে নুক পুরং কপ্রম সকাই মাসে তুই থপ জাপা ন মান ফাইয়া তাবু সাজে কাতে কাতে নি টংকা নংখাই তাবু সে তুই মানা নহনে টংগ নংবা জলালিয়া বলে
2: অমুসগলে গরি সুকা ইয়াংলে নগবো মাস ভরা বাই আকো বাই অমো তাবু তাম খাইনে খাসা নগব তুই থপ জাফান করি সুক
0: শ্যামা হিমানি সাইফান তাকলা ইয়াক লাইক খানো হিন্দি তুই তাম খাইনাইসা বাননি তুই নফানো মানা হালাই যাও নাইতা
1: আবো নতা তুই তাম খাইনাসা তুই তো নইয়াও টংলাই মাংলাং বলে মামুই রব সঙ্গানি নাঙ্গান হংগাই
2: আং বো ম খেপে ফুং আইদ্র বাস হই মানিয়া লগিন আবো মাস মরানি বাগে হাইকেবা আ বানি তুই বৈ মাংন অঙ্গই মাতং হতা নগবা তিনি খাই আসিরি সিরি জরা মাখা হনই খাসি খাবর মুই ফাইজামানি তা
0: দ থাংকাবা থাংলে নি হিন্দি উলখা আ বানি তুই ফানসে ককর মান যাও গলাখা তাই সাকাই কামিনি জরাই রক তুকু নানি অঙ্কর বাই খাঙ্গে রুমুই থাংবাইয়া নই হিন্দি তুই রুমুই আসানি না হালাই মা যাও
1: আনি নকব গাতিনি তুই কাহা মানাইয়া বালো খানতা আবনি বাগাই দাঙ্কা তাউনি বাগাই বাঙ্কা জরাই রকাই বহক দেরা জাকবাইয়ে বসাসে চায়া অঙ্গি তংবাই খা
2: দংখা হিমবাই সিদিকাই বাসি সং নরক বুড়ি রকসে হাই অঙ্গিত মা তংবাই হুঙ্কাই আং সলা বরক তাই তা মং সিনাসা
0: ফাইবাই দি ফাইবাই দি ফাইবাই দি কক সাকাই কক বাঙ্গু তুই নি বাগাই দা অংখা তামনি বাগাই বা অংখা চিনি কামিও বা গবাং মা ন বড় রগ্ন কিউ গবাও অঙ্গি তংবাই খাবলা হনো উফ তাম বং খাবো ন ব্রম ব্রম মানা সুকা
2: বুইনি নগনি কং তাম সাসিনা নে বাসে আনি নগ সে আশ্রাই করকম মিয়ানি সিমি হাইনো গবা মা বাই খিমা বাই তাই কুরমান সুগলিয়া দাতি দশ দবাই সিদি
0: আও আও
2: আনি নগলে জাগি টংবাই নাইখা
1: আও হিমনে

ᱢᱚᱨᱚᱠ ᱱᱟᱝᱜᱩ ᱦᱩᱢᱟᱱᱤᱫᱟ ᱩᱢᱟᱱᱤ ᱠᱞᱟᱠᱷᱟ ᱦᱱᱟ

0: ओ बासै ता मोहने शासिना निकै शिपिंग ती मिया थिनै बायखे ता बोजरा सिनि कामियो खरक तो का खाबले
1: मिया दा मेरन थिमा निले वाना मासि जानो अंसु का बासै दा मेरन क्लाइमा बा दुग्या खबलासा बायखे फुंसाइ न थै थांका कक नि कक साना नि थांकाय निनि आनि नग नि सलाइ फानो से गरा काहाम कुता दा मेरन नो थियानो हनै किसापनो खाओ चोसि मानिया तो मनि खनावै ताइबोसा आनिखे खासे क्लेसावै दंसु बासै गथियोबो ताङै जानिबो বরফি বাং থাকে হিমলে বাসে
0: ফাইরাক বাইয়া কিরেজাক বাই ফো এ খেবছিন কামি ও বুইনি কামিনি বরক খরসা ফানো ফাদা ফাইবা থাজিঙ্গ নং সামানি দা মেরেনি কুথিয় তা মঙ্গে বরক ফাইবাইয়াবা আবন বাগাই নতা ফাইরাক বাইয়া কিরেজাক বাইও ফিয়াবা দা মেরেনি আবন খাই আং বমানো সুখানো
1: বাসে ও বাই বা দংনি বুসাই কুমুই খাকলোব তাই তাপং ফাইগলা কাহানি সালায়ো
0: চিনি দা খিসরনি বিহিক বাসে দুগ্রি ন বহাই হেন সালাইবলাসে
1: তে বসে তং না সং অব কেবনি নগ কেব থাঙি মানলাইয়া জানি বৈজাসে পাইলে অঙ্গে তংমা বাইসে সং সাউই মানলাইয়া অঙ্গে তংলাইও বাসই
0: অংনানি কংনতা আনি নগ হাইঙ্গই তং মানসে নং অসানি লগে ফাইনানি থানি খনাউসে সাউই মানু হুনকেবা হাইয়াখাই নং ব সাউসি মাংলা খামুতা
1: বাসই ইকো আয়ঙ্গ না হান নাইগা দিবা তামু কুই কেপ্লেংসে ব্লাসা বিনি লগিনি বরক সাবং খাসাবো
0: তাম অব ও ল তংলাইলে বাইসাপুর ফাইয়ে বিথির কলাঙ্গে থাঙাই হাইসি ব্লাসা
1: ই হাইন বাসই আ বরক চিনি নগব হাবলাংখাতে বিথি রকব গলাংখা বন বন এমপ্রু ডেভেলপ হিমানি এংখানা
0: ই হাইনু আঙ্গ মুটুমানকা বিনি মুং রসং ফু
1: অ
2: ই কুলে বাসই শিবিং দিব অরন বলাসা খরব সা গরং ছাওন এংবাই খাইলে সাসুকা বাসই মাইবাং তিখে তামনি বাগে আসকাই মলাংসাওই নাসিকি মাতং খাসা ব
0: নি লগিনি আপরকে সাবং বাই খাসা তামন বুতে সামুগ ফাইলেমানি কেপলে
2: বাসই বখাই ডক্টর বখাইতো রজং এমপি ডাব্লিউ সি সগাঙ্গ ওয়াইসা ফাই বিথির কলাং ফাইবে কেবলা সাবা
3: বাসই সং আখাই তাবুক নংনি আম সঞ্জে ডক্টর ইকো রজং এমপি ডাব্লিউ বিন কক বৈন মা ফাইমানি
4: আং তো নংনি কামিও সগাঙ্গ ওয়াইসা ফাইয়ে নক ব্রুম ব্রুম হাবৈ বিথি কলাং ফাইজাক নুগেদা ওয়াইসা নংমাবা রমুই মাইনা ফনঙ্গি মাম ফাইখানাতা না
1: নন সঙ্গ বাসই বাই লামো নুহুরকাই নিনলাই পাইখা ডক্টর সিমিন ওয়ার্কশপ নুগিয়াবা সিনুই মানলি আতা
0: দ তাম বম ধনি বাকে ফাইমানি বাকে কেপলেং
2: আবু বাই ক ডক্টর সু তঙ্গ হংকাইবা বন সাউই খনার ওয়ান্টা আনু ব খনারে নানি বাকি ন তুবু মানিতা
3: ককাই আং পুইলান নরম নমা সঙ্গরানাই সেখাঙ্গ ই ক চিন এমপি ডাব্লিউ রজং নরম নগ নগ কাসাওই বিথের কলাংবাই মানি নরক জরাতে চাদা চারি লাইখা ন ন ফংবাসে নং ন সাগ্রালা
0: আবু বাকে কেপ্লাং সায় খুদিবা
3: বন উল সঙ্গানো তাবু নংসে সাগ্রা দিবাসই নি নগর রজং হাবৈ বিথির কলাং খানাবলে
0: কলাং মা খাতো কলাং খ কামিনি বড় রকসে কেব ফানো চারি নাই করে হিংকেবা আংবো চারি লিয়াতা
3: ক করে দহাই কে তে খরকসে বাসিনি নগলে ব্যাং অংখা
1: আনি নখা ই ক আয়াং তাই কিসা থাংখাই নতা
3: হাইকে বাসই সাগ্রা দিখাই নি নগর রজং হাবৈ বিথির কদা কলাং খা তে কলাঙ্গি তংখাই চাদ চারিখা হংখা বুঝিবাইখা নরক তামুই বিথি চারিয়া আবুব আং সাউই মানখা আনর জং বেবাং সাই খনারি বাইখা ককরই অচানি জাগাও অচাই নাঙ্গু ফিয়াবা নরকনি কামিও তাবুক জিয়া অঙ্গুই তংমানি আবো অচাই বে হামিয়া নংনি আবু অংখা খি কবা বেমার বন চিংখাই হিনো ডাইরিয়া অ বেমার অংখা তৈ হামিয়া মা নংখাই অঙ্গু বন জরাতৈ ডক্টর ফুনু গিয়াখাই তে বিথি চারিয়া হিংকাই বথাঙ্গিয়া থৈ পাইনাই আবুখাই সরাই সরাই কক হাইকে কক গবং সালায়াবই নর খনানি বিশিংগন বেলাইকে বারাই জাক রংন হসপিটাল মা তু বাই নাই তে আসুক বারি থাই রংন খাই আং তাবুক নাই বিথির কলাঙ্গি থাংনাই বিথির রংন জাহাই খাই জরতি মা সারি নাই অ সামুংন ই কচি নি তাকু কেপলেং ন সাকথারি মা খাই নাই হাইয়াকাই কামি খুংসানি বরক বে বাং ন থৈ পাইবাই নাই তামো হিনমালে অ বেমারং খা সলংনাই বেমার তাবুক জরা নংনি কামিও বেবাগৈ খরক বসুক থেকা সাবাইলা
2: মিয়া দামেরাং থৈমা বাইখাই বেবাগৈ খরক দক থৈগ্রাখা তাউক সাক জরা সিনি কামিও ডক্টর
3: হাইকে নরক বমতে তৈরক নং কামিনি তৈনি হালরক বমহাই সাবাইলা
1: বাসেই সাউই খারিগ্রা দি তৈনি বাগে চিনি গোপাল বিরমানি কথা মানো
0: আবু বাকে কেপলাং ন সাউই খনার বাইসিরিতা
2: তৈ বিয়াল নাংমানি কখাই আবু সাউই হামলিয়া ডক্টর গাতিনি তৈ কাহাম ন তো মান মান নংলাইলিয়া সাল ফাইকাই সিনি উ কামি সাকনি বানি তৈ বাই মাং নতা আর ন তুকু নানি

Oh, no.

0: Aşık diyor.
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
2: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপস মে জুড়ে হুয়ে হে। ইহা কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ কান্না চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
3: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
1: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81,35,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল

বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025-এর জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল, তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের দুই অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইয়ের করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষাসহ 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31শে মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড এটিএস এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি।

0: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী 2 গেম 21-12 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও কল্পনা দেব বর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা সুপ্রিম কোর্ট তিনি ভারত নিয়ে চংবাড়ি কমিশন বাই নাইকলজাক এস আই আর নে গসিমুন না রাখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা লোকরং নিচ তাহামক্রায় হাফাং কগ্রজা মিশন কুইন অমতৈ ত্রিপুরা তাং তুতাং তিনি নিশিমি চিয়াংখা খনা হাসতে ব ইদু জুহা পালাই জাগান সুপ্রিম কোর্ট তিনি ভারতের চংবাড়ি কমিশন বাই তুই দুর্জাক ভোটার মংরেম আলাইদা সুনাম ফিরমু এবার এস আই আর রায়দা রেগজাক সামুন তনিনা বাকি সাকা সুপ্রিম কোর্ট চেরি নাইখা এস আই আর কাহামতাই রায়দা তুই চংবাড়ি সংবিধান রেগজাক নাংকুকমা রগ্ন বুসকাঙ্গি তলাঙ্গো তিনি সুপ্রিম কোর্ট রায় রেখা ১৯৫০ বিসিনি লোক হামক্রাই রেগজাক ক্যারঙ্গ থামরা নিচি বুড়ি ক্যারং তাই আবনি বিশিং সৈজাক রায়দা নগৈ এস আই আর ন সামং তাংনানি ফান চংবাড়ি কমিশনী দঙ্গ দলরফাং বখরক সূর্যকান্ত তাই দলরফাং জয়মাল্য বাকচি নতুই সুনামজাক বেঞ্চ গাইসাও রিট পিটিশন রক খামা ইয়াগুলো অরাই সাকলাই মরুজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী আসুক ফাংবাই রং থং বেরেমনি মন্ত্রিসভা কমিটি রেশনী সামগ্র চোবানায় তাংবুতাং পিডিএস ন কাইসা চাপজাক তাংবুতাং হনে তনিনানি গসিমুং রেখা অ তাংবুতাং বিশে নৈসাই থামচিসানী মার্চনি সাল থামচিসা জরা চল টঙ্গান অ তাংবুতাং কেন্দ্রনি অঙ্গে খক নৈচি বা সাই বারা থামচি রেজাক রং বকজাখা নিট ইউ জি আমজুক মঙ্গ সঙ্গ কংবলা কেসেন কেরং উমা পাতি মঙ্গ কেন্দ্রনি চেরি নাই মথা সিবিআই তাই খরক নে কক শিলজাজাক রমখা তাবু বাই অ পাতি মঙ্গ খরক চিথাম রমজাখা সিবিআই নি বখাক তৈ সাইমানখা রমজাকায় রং বিশিং লাটু নি সাক নাই ডক্টর মনোজ শিরুরে ব দঙ্গ চেরি নাইমা ও সাইমানখা ব কক শিলজাজাক পি বি কুলকর্ণি নি থানে কেমিস্ট্রি নি সঙ্গ কংবলাই নাহারে খরকথাম সঙ্গনাই রকন বাকা বরং বিশিং খরকসা তাইসা কাইসা কোচিং সেন্টারনি বুবগ্রানি বসালা তাই খরকসা ককশিলচাজা তেজস হর্ষদ কুমার সা পুনেনি কাইসা কোচিং সেন্টারনি ফিজিক্স ফোরংনাই বরমজাকনাই ককশিলচাজাক মনীষা হাবালদারনি ইয়াকনি ফিজিক্সনি সঙ্গ কংবলাই নাহারকা হনে সাকা সিবিআই চেরি নাইমা বখাগ সিবিআই জুদা জুদা কাই বুড়িচি চুকু থায় রতুক মং খলাকা আর নি নামমানি কিসাসে কংবলাই ল্যাপটপ তাই মোবাইল রতুকি মানখা খুরসা থাইকলায় অটালনি থাম সালমারি সংসারজাক নিট ইউজি আমজকমুনি সুমংবলাই কেসেন কেরেং উমা কক শিলচা মুংবাই আমজকমু উমানো কারি রেজাক মানে কেন্দ্রনি সাকাম নাইকুং সাকা হাকতর তাবুক সাক জরা ইবোলা ভাইরাস বেমার মানজাকমা পাতি মুনি মংসা রিপোর্ট মানিয়াক ফিয়া আফ্রিকানি কিসাসক থায়ক সাল কিসা সকাং অ বেমারনি কলাইমা মারি বাংমা নুকজাকমা বাই টং হালকনতি আলাইদা মকল কাজগী টঙ্গু উগান্ডানি ফাইনাই খরকসা বরং ইয়াগো কিসাসক অ বেমারনি মারি নুকজাকমা বাই বেঙ্গালুরুনি খুংসা হাফাংনি সাকাম নগ নাইকুল মুঙ্গো তনিজাকা আমজুক মুংনি বাকি স্যাম্পল রহরজাকমা রিপোর্ট ইবোলা নেগেটিভ ফাইকা সাকাম নাইখুংসাকা হায়ং

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর এর বৈধতা বহাল রেখেছে। মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। খেলো ধর্মনগর 2026 বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। নতুন দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই বৈঠকে ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার বিভিন্ন সাংগঠনিক বিষয় এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। আগামীকাল রাজ্যীয় ঈদুজ্জোহা উদযাপিত হবে। মুসলিম ধর্মাবলম্বীরা এই দিবস উদযাপন নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঈদুজ্জোহা উপলক্ষে আগরতলায় গেদুমিয়া মসজিদ সাজিয়ে তোলা হয়েছে। মসজিদের ইমাম মৌলানা আসাউদ্দিন আজ জানিয়েছেন, আগামীকাল সকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, ঈদুজ্জোহা হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, আত্মশুদ্ধি ও মানবতার এক পবিত্র উৎসব। আত্মশুদ্ধি ও ত্যাগ মহান আদর্শের মধ্য দিয়ে ঈদ উদযাপনের এই লগ্নে রচিত হয় পারস্পরিক সৌহার্দ্য। ঈদুজ্জোহা উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এসআইআর এর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক অত্যাবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায়। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1950 জনপ্রতিনিধিত্ব আইনের 324 ধারা এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুসারে এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ রিট পিটিশনগুলির শুনানির পর এই রায় ঘোষণা করেন। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল 13। সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের মধ্যে লাতুরের চিকিৎসক ডাক্তার মনোজ শিরুরে অন্যতম। তদন্তে উঠে এসেছে, তিনি অভিযুক্ত পিভি কুলকার্ণির কাছ থেকে রসায়নের প্রশ্ন সংগ্রহ করে 3 ছাত্রকে সরবরাহ করেছিলেন। এদের মধ্যে এক কোচিং সেন্টারের

মালিকের ছেলেও রয়েছে। অন্যদিকে আরেক অভিযুক্ত তেজস হর্ষদ কুমার শাহ পুনের একটি কোচিং সেন্টারের পদার্থবিদ্যার শিক্ষক। তিনি ধৃত অভিযুক্ত মনীষা হাভিলদারের কাছ থেকে পদার্থবিদ্যার প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন বলে সিবিআই জানিয়েছে। তদন্তের অংশ হিসেবে সিবিআই বিভিন্ন স্থানে এখনও পর্যন্ত 49টি জায়গায় তল্লাশি চালিয়েছে। সেখান থেকে বেশ কিছু নথিপত্র, ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 3 তারিখে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বাতিল করা হয়েছে। রাজ্যে সিএনজি এবং পিএনজির বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিম ত্রিপুরায় সিএনজির দাম প্রতি কেজি 2 টাকা বেড়ে হয়েছে 87.15 টাকা এবং গোমতি জেলায় হয়েছে 91.95 টাকা। এছাড়া পিএনজির দাম পশ্চিম ত্রিপুরায় প্রতি ইউনিট 45.88 টাকা এবং গোমতি জেলাতে 49.99 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি কোয়ার্টার এবং বাণিজ্যিক ক্ষেত্রেও পিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা ভাইরাস রোগের কোনো ঘটনা রিপোর্ট হয়নি। তবে আফ্রিকার কিছু অংশে সাম্প্রতিক প্রাদুর্ভাবের পর পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। ওগান্ডা থেকে আসা এক ব্যক্তিকে হালকা উপসর্গ নিয়ে বেঙ্গালুরুর একটি সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে রিপোর্টে ইবোলা নেগেটিভ এসেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যের বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে বলেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। মুখ্যমন্ত্রী বলেন, উৎপাদনের ব্যবধান কমিয়ে এবং রপ্তানির সুযোগ বাড়িয়ে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এবং কৃষকদের আয় বাড়াতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 3 বছর মেয়াদী প্রকল্পের লক্ষ্য রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি এবং ত্রিপুরার কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা। তিনি বলেন, রাজ্যে মূলত জনজাতি কৃষকরা কুইন ও কিউ জাতের আনারস চাষ করছে। ত্রিপুরার রাজ্যফল কুইন আনারস জিআই ট্যাগ প্রাপ্ত। এই আনারসের অসামান্য প্রাকৃতিক গুণাগুণ থাকা সত্ত্বেও রাজ্যের ক্ষুদ্র কৃষকরা এখনও প্রতি কেজি মাত্র 6 থেকে 10 টাকা দরে মূল্য পায়। প্রক্রিয়াজাত বা রপ্তানির মানের কুইন আনারস দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি 80 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। কুইন আনারস 2018 সাল থেকে এখনও পর্যন্ত দুবাই, কাতার, ওমান, বাংলাদেশে এবং কেনে সংরক্ষিত আনারস জার্মানি ও রাশিয়ায় রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, মিশন কুইন আনারস প্রকল্পে 236 কোটি টাকার মধ্যে রাজ্য সরকার দেবে 20 কোটি টাকা, ডোনার মন্ত্রক 145 কোটি টাকা, কৃষি মন্ত্রক 30 কোটি টাকা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক দেবে 25 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় সক্রিয়তার মাধ্যমে রেশন, পরিবহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প সার্থক পিডিএসকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি 2031 সালের 31শে মার্চ পর্যন্ত চালু থাকবে। এই প্রকল্পে কেন্দ্রের অংশ হিসেবে 25,530 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খোয়াই মহকুমার অধীন কল্যাণপুর থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থা বাগান বাজারে এক অভিযান চালিয়ে কার্তিক দেবনাথ নামে এক শিক্ষকের কাছ থেকে প্রায় 22,600 মূল্যের ভারতীয় জাল টাকা উদ্ধার করেছে। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানিয়েছেন, অভিযুক্ত কার্তিক দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের

সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। আজ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি জানান, খেলো ধর্মনগর 2026-এ মোট 43টি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিধায়ক জহর চক্রবর্তী। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের সার্বিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর এর বৈধতা বহাল রেখেছে। মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প আজ থেকে চালু হয়েছে। খেলো ধর্মনগর 2026-এর বিজয়ীদের মধ্যে আগামী 30 মে পুরস্কার বিতরণ করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা সৃজনী অনুষ্ঠানের আজকের পর্ব সৃজন আড্ডা।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী।
2: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্বে। জীবনের জন্য জীবনের খোঁজে আখ্যানের বিকেল আয়োজিত এক গল্প উৎসব। যে গল্প উৎসবের প্রথম পর্ব যেটাকে আমরা বলি, সেই প্রথম পর্ব আপনাদের শুনিয়েছি আমরা। আজকে আমরা নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে রয়েছে গল্প পাঠ এবং সেই সঙ্গে আলোচনা। আলোচনা হচ্ছে ছোট গল্প কেন এতটা প্রাসঙ্গিক সে সব কিছু নিয়ে। প্রথমেই আপনাদের আজকে শোনাই চলুন গল্প পাঠ। যিনি পাঠ করেছেন তিনি আমাদের রাজ্যের একজন বিশিষ্ট বাচিক শিল্পী পূর্বিতা গুপ্ত।
3: আজ প্রায় বছর দশেক হবে নিধিকে হাতে ধরে গড়ে তুলছেন গ্রামের অখিল মাস্টার। নিধি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বাংলার প্রতি তার অমোঘ টান। রবি ঠাকুরের গানে সে ডুবে থাকতে ভালোবাসে, তবে তার ভালো লাগা ও দর্শনের জায়গাটা অখিল মাস্টারকে ঘিরে। খুব ছোট বয়স থেকেই ওনার কাছে পড়াশোনার হাতেখড়ি। তবে অখিল মাস্টারের জীবন বোধ কবে কখন কিভাবে নিধিকে আকর্ষণ করেছে সে বুঝতে পারেনি। একরত্তি মেয়েটি হৃদ মাঝারে অনাবিল উৎসব আনন্দ উপলব্ধি করতে থাকে। মাস্টার মশাই তার পড়াশোনার খোঁজ খবর করতে প্রায়ই আসেন, এটা ওটা বুঝিয়ে দেয়। মেয়েটির বাবা মাও অখিল বাবুর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, উনি শিক্ষকতা করেন। একমাত্র মেয়েটির পড়াশোনা সহ জীবনের প্রতিটি ধাপে এগিয়ে চলার ক্ষেত্রে মাস্টার মশাইয়ের কথা তাদের কাছে বেদ বাক্য সমান। আসলে নিম্ন মধ্যবিত্ত ঘরের একমাত্র কন্যা আদুরে নিধি, তার বাবা সামান্য মাইনার একটা চাকুরি করেন, তার মা হাতে নানা রকমের জিনিস বানিয়ে এমেলা ওমেলায় বিক্রি করে। এভাবেই স্বল্প চাহিদার সংসারে তাদের একমাত্র মেয়েটির পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকা, আবৃত্তি এ

0: বিষয়ের প্রতি গভীর ঝোঁক ও দৃষ্টিভঙ্গি রয়েছে। বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করে নিধি এখন মাস্টার ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ের চৌকাঠে পা রেখেছে। এদিকে তার বোধ বিভায় শান দেওয়ার জন্য খুব নীরবেই অখিল মাস্টার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিন সন্ধ্যায় নিধিদের বাড়িতে এসে দেখে সে হারমোনিয়াম নিয়ে বসেছে, রেয়াজ সবে মাত্র শেষ করেছে। হঠাৎই মাস্টার মশাইকে দেখে নিধি খুব খুশি হয়ে বলল, আরে স্যার আপনি আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম। যে আমি পরপর কয়েকটা রবীন্দ্র গান করব, সামনে অনুষ্ঠান আছে, আপনি শুনবেন তো স্যার? নিশ্চয়ই শুনব, তুমি শুরু করো। নিধি গান ধরেছে, না চাহিলে যারে পাওয়া যায়, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার সুরেরও ভুবনে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। এভাবে একের পর এক রবি ঠাকুরের প্রেম পর্যায়ের গান গাইতে গাইতে নিধি একসময় থামল। সন্ধ্যা গাঢ় হল, উল্টো দিকে তন্ময় হয়ে তার গান শুনছিলেন মাস্টারবাবু। অখিলবাবু চোখ খুলে নিধির দিকে তাকালেন, নিধিকে একটিবার, শুধু একটিবার, প্রাণ চায় চক্ষু না চায় গানটি গাইতে বললেন। ছাত্রী গিয়ে শোনাল। তারপর কিছুক্ষণ যেতেই নিধি জানায়, আমি যাকে প্রেম বলি আপনি তাকে পূজা বলেন, তাই না মাস্টার মশাই? শুনে অখিলবাবু খুব হাসলেন। মনে মনে ভাবলেন, এই ছোট্ট মেয়েটি কবে এত বড় হয়ে গেল। আজকের জন্য শেষ গানটি নিধি ধরল, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে তুমি ধায়, কোথাও দুঃখ কোথাও মৃত্যু বিচ্ছেদ নাই। আপনি সামনে এলে আমার এই গান আরো বেশি গাইতে ইচ্ছে করে, আপনার বোধই যে আমার বোধ। সেই ছোটবেলা থেকে আপনার দর্শনে বড় হতে হতে কবে আমিও আপনি এক হয়ে গেলাম, বুঝতে পারিনি মাস্টার মশাই, বলে লজ্জায় লাল হয়ে যায় নিধি। এদিকে মাস্টারবাবু তার চোখ জুড়ে তার মুখ জুড়ে সূর্যোদয় শিল্প দেখছিল।
1: এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পপাঠ, পাঠ করলেন আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট বাচিক শিল্পী পূর্বিতা গুপ্ত। এবারে আপনাদের শোনাবো ছোট গল্প কেন এতটা প্রাসঙ্গিক সে বিষয়ে একটি আলোচনা। যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন আসাম থেকে আগত এমন একজন লেখিকা, যিনি তার বিভিন্ন লেখার মধ্যে এমন কিছু প্রসঙ্গ তুলে এনেছে যে প্রসঙ্গগুলো আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। শ্রীমতী মেঘমালা দে মহন্ত, তার কাছ থেকেই শুনব আজকের আলোচনা।
2: এরকম একটা অনুষ্ঠান যেখানে একটা গোটা দিন শুধু গল্প নিয়ে কেটে যাবে, এটা সত্যিই আমরা যারা গল্প ভালোবাসি তাদের জন্য একটা বিরাট পাওনা। এবং এই ধরনের উপলক্ষ এবং সুযোগ সত্যি একটু আগে যেরকম বলেছেন সত্যিই বিরল, প্রত্যেক রাজ্যেই বিরল, শুধু ত্রিপুরায় নয় আসামেও বিরল। আজকে আমাকে সাম্প্রতিককালের ছোট গল্প নিয়ে কয়েকটা কথা বলার জন্য বলা হয়েছে। আমরা যারা গল্প ভালোবাসি গল্পের টানে কোথাও থেকে কোথায় ছুটে আসতে পারি। স্বপ্নময়দা চলে এসেছেন পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায়, আমি আসাম থেকে চলে এসেছি ত্রিপুরায়, এবং তারা আমাদের সাদরে ডেকে এনেছেন একটা অনুষ্ঠানে যেখানে শুধু গল্প নিয়ে বলা হবে, গল্প নিয়ে আলোচনা করা হবে। স্বপ্নময়দা বলছিলেন যে আসলে আমাদের লেখাগুলো ওনাদের কাছে পশ্চিমবঙ্গে পৌঁছয় না, হয়তো অনেক ভালো ভালো গল্প এখানে লেখা হয়, দেশ পত্রিকায় দু একটা ছাপা হয়, কিন্তু জানতে পারেন না। এইবারে কথা হচ্ছে, আসলে স্বপ্নময়দার কথা শুনতে শুনতেই আমার মনে হচ্ছিল সুকুমার সেন, আচার্য সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাসে একটা জায়গায় বলেছিলেন যে ত্রিপুরা এবং কাছাড়ের বাংলা চর্চার কথা বলেছেন, যে ষোড়শ শতাব্দী থেকে এখানে বাংলা চর্চার এত প্রচার এবং প্রসার যে এখানে ফরাসি আমলই পায়নি। কান্তারাজসভায় দেখা গেছে যে সন্ধিপত্র চুক্তিপত্র এ সমস্ত কিছু বাংলায় লেখা হচ্ছে। তো সেই ষোড়শ শতাব্দী থেকে যেখানে বাংলা চর্চা হয়ে যাচ্ছে সেখানে আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা বাংলা সাহিত্য চর্চা করি তখনও আমাদেরকে পৌঁছানোর জন্য হয়তো ভৌগোলিক অবস্থান আমাদের একটা জায়গায় একটু প্রান্তিকায়িত করে রেখেছে, তাছাড়া সেই ভৌগোলিক অবস্থানে আমরা যদি প্রান্তিকায়িত থাকি তাহলে এই প্রশ্নটা কি এসে যায় না যে আপনাদের সাহিত্য কিন্তু আমরা পড়ছি, আমরা ছোট থেকে পশ্চিমবঙ্গের সাহিত্য পড়ে পড়েই বড় হচ্ছি। ত্রিপুরার আজকে ভীষ্মদেব ভট্টাচার্য, কালীপদ চক্রবর্তী, মীনাক্ষী সেন, দুলাল ঘোষ, তাঁদের গল্প কেন সমানভাবে এসে সমানভাবে পশ্চিমবঙ্গে পৌঁছল

সোমনাথ, যেখানে আমরা অমরদার গল্প পড়ছি, স্বপ্নময় চক্রবর্তীর গল্প পড়ছি, ভগীরথ মিশ্রের গল্প পড়ছি, কেন পৌঁছচ্ছে না? শুধু কি ভৌগোলিক অবস্থান এটার জন্য দায়ী? এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে। এই যে বহির্বঙ্গের ছোট গল্প, উত্তর পূর্বের ছোট গল্প, পশ্চিমবঙ্গের ছোট গল্প বললে একটা স্টেটের গল্প আমরা বুঝবো, কিন্তু যখন আমাদের বলা হবে যে উত্তর পূর্বের ছোট গল্প, কি বুঝবো আমরা? সাতটা রাজ্য মিলে যে উত্তর পূর্ব, সাতটা রাজ্যের আলাদা আলাদা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, জীবনযাপন সমস্ত কিছু আলাদা, সেই সাতটা রাজ্য মিলে বলা হয় উত্তর পূর্বের বাংলা সাহিত্য ছোট গল্প চর্চা। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ সমস্ত জায়গায় মিলিয়ে যে বাংলা ছোট গল্পের ভুবনটা আমরা গড়ে তুলেছি উত্তর পূর্বের ছোট গল্প বলে, সেটাকে আমরা কিভাবে একটা আলাদা ট্যাগলাইনে নিয়ে আসি যে উত্তর পূর্বের বাংলা ছোট গল্প? এইখানে প্রশ্ন আসে, সত্যি কি আমরা পারি যে বাংলা ছোট গল্পের ভুবনে উত্তর পূর্বের ছোট গল্প বলে কিছু আলাদা করে দিতে, আসামের ছোট গল্প বলে কিছু আলাদা করে দিতে, ত্রিপুরার ছোট গল্প বলে কিছু আলাদা করে দিতে? মনে হয় পারি, কারণ আমাদের লড়াই আলাদা, আমাদের ইতিহাস আলাদা, আমাদের ভৌগোলিক অবস্থান আলাদা। এইবারে বলি কিভাবে আলাদা। বাংলা ছোট গল্পের যে অখণ্ড ভুবন, সেখানে দেশভাগ নিয়ে প্রচুর গল্প লেখা হয়েছে। আমাদের বরাক উপত্যকায় লেখা হয়েছে, ব্রহ্মপুত্র উপত্যকায় লেখা হয়েছে, ত্রিপুরায় লেখা হয়েছে, কিছু কিছু মেঘালয়ে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে তো লেখা হয়েছে। তাহলে আমরা কি করে আলাদা করি যে এটা আসামের দেশভাগের গল্প, এটা ত্রিপুরার দেশভাগের গল্প? আলাদা এই জায়গায় করি যে পশ্চিমবঙ্গে বসে যখন দেশভাগের গল্প লেখা হচ্ছে, ওটা দেশভাগের গল্প, আর আমার এখানে বসে যখন দেশভাগের প্রত্যক্ষদর্শী যিনি, তার তৃতীয় পুরুষ বসে যখন, তৃতীয় প্রজন্ম বসে যখন দেশভাগের গল্প লেখে, সেটা কিন্তু আর শুধু দেশভাগের গল্প হয়ে থাকে না। কারণ যে দেশভাগের বলি হয়ে তার পূর্ববর্তী প্রজন্মরা এসেছিলেন এই দেশে, তারপরে মাঝখানে আরেকটা প্রজন্ম চলে গেছে, তার পরবর্তীতে আরেকটা প্রজন্ম চলে এসেছে, কিন্তু দেশভাগের যন্ত্রণা তাদের জীবন থেকে হারিয়ে যায়নি। সেটা কিভাবে? দেশভাগের ফলে, আমাদের আসামের কথা বলছি, আসামের বাংলা ছোট গল্পের কথা বলছি, ছোট গল্পে দেশভাগ কিভাবে এসেছে? আজকে যখন বসে একটা গল্প লেখা হয়, আমি গল্পের নামটা না বলে শুধু একটা কোট বলছি, পরে গল্পের কথা বলছি, যে আচালা মানুষ ছিনস, আমরা আচালা মানুষ, বোঝোস আচালা মানুষ? আচ্ছা ধর, ধর একটা গাছ যেটারে কেউ যত্ন করে লাগায় নাই, কেউ যত্নও করে নাই, অমনি উঠাছে, সেই গাছ হলো আচালা গাছ, আমরা হচ্ছি আচালা মানুষ। তো আমরা আচালা কিভাবে, কিভাবে মানুষ কিভাবে আচালা হয়? অথবা ধরুন একটা গল্পে বলা হচ্ছে, আমাদের জীবন ঢেউয়ের মাথায় নাচে, সারা জীবন শেওলার মতো ভেসে বেড়ানোই আমাদের জীবন। অথবা ধরুন একটা গল্পে বলা হচ্ছে যে আমরা মাটিতে আমাদের সন্তানের মঙ্গল কামনায় তাবিজ পুঁতে রাখি, আর সেই তাবিজের ওপরে যে গাছটা হয় সেটাকে উপড়ে নিয়ে কোথাও থেকে কোথায় কে চলে যায়, আর আমাদের পরবর্তী প্রজন্মের সন্তান কামনার যে তাবিজটা মাটির তলে শেকড়ের মতো রয়ে যায়। এই যে গল্পগুলো আমাদের এখনকার দেশভাগের গল্প। কিভাবে? প্রথম যে গল্পটার কথা বললাম, যে আচালা মানুষ বলছে আমাদের কেউ যত্ন করে লাগায়নি, আমাদের কোনো ভূমি নেই, মাটি নেই, মাথার উপর আকাশ নেই, পায়ের তলে মাটি নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই। তো মানুষের বেঁচে থাকার জন্য প্রাথমিক যে চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং তার সঙ্গে যেটা আত্মপরিচয়, আমাদের সবচেয়ে বেশি যেটাকে তাড়া করে বেড়ায় আসামে যারা বাংলায় কথা বলেন, বাংলা চর্চা করেন, বাংলা সাহিত্য চর্চা করেন, বা বাঙালি জীবন, বাঙালি জীবনযাপন, তাদের আত্মপরিচয়ের সংকট। সেই আত্মপরিচয়ের সংকটও কিন্তু সেই দেশভাগের সময় থেকেই, দেশভাগ হয়েছে, তারপরই আমাদের জন্য চলে এসছে ৬১ ভাষা আন্দোলন, তারপরে চলে এসছে ৮০ বঙ্গাল খেদা, তারপরে আবার একটা ভাষা আন্দোলন, পরপর আমাদের জীবনকে কোথাও থিতু হতে দেয়নি। কেন দেয়নি? আসামের বাঙালিদের সামাজিক যেটা ইতিহাস, সেটা বিশাল একটা, বিশাল বড় একটা প্রেক্ষাপট রয়েছে। আসলে দেশভাগই জন্ম দিয়েছিল আজকের সমস্যাগুলো, যে সমস্যাগুলো খুব বেশি করে আমাদের ছোট গল্পে উঠে এসছে, এবং দেশভাগ থেকে শুরু করে আজকের নাগরিকত্ব সমস্যা, মাঝখানে রয়েছে জাতি দাঙ্গা, উগ্রবাদ, এই যে সমস্যাগুলো মাঝামাঝি সময়ে রয়েছে, এটা কিন্তু দেশভাগ থেকেই সূত্রপাত হয়েছিল। এবং আমাদের গল্পে, আমাদের জীবনযাপন, আমাদের প্রতিদিনের জীবনযাপন থেকে যে গল্প উঠে আসে, আমাদের গল্পেও সেগুলো খুব ধারাবাহিকভাবে উঠে এসছে। আমাদের জীবনটা কেমন দেখুন, এবং সেই জীবন কিভাবে উঠে আসছে আসামের ছোট গল্পে। একটা গল্পে একটা গ্রাম, সেই গ্রামের কুরুলা পাথার গ্রামটার নাম। গল্পকার বলছেন যে কুরুলা পাথার গ্রামের মানুষ ইদানিং একটু পরে পরে মাঝে মাঝেই কেঁপে উঠে, কখন যে ডাক আসে। এই যে কখন যে ডাক আসে শব্দটা আমরা কোন অর্থে ব্যবহার করি, যে কখন মৃত্যুর ডাক আসে, কিন্তু আমরা যারা জানি, আসামে যারা থাকেন বা অসমে বসবাস করি, যারা আমরা জীবন আমাদের

আমরা প্রত্যক্ষ যারা এই জীবনটাকে জানি, এই ডাক আসা মানে অন্য এক ডাক আসা। এই ডাক কিন্তু মৃত্যুর ডাকের আশঙ্কায় কেঁপে ওঠে না মানুষ। কখন ডাক আসে আমার নামে নোটিশ আসে, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। তো সেই কুরুলাপাথর গ্রামের একটা মেয়ে মালতী, যার কাছে কোনো কাগজ নেই যে প্রমাণ করবে সে যে মালতী, সে যে তার পিতার কন্যা, সে যে এই ভূমির কন্যা, সেটা প্রমাণ করার জন্য কোনো কাগজ নেই। কারণ আসামে বাস করতে হলে রক্ত মাংসের মানুষ থেকে কাগজে মানুষ বেশি হতে হয়। মাঝারি নেতাকে জিজ্ঞেস করছে, মহাদেব সাহা বলে, তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা, এই কুরুলাপাথর গ্রামে যদি কোনোদিন চর জেগে উঠে, সেই চরে কি আমরা থাকতে পারবো, সেই চরে কি আমরা পারবো বাস করতে? তখন মহাদেব সাহা তার আঙুল ঘুরিয়ে দেখাচ্ছে, সমস্ত জমি গভর্নমেন্টের, যদি চর জেগে ওঠে ওটাও গভর্নমেন্টের। তখন মালতী দেখে যে ওই দূরের দিগন্ত জোড়া মাঠ, আকাশের তুলোর মতো মেঘ, ন্যাড়া মাঠ, কচি সবুজ বাঁশ গাছ, সমস্ত কিছু, সমস্ত ভুবন জোড়া, সমস্ত কিছু গভর্নমেন্টের। মালতীকে থাকতে হলে মালতীর কাগজ চাই। যার ঘরে প্রচুর বছর বন্যা আসে, জাতিদাঙ্গায় যার ঘর পুড়ে যায় আটবার, তার কাছে কোথায় থাকবে কাগজ? এবং কাগজ যদি থাকেও সে প্রমাণ করবে কীভাবে? এবং এই কাগজের জন্য আমাদের নাগরিকরা, আমাদের জীবন কীভাবে ছুটে বেড়ায়, সেটা আরেকটা গল্পে এসছে। প্রথম যে গল্পটা বললাম সেটা হচ্ছে মাটি পোকাদের নিয়ে একটা না গল্পের খসড়া। এখানে আরেকটা জিনিস, আমাদের এমনিতে আমরা বলি না কবিরা ক্রান্তদর্শী, আসলে গল্পকাররাও ক্রান্তদর্শী, গল্পকাররাও ভবিষ্যৎ দেখতে পান। এই গল্পে একটা জায়গায় একটা চরিত্র বলছে, জলপোকা চেনোস, আমরা জলপোকা, মাটির গর্ভে আমাদের বাস। আমাদের গল্পে গল্পকার যখন আমাদের এই পরিচয় লেখেন যে আমাদেরকে আসলে মাটি পোকার মতো ব্যবহার করা হয়, তার থেকে বড় আত্মপরিচয় আমরা গড়ে তুলতে পারছি না ওদের কাছে, রাষ্ট্রের কাছে। তারপরে খুব আশ্চর্যজনকভাবে ঠিক দেখা যায় আমাদের রাষ্ট্রেরই কোনো একটা শক্তি, বিরাট শক্তি আমাদের উই পোকা বলে সম্বোধন করছেন। তাহলে কি করে বলি না বলুন তো যে গল্পকাররা ক্রান্তদর্শী, শুধু কবিরাই ক্রান্তদর্শী? আসলে আমরা যারা উত্তর পূর্বে বসে বাংলা ছোট গল্প চর্চা করি, আমাদের জীবনটাই আসলে এরকম। আমাদের জীবনে যেমন মিলে আছে বিভিন্ন ভাষাগোষ্ঠীর, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাপনের উপাদান, আমরা যেমন একে অপরের সঙ্গে মিলেমিশে ভাষাকে এক করে নিচ্ছি, অনেক রীতি নীতি কালচার কৃষ্টি উপাদানকে আমরা আমাদের জীবনে নিয়ে নিচ্ছি, ঠিক সেভাবে সেগুলোই খুব স্বাভাবিকভাবে, স্বাভাবিক ছন্দে আমাদের গল্পে উঠে আসছে। এই জন্যই আমাদের বাংলা ছোট গল্পের নাম হয়ে যায় নিঝুম মাইলংডিসা অথবা পু ঘোষ। পু মানে হচ্ছে মিস্টার, মিজো ভাষায় পু হচ্ছে মিস্টার, ঘোষ মানে পদবি। তাহলে এই গল্পটার নাম ঘোষ মহাশয় হতে পারত অথবা শ্রীযুক্ত ঘোষ হতে পারত, কিন্তু কেন পু ঘোষ হলো? মিস্টার ঘোষকে আমাদের বাংলা ছোট গল্প কিন্তু বলা হচ্ছে, নামটা বলা হচ্ছে পু ঘোষ, কারণ ওখানে দেখা গেছে মিজোরামে একজন বাঙালি ছেলে চাকরি করতে করতে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হতে কি করে সে ওই জায়গাটাকে ভালোবেসে ফেলছে। সে ওইখান থেকে চাকরি সূত্রে গিয়েছিল, গিয়ে দেখেছে স্কুলে ওখানে একজন বর্মন ভাষাভাষী মানুষ, তিনি রবীন্দ্রসঙ্গীত শেখান সেখানকার বাচ্চাদেরকে, এবং ভাঙা ভাঙা শব্দে ওরাও গায়ে সেটা। কিন্তু ওইখানের জীবনের সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারছিলেন না, যার জন্য তিনি ট্রান্সফার নিয়ে, বদলি নিয়ে চলে এসেছেন। কিন্তু আসার পরে বলেছেন যে ওরা কিন্তু আমার জন্য অপেক্ষা করে থাকবে, পোস্টমাস্টার গল্পের সেই রতনের অপেক্ষার মতো। তাহলে এখানে কি ভালোবাসা নেই? কেন গল্পের নামটা তাহলে পু ঘোষ? এখানেই সার্থক হয়ে যায় ঠিক, কারণ গল্পের শেষে উনি বলছেন আমার জন্য ওরা অপেক্ষা করে থাকবে। কিংবা ধরুন একদম সাম্প্রতিক লেখা কোনো গল্প, মেঘালয়ের লেখা গল্প, কল্পনা রায়ের লেখা একটা গল্প, যেখানে দেখা যাচ্ছে যে গল্পের চরিত্রদের নাম সমস্ত কিছু সেই পার্বত্য এলাকার নাম, নদীর নাম সোমেশ্বরী, সোমেশ্বরী নদীর তীরে যে গল্পগুলো বলা হচ্ছে সেই জীবনটা কিন্তু আবার ওই পাহাড়ি জীবন, কিন্তু গল্পটা বাঙালি, বাঙালিদের কথা। তো এই যে বৈচিত্র্য আমাদের সব কিছু নিয়ে, এই বৈচিত্র্যগুলো আমরা অন্য কোথাও পাবো না, অন্য কোথাও, অন্য কোনো ভূখণ্ডে বসে, আমাদের এখানে ত্রিপুরায়, আমাদের এখানে আসামে বসে যে বাংলা ছোট গল্প লেখা হয় সেই ধরনের ছোট গল্প, আমাদের নিজস্ব সমস্যার গল্প, আমাদের নিজস্ব প্রেমের গল্প, আমাদের দুই জাতিগত প্রেমের গল্প, দ্বন্দ্বের গল্প, দ্বন্দ্ব এবং প্রেম দুটো মিলেমিশে আমাদের যে জীবন, সেই জীবনের গল্প আমাদের লিখতে হবে। এই জীবনের কথা কেউ লিখবে না, কেউ জানবেও না। এবং আমি চাইবো, আমি চাই, আমরা চাই আমাদের এই গল্পের কথা, আমাদের এই জীবনের কথা, বহির্বঙ্গের যে বাংলা জীবন, প্রান্তিকায়িত যে বাংলা জীবন, আমাদের যেটা বলা হয় বাঙালি জীবন, কেন প্রান্তিকায়িত নই আমরা বলবো, প্রান্তিকায়িত কেন বলবো আমাদের, আমরা ভৌগোলিকভাবে আমরা প্রান্তিকায়িত, কারণ দেখুন বরাক উপত্যকা,
কিংবা আসাম।

0: তার যদি ভৌগোলিক অবস্থানটা দেখি, তার একদিকে তিব্বত আরেকদিকে ব্রহ্মদেশ, দুদিকেই পথ আটকানো, বেরোনোর কোনো রাস্তা নেই। বেরোনোর যে দুটো রাস্তা খোলা আছে, একদিকে পশ্চিমবঙ্গ, একদিকে হচ্ছে ওপার বাংলা, মানে আমাদের বাংলাদেশ। তাহলে দুদিকেই বাংলায় পথ খোলা রয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমরা যারা অসমে বাঙালি আছি, তাদের পক্ষে এই একটা সন্ত্রাস বা এই একটা ভয়ের মুখোমুখি সবসময় থাকতে হয় যে এরা না আমাদেরকে, এই যোগাযোগটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে, ওই যে সংখ্যাগুরু সংখ্যালঘুর হিসেব, যেটা যার হিসেবেই আমাদের সেই সংখ্যাগুরু, ভাষিক সংখ্যাগুরু হোক অথবা ধর্মীয় সংখ্যাগুরু হোক, দাবার চালের মতো আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করে রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে আমাদের সংকটের জায়গাটা তৈরি হয়ে যায়। একটা গল্প, বাংলা ছোট গল্প, সেটার নাম হচ্ছে এ লেটার ফ্রম ফাদার টু হিজ ডটার। এখানে দেখা যাচ্ছে, আসামে লেখা বাংলা ছোট গল্প, যে ভাষিক এবং ধর্মীয় দুই দিকে সংখ্যালঘু হওয়ায় একমাত্র অপরাধ সে বাংলায় কথা বলে এবং সে ধর্মীয় সংখ্যালঘু। এই দুটো অপরাধের জন্য একটা লোক জেলে বন্দী আছে এবং সেখান থেকে সে তার মেয়ে আমিনাকে চিঠি লিখেছে। চিঠি লিখে চিঠির নিচে বিশেষ দ্রষ্টব্য করে লিখেছে যে মা আমিনা, তোর চিঠিটা আমারে জেলারে দিছে, জেলার নিজেও বাঙালি, কইছে নিজের পরিচয় দেয় না, অসমিয়া বিয়া করছে। মানে কি, জেলার সমবেথী লোকটার, কিন্তু সে নিজের পরিচয় দেয় না, লুকিয়ে আমিনার চিঠিটা তার বাবাকে পৌঁছে দিয়েছে। তো জেলার যেখানে নিজের পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য এবং নিজের প্রতিরক্ষায় নিজেকে রক্ষা করা রক্ষা কবচ হিসেবে অসমিয়া বিয়ে করেছেন, সেখানে আমার আমিনার বাবার কি অবস্থা হবে, সাধারণ মানুষের কি অবস্থা হবে। আরেকটা গল্পের কথা বলি, এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে বিয়ের পরে কোনোদিন বাপের বাড়ি আসেনি, কোনোদিন আসেনি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তার স্বামীকে ডিভোটার সম্বন্ধে সন্দেহে জেলে নেওয়া হয়েছে। ডিটেনশন ক্যাম্প মানে কিন্তু জেল, ডিটেনশন ক্যাম্প বলে আলাদা কিছু নেই, জেলেই রাখা হয়, ওটাকেই বলা হয়, জেলেই একটা সাইডে রাখা হয়, ওটাকেই ডিটেনশন ক্যাম্প নাম দেওয়া হয়েছে। তো ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, ওখানে ওর স্বামী দেবু আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পরে সে বাড়ি ফিরে এসে তার দুটো বাচ্চার দিকে তাকিয়ে সে ভেবেছে যে তার বাচ্চাদেরও হয়তো তার বাবারই পরিণতি সামনে দাঁড়িয়ে রয়েছে। তার এজন্য এই বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য তার কাগজ চাই, কিন্তু তার কাগজ নেই, সে স্কুল ফাইনাল পাস করেনি, কাগজ কোত্থেকে পাবে। কোনো কিছু না পেয়ে সেই মেয়ে, মেয়েটার নাম লক্ষ্মী, সে তার বাপের বাড়িতে বহু বছর পরে যায়। এখানে লেখক খুব সুন্দর বর্ণনা দিয়েছেন যে মাটির ঘর লেপা হয়েছে, কে যেন ভেজা পায়ে আসছে, কে রে লক্ষ্মী নাকি, লক্ষ্মীর পায়ের ছাপ পড়ছে, এরকম। আসলে লক্ষ্মী তার ঘরে লক্ষ্মী হয়ে আসেনি, সে এসেছে কেন, তার দাদু ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক এবং তার বাড়িতে একটা ছবি আছে যেখানে নেতাজি বসে আছেন আর পেছনে তার দাদু দাঁড়িয়ে আছেন। সে এসেছে সেই ছবিটা নিয়ে যেতে, যে পৃথিবীতে আর কোনো প্রমাণ তার কাছে নেই যে সে তার দাদুর নাতি এবং দাদু নেতাজির সঙ্গে এই দেশের জন্য কাজ করেছেন। এইভাবে আমাদের জীবনের প্রতিদিনের লড়াই, প্রতিদিনের কি বলবো, ঘুরে দাঁড়ানো, প্রতিদিনের আত্মপরিচয়ের সন্ধান উঠে আসে আমাদের গল্প। আমাদের ছোট গল্প আসলে আমাদের লড়াইয়ের দিব্যাস্ত্র। আমাদের ছোট গল্প অবসর সময়ে বসে লেখা ঠিক আছে, গল্প চর্চা করা আমাদের আসলে একটা লড়াই, আমাদের লড়াইয়ের ভাষা আমাদের ছোট গল্প, প্রতিদিনের লড়াই, এর কথা বলে আমাদের ছোট গল্প। এরকম অজস্র গল্প রয়েছে যেখানে দুটো দিক বললাম, যে একটা দিকে হচ্ছে আমাদের লড়াইয়ের কথা, আরেকটা দিকে হচ্ছে আমাদের মিলনের কথা, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা, দুটো সম্প্রদায়ের। বড় দাঙ্গায় দেখা গেছে একজন বাঙালি এবং বড় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা হয়েছে। দাঙ্গা গল্পে আমরা দেখছি কি, যে একটা লোক তার স্ত্রী কন্যাকে বড়রা হত্যা করেছে, সে এসেছে ক্যাম্পে। এই যে দাঙ্গা এবং প্রেম পাশাপাশি উঠে আছে আমাদের গল্পে, পরিতোষ তালুকদারের দাঙ্গা গল্প, এগুলো হচ্ছে আমাদের আসামের ছোট গল্প বলে আমরা যে গল্পগুলোকে ট্যাগলাইন দিয়ে দিই, উত্তর পূর্বের বাংলা ছোট গল্প বলে যে গল্পগুলোকে আমরা ট্যাগলাইন দিয়ে দিই, বহির্বঙ্গের বাংলা ছোট গল্প বলে যেগুলোকে আমরা ট্যাগলাইন দিয়ে দিই, সেই ট্যাগলাইনের গল্পগুলো হচ্ছে এরকম। এভাবেই আমরা গল্প চর্চা করি, করে যাব, আমরা আমাদের আত্মপরিচয়ের লড়াই আমাদের ছোট গল্পে তুলে ধরব, আমরা পাশাপাশি আমরা একে অপরের সুখ দুঃখের কথা লিখব এবং চেষ্টা করব যে ওই ট্যাগলাইনগুলো ধীরে ধীরে আমাদের পেছন থেকে মুছে যাবে, আমরাও মিশে যাব সেই তথাকথিত কেন্দ্রে।
1: এতক্ষণ আপনারা শুনছিলেন আলোচনা, আলোচনায় যিনি ছিলেন তিনি আসাম থেকে আগত লেখিকা মেঘমালা দে মহন্ত। এর সাথেই শেষ করব আমাদের আজকের সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্ব, যেটা বলছিলাম একেবারে শুরুতে যে জীবনের জন্য জীবনের খোঁজে, সেই জীবনকে বাঁচিয়ে রাখতে গেলে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে বই, সেটা গল্পের বই হোক না

0: লোকের বই হোক কিংবা কবিতার বই, বই পড়ুন এবং আমাদের আগামী প্রজন্মকেও সেই বই পড়ার ব্যাপারে উৎসাহিত করুন। এই বলেই আজকের মতো শেষ করছি আমাদের সৃজন আড্ডা পর্ব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবারও এই আখ্যানের বিকেল আয়োজিত গল্প উৎসবের তৃতীয় পর্ব নিয়ে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী সৃজন আড্ডা পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।
1: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হল।
2: সৃজনী অনুষ্ঠানের আজকের পর্ব ছিল সৃজন আড্ডা, সম্পাদনায় ও সংযোজনায় অঙ্কিতা সিংহরায়, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন ফেরদৌস আরা। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান অষ্টলক্ষ্মী।

ভৌগোলিক এবং ঐতিহাসিক দিক থেকে আমাদের মাতৃভূমি ভারত একটি মহান দেশ। এর আয়তন এতই বিশাল যে একে অনেক সময় উপমহাদেশ আখ্যা দেওয়া হয়। এটি এশিয়া মহাদেশের অংশ, কিন্তু অনেক সময় ভারতকেই একটি মহাদেশ বলে মনে হয়। এটি বরফাবৃত হিমালয় থেকে ভারত মহাসাগর, গঙ্গার বদ্বীপ থেকে গুজরাটের কচ্ছ এবং সিন্ধু উপত্যকার পূর্বাংশ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। উত্তরের বিশাল সমভূমি, পশ্চিমে ঘরের মরুভূমি, পূর্বের ইন্দো মায়ানমার পার্বত্য ভূমি, বন্ধুর মালভূমি, প্রাচীন পার্বত্য ভূমি, দক্ষিণের নারকেল উৎপাদনকারী উপকূলীয় সমভূমি এবং উত্তরের উঁচু বরফাবৃত

অবস্থিত পর্বতমালা এই ভূমির অন্তর্গত। ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বলে এখানে সূর্যতাপ বেশি। মৌসুমি বৃষ্টিপাত এই অঞ্চলের আর্দ্রতা বাড়িয়ে তুলেছে। প্রচণ্ড সূর্যতাপ এবং প্রচুর মৌসুমি বৃষ্টিপাত লক্ষ লক্ষ ভারতীয়কে যথেষ্ট প্রভাবিত করে চলেছে। এই আমাদের ভারতবর্ষ, আমাদের ভাগ্য অধিষ্ঠাত্রী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিম রাজ্যগুলি, যে রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টলক্ষ্মী গড়ার কথা বলেছেন। অষ্টলক্ষ্মীর সার্বিক উন্নয়ন হলে দেশের উন্নয়নেরও গতি পাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এই আটটি রাজ্যের মধ্যে একটি রাজ্য হল মণিপুর।

প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এই 8টি রাজ্যের মধ্যে একটি রাজ্য হল মণিপুর।

মেদিনীপুর ঐতিহাসিকভাবে কাংলি পাক নামে পরিচিত উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যার রাজধানী ইম্ফল শহর। এটি উত্তরে ভারতের নাগাল্যান্ড রাজ্য, দক্ষিণে মিজোরাম এবং পশ্চিমে আসাম দ্বারা বেষ্টিত। এটি মায়ানমারের দুটি অঞ্চল, পূর্বে সাগাং অঞ্চল এবং দক্ষিণে চীন রাজ্যের সীমান্তে রয়েছে। সর্বাধিক প্রচলিত ভাষা হল মেইতেই ভাষা। মেইতেই জনগণের স্থানীয় এটি ছোট সম্প্রদায়ের দ্বারা একটি ভাষা ফ্রাঙ্কা হিসেবেও ব্যবহৃত হয়, যারা অন্যান্য তিব্বত বর্মণ ভাষায় কথা বলেন। মণিপুর 2500 বছরেরও বেশি সময় ধরে এশীয় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময়ের সংযোগস্থলে রয়েছে। এই বিনিময় ভারত মহাদেশ এবং মধ্য এশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, সাইবেরিয়া, আর্কটিক অঞ্চলের অঞ্চল, মাইক্রোকোনেশিয়া এবং পলিনেশিয়ার সাথে সংযুক্ত করে, যা মানুষ, সংস্কৃতি এবং ধর্মের স্থানান্তরকে চিহ্নিত করে। ব্রিটিশ রাজত্বের সময় মণিপুর রাজ্য ছিল অন্যতম রাজ্য। 1917 থেকে 1939 সালের মধ্যে মণিপুরের কিছু মানুষ গণতন্ত্রের জন্য রাজকীয় শাসকদের চাপ দিয়েছিলেন। 1930-এর দশকের শেষের দিকে মণিপুর রাজ্যটি ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া বার্মার অংশের পরিবর্তে ভারতীয় সাম্রাজ্যের অংশ হিসেবে অবিরত থাকার জন্য ব্রিটিশ প্রশাসনের সাথে আলোচনা করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের সাথে এই দাবিগুলি সংক্ষিপ্ত করা হয়েছিল। 11 আগস্ট 1947 সালে মহারাজা বুধচন্দ্র নতুন ভারত ইউনিয়নে যোগদানের একটি পত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে 1949 সালের 21শে সেপ্টেম্বর তিনি একটি সংযুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেন রাজ্যটিকে ভারতে একীভূত করে, যার ফলে এটির একটি অংশ রাজ্যে পরিণত হয়। এই একীভূতকরণ পরবর্তীতে মণিপুরের দলগুলোর দ্বারা বিতর্কিত হয়, কারণ ঐক্যমত ছাড়াই এবং বিভিন্ন চাপের মধ্যে এই দাবিটি সম্পন্ন হয়েছিল। বিবাদ এবং ভবিষ্যতের জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে ভারত থেকে স্বাধীনতার জন্য রাজ্যে 50 বছরের বিদ্রোহ হয়েছে। সেই সাথে রাজ্যের জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে সহিংসতার পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে। 2009 থেকে 2018 পর্যন্ত এই সংঘাতটি 1000 জনের বেশি মানুষের সহিংস মৃত্যুর জন্য দায়ী ছিল। মেইতি জনগণ মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় 53% প্রতিনিধিত্ব করে। তারপরে বিভিন্ন নাগা জাতিগোষ্ঠী 24% এবং বিভিন্ন কুকি জোপ উপজাতি 16% রয়েছে। মণিপুরের জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্ম পালন করে। 2011 সালের আদমশুমারি অনুসারে হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম হল রাজ্যের প্রধান ধর্ম। ভারতের 1961 এবং 2011 সালের আদমশুমারির মধ্যে রাজ্যে হিন্দুদের অংশ 62% থেকে 41%তে হ্রাস পেয়েছে, যেখানে খ্রিস্টানদের অংশ 19% থেকে বেড়ে 41% হয়েছে। মণিপুরের প্রধানত একটি কৃষি নির্ভর অর্থনীতি রয়েছে, যেখানে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ উৎপাদনা সম্ভাবনা রয়েছে। এটি

মণিপুর অনেক খেলাধুলার আবাসস্থল এবং মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি এবং ইউরোপীয়দের কাছে পোলো প্রবর্তনের কৃতিত্ব নেয়। দুটি সংস্কৃত শব্দ মণিপুর নামটি রচনা করে, মণি যার অর্থ রত্ন এবং পুর যার অর্থ জমি, স্থান বা আবাস। এইভাবে মণিপুর নামটি রত্নভূমি হিসেবেও পরিচিত রয়েছে। মণিপুর পুরনো গ্রন্থে কাংলেই পাক বা মিঠিলি পাক হিসেবে উল্লেখ করা হয়েছে। সানামাহি লাইকান লিখেছেন যে অষ্টাদশ শতাব্দীতে মেইটেঙ্গু পামহেইবার শাসনকালে কর্মকর্তারা মণিপুরের নতুন নাম গ্রহণ করেছিলেন। প্রতিবেশী সংস্কৃতির প্রত্যেকের, মণিপুর এবং এর জনগণের আলাদা নাম ছিল। শান বা পং এলাকাটিকে ক্যাসে বলে বার্মিজ, কাথে এবং অসমীয়া মেকলি নামেও পরিচিত ছিল। 1762 সালে স্বাক্ষরিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মেডিঙ্গু চিংথাং খোম্বার মধ্যে প্রথম চুক্তিতে রাজ্যটিকে মেকলি হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাগ্যচন্দ্র এবং তার উত্তরসূরীরা মণিপুরেশ্বর বা মণিপুরের প্রভু খোদাই করা মুদ্রা জারি করেন এবং ব্রিটিশরা শীঘ্রই মেকলির নাম বাতিল করে দেয়। পরে ধরণী সংহিতা রচনাটি মণিপুর নামের উৎপত্তির সংস্কৃত কিংবদন্তিকে জনপ্রিয় করে তোলে। ইতিহাস অনুসারে মণিপুর হল শামলংফা দ্বারা জয় করা অঞ্চলগুলির মধ্যে একটি, মোগাংয়ের প্রথম সাওয়ে। মায়ানমারের প্যাগান থেকে 14 শতকের একটি শিলালিপিতে কাসানকে মংমাং শাসক থংগান বোয়াক অধীনে 21টি রাজ্যের একটি হিসেবে উল্লেখ করা রয়েছে। পরে তিনি তাং ডং ইয়ংয়ের গভর্নর দ্বারা এই নামটি প্রবর্তন করেছিলেন। নিংখো কাংবা মণিপুরের প্রথম এবং প্রধান রাজ্য হিসেবে বিবেচিত হয়। এমন সময় ছিল যখন শাসক ছাড়া দেশটি অশান্ত ছিল এবং 1129 খ্রিস্টাব্দ থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক ব্যবধান বিদ্যমান ছিল। রাজ্যের মোট এলাকা 22,327 কিমি। রাজধানীটি সমুদ্রপৃষ্ঠ থেকে 790 মিটার উচ্চতায় নীলি পর্বত দ্বারা বেষ্টিত প্রায় 700 বর্গমাইল একটি ডিম্বাকৃতির উপত্যকায় অবস্থিত। উপত্যকার ঢাল উত্তর থেকে দক্ষিণে, পর্বতশ্রেণীগুলি একটি মাঝারি জলবায়ুর তৈরি করে। উত্তর থেকে ঠান্ডা বাতাসকে উপত্যকায় পৌঁছতে বাধা দেয় এবং ঘূর্ণিঝড়কে বাধা দেয়।

রাজ্যটির উত্তরে ভারতের নাগাল্যান্ড রাজ্য, এর দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম এবং পূর্বে মিয়ানমারের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রাজ্যের চারটি প্রধান নদী অববাহিকা রয়েছে। পশ্চিমে বরাক নদী অববাহিকা, মধ্য মণিপুরের মণিপুর নদী অববাহিকা, পূর্বে ইউ নদী অববাহিকা এবং উত্তরে ল্যানিয়ে নদীর অববাহিকা। মেটিস রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ। তারা ইম্ফল উপত্যকায় বসবাস করে। নাগা এবং কুকি জোস গংতে, হামার, পাইতে, সিমতে, সুপ্তে, থাডোই, ভাইফেই, জো এবং কিছু ছোট উপজাতি বেশ কয়েকটি উপজাতি নিয়ে গঠিত। তারা কুকি চীন ভাষায় কথা বলেন এবং মণিপুরের দক্ষিণ পার্বত্য জেলাগুলিতে বসবাস করেন। ভাষা হল ভাব প্রকাশের মাধ্যম। নিজস্ব ভাষার মাধ্যমে মানুষ তার অভিপ্রায় ব্যক্ত করে। নিজস্ব ভাষার মাধ্যমে সত্যিকার ভাব প্রকাশিত হয়। মাতৃভাষার মাধ্যমে যত সহজ, সাবলীল এবং সুন্দরভাবে ভাব প্রকাশ করা যায়, অন্য কোনোভাবেই তা সম্ভব নয়। মণিপুর রাজ্যের সরকারি ভাষা হল মেইতি। এটি ভারতীয় প্রজাতন্ত্রের একটি নির্ধারিত ভাষা এবং মণিপুরের ভাষা হিসেবে প্রচলিত হয়ে আসছে। মেইতি ভাষা ব্যতীত মণিপুরের প্রচুর পরিমাণে ভাষাগত বৈচিত্র্য রয়েছে, যেমনটি উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। প্রায় সব ভাষাই চীন, তিব্বতী বিভিন্ন উপগোষ্ঠীর চিহ্ন বহন করে। এখানে একাধিক কুকি চীন ভাষা রয়েছে, যার মধ্যে বৃহত্তম থাডোই এবং সমস্ত পার্বত্য জেলায় বসবাস করেন। আরেকটি প্রধান ভাষা পরিবার হল নাগা ভাষা, যেমন তাংখুল, পাওলা, রোমনেই এবং মাও। 5% কম মানুষ ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলে। বেশিরভাগই নেপালি এবং সিলেটি, যা জিবিবাম জেলার প্রধান ভাষা হিসেবে চিহ্নিত হয়, সেই ভাষায় কথা বলেন।

জীবনের উন্নয়নের প্রধান সোপানই হল শিক্ষা। যুগে যুগে মনীষীরা শিক্ষা বিষয়ক নানা উক্তি আমাদের জন্য রেখে গেছেন। সেই শিক্ষামূলক উক্তিগুলি আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ রচনা করতে সাহায্য করে। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা, ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। সেক্ষেত্রে মণিপুরও সেই দিক থেকে পিছিয়ে নেই। মণিপুর স্কুলগুলি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বা বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। প্রধান মাধ্যম হল ইংরেজি। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর সাধারণ বা পেশাদার ডিগ্রি প্রোগ্রামে নিজেকে নিযুক্ত করতে পারেন। প্রধান বিশ্ববিদ্যালয়গুলি হল মণিপুর বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়।

সংস্কৃতি মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবনটাও একটি সংস্কৃতি। এজন্য বলা হয়ে থাকে, ম্যান ইজ এ কালচারাল বিল্ডিং অ্যানিমেল, মানুষ হচ্ছে সংস্কৃতি তৈরিকারক প্রাণী। পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নিজস্ব সংস্কৃতি বিদ্যমান রয়েছে। তিনি মণিপুরের নিজস্ব সংস্কৃতি বা যে উৎসবগুলি প্রচলিত রয়েছে সেগুলি হল লুই নগাইনি নিঙ্গল চাকুইবা, শিরুই লিলি উৎসব, ইয়াংসাং গান নগাই চুম্পা চেওরবা, কাং এবং হে কুরু হিডংবা। পাশাপাশি ধর্মীয় উৎসবগুলি হল ঈদ উল ফিতর, ঈদ উল আধা এবং ক্রিসমাস। 21 নভেম্বর 2017 সালে মণিপুরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাংগাই উৎসব 2017 উদ্বোধন করেছিলেন। 10 দিন ধরে অনুষ্ঠিত উৎসবটির নামকরণ করা হয়েছে মণিপুরের রাষ্ট্রীয় প্রাণী ভ্রু পিছানো সাংগাই হরিণের নামে। সাংগাই উৎসব শিল্প এবং সংস্কৃতি, তাঁত, হস্তশিল্প, আদিবাসী খেলাধুলা, রন্ধন প্রণালী, সঙ্গীত এবং দুঃসাহসিক খেলার ক্ষেত্রে মণিপুরের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরে।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মণিপুরকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে অভিহিত করা হয়। প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা এটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মণিপুর প্রদেশ মনোমুগ্ধকর পাহাড়ে পরিপূর্ণ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের সোনা হিসেবে আখ্যায়িত করেন। মণিপুর প্রদেশের রাজধানী ইম্ফল। শহরটি মণিপুর উপত্যকার কেন্দ্রে অবস্থিত। পাহাড়ি এবং সমতল রাস্তা দ্বারা পরিপূর্ণ ইম্ফল শহর। এই শহরে লোকটাক হ্রদ, কাংলা কেল্লা, সিরহি ন্যাশনাল পার্ক, কেইবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক সহ আরও অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে। বিশেষ করে শহরটি প্রাচীন নিদর্শন হিসেবে কাংলা কেল্লা অধিক জনপ্রিয়। সনাতন ধর্মালম্বীদের কাছে জনপ্রিয় স্থাপনা লিয়ারিম্বি মন্দির এই শহরেই অবস্থিত। ছবির মতো শহর উখরুল। নিসর্গের প্রেমে আচ্ছন্ন মানুষ শহরটিতে ভ্রমণ করেন। বিমানের মাধ্যমে উখরুল শহরে ভ্রমণ করা যায়। শহরটিতে রয়েছে উপত্যকা, পাহাড় এবং জলপ্রপাত। দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য খায়াং পিক, সিরিওই কাসুং পার্ক, কাচু উফাং হ্রদ, খাংখুই গুহা। উখরুল শহরে ব্যাপক জনপ্রিয় কলেজ হল পেত্তিগ্রিউ কলেজ, সেনিটেলাল কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ। এই শহরের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মন্দিরের জন্য বিখ্যাত আরও একটি শহর হল বিষ্ণুপুর শহর। সনাতন ধর্মালম্বীদের কাছে শহরটি পবিত্র হিসেবে বিবেচিত হয়। মণিপুরের প্রাচীন শহর বিষ্ণুপুরে মন্দিরের পাশাপাশি রয়েছে আশ্রমও। জোর বাংলা মন্দির, পঞ্চরত্ন মন্দির, শ্যামরাই মন্দির, সিদ্ধেশ্বর মন্দির, রাধাশ্যাম মন্দির, শ্রীধারা মন্দির উল্লেখযোগ্য স্থান। বিশেষ করে শহরটিতে পঞ্চদশ শতকে নির্মিত বিষ্ণু মন্দিরও রয়েছে। হিন্দু সম্প্রদায়ের কাছে স্থানটি অনেক পবিত্র। কৃষিকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে এই শহর। নদী ও পাহাড়ের শহর থাউবাল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পরিচিত। সবুজাবো শহর হিসেবে বিশ্বে শহরটির সুনাম রয়েছে। এই শহরে খেলাধুলার অনেক সুযোগ রয়েছে। দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল থাউভাল নদী, ইম্ফল নদী, ইকোপ হ্রদ, ওয়াইখাই হ্রদ, লুসি হ্রদ। শহরটি ব্যাপক জনপ্রিয়। মূল আকর্ষণ সিঙ্গালিয়ারেম্বি মন্দির। এছাড়া থাউবাল জেলা ইনডোর স্টেডিয়াম এবং থাউবাল চাউইমা লাম্পাকে খেলাধুলার সুযোগ রয়েছে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: স্পেশালিস্টে মনীষা আছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সংবাদ বিরতিতে চলে যাব।
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। মিউনিখে শুটিং বিশ্বকাপে ভারতের এশা সিং মহিলাদের 50 মিটার পিস্তলে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। চণ্ডীগড়ে আগামী বছরের এশিয়ান রিলেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভুবনেশ্বর। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
3: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला जो राज्य सरकारों के एजेंसीज राज्य में एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप

0: तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
1: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত, 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিহার, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমে এই বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আজ সমস্ত মন্ত্রীদের সঙ্গে বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি মন্ত্রক ও বিভাগ তাদের নিজ নিজ ক্ষেত্রে কী কী নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের স্বস্তি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কী ধরনের সুবিধা ও ব্যবস্থা বাস্তবায়ন করা যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা, তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং উপজাতি ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় যেসব কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বৈঠকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্য সরকারকে যুক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। শ্রীমতী চোপড়া আদি কর্মযোগী অভিযানের সাথে রাজ্য সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস রাজ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। রাজ্যের অভিন্ন দেওয়ানিবিধি বিলের লক্ষ্য হল বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে রাজ্যের সকল বাসিন্দার জন্য একটি একক দেওয়ানি আইন কাঠামো প্রতিষ্ঠা করা। সাংবিধানিক সুরক্ষা এবং প্রথাগত রীতিনীতি রক্ষার জন্য এই বিল তপশিলী উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ রেখেছে। বিল পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি এখন আসামের রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে অনুমোদনের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
2: Adoption of Uniform Civil Code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. Now this bill will go for assent of Rashtrapati ji. Once we get the assent, the bill will be implemented in Assam.
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের ময়নাতদন্ত আজ কিছুক্ষণ আগে

0: সম্পন্ন হয়েছে। সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন, আগামীকাল তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অমিত দত্তের ছবির শেষ ছবি যত কাণ্ড কলকাতায় প্রযোজক ফিরদৌস আল হাসান আকাশবাণীকে জানিয়েছেন, পরিচালকের মৃত্যুতে বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
1: অনিক দত্ত লস ইজ আ গ্রেট লস টু দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ বাংলা সিনেমা। আমি অনিক দত্তর সাথে তিনটে ছবি করেছি। অনিক দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, শুধু নয়, হি ইজ আ ভেরি অনেস্ট, ডেডিকেটেড, টোটালি হিউজ ফলোয়ার অফ সত্যজিৎ রায়, এবং তিনি প্রত্যেকটা কাজ অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে করেছেন। তিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর যিনি পারেন এরকম একটা ছবি দিতে, যেটা আবার হয়তো মোড় ঘুরিয়ে দেওয়া ছবি বলে না, তো ডেফিনেটলি ওনার চলে যাওয়াতে একটা লস তো হবেই, একটা বড় লস।
0: উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত ছবিটি তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, যতকাণ্ড কলকাতাতেই সহ একাধিক ছবিতে তিনি অসাধারণ মুনশিয়ানার ছাপ রেখেছেন। বিজেপি এই ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে। এদিকে অনিক দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SSKM হাসপাতালে গিয়ে মালা দিয়ে অনিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী এশা ফাইনালে 50 পয়েন্টের মধ্যে 43 পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির 42 পয়েন্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। প্রতিযোগিতায় জার্মান শুটার ডেরিন ভেনেক্যাম্প 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বুলগেরিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরোস্লাভা মিনচেভা 31 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক সংস্থা এএ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী বছরের এশিয়ান রিলেস এবং 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব ভারতের চণ্ডীগড় এবং ভুবনেশ্বরকে দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ে PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 63 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক PDS কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার একটি কেন্দ্রীয় অনুদান সহ প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।

আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2026-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সীমা 18 থেকে 27 বছর, 30 এবং 32 বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য 5 বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় রয়েছে। মহিলা, এসসি ও এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না। অন্যান্য প্রার্থীদের জন্য ফি 100 টাকা। অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী 22 জুন 2026 রাত 11টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট https://ssc.nic.in এতে গিয়ে আবেদন করতে পারবেন। কর্মখালী বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী আগরতলা।

এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1,269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠানে অঞ্জলি, শিল্পী মনোময় ভট্টাচার্য। 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী চিত্রলেখা চৌধুরী। 7:45 অভিজ্ঞাপন। 8:40 জায়নক। 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 অনুষ্ঠান শ্রীমান শ্রীমতি। 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। 12:00 ককবরক অনুষ্ঠান চোখের এং। 1:05 অনুষ্ঠান মহিলা মহল। 1:40 লোকগীতির শিল্পী বিষ্ণুপদ দাস। 1:50 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র। 5:10 বিকেল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 লোকগীতি পরিবেশনায় মাদল। 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর জ্যামিতি নিয়ে পাঠ। 6:30 ঘর গৃহস্থির আসরে আয়ুর্বেদ ও পঞ্চকর্মা প্রসঙ্গে ডক্টর রতন ভৌমিকের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:00 ককবরক অনুষ্ঠান। 8:05 সমীক্ষা। 8:30 ভক্তিগীতির শিল্পী কে এল সাইগেল। 9:00 আধুনিক গান শিল্পী মৃণাল চক্রবর্তী। 9:15 অ্যাসেম্বলি রিভিউ। 9:30 কথায় কথায়। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। 10:15 নতুন আলোর দিশারি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27°C এবং 22°C। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 25.6°C এবং 21.1°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 85%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:32 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।